আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1260 কিলোহার্টজে, সেই সঙ্গে আকাশবাণী আগরতলা, নিউজ অন AIR অ্যাপ, ফেসবুক, ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজে শুনতে পাবেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ রবিবার, 17ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 23ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 7ই জুন 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 18 সেকেন্ড।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তি

0: upgrade facilities at key religious sites across the state, such as Dakshineshwar and Kalighat temples. Speaking at a program in Kolkata, Mr. Adhikari said grand arrangements will be made for the upcoming Shravani Mela at Tarkeshwar. Hitting out at the previous Trinamool Congress administration, the chief minister alleged that West Bengal suffered from acute lack of employment opportunities and systemic corruption over the past 15 years. In the one-off test against Afghanistan, India will resume play at 368-3 in their first innings on day two in New Chandigarh today. Centuries from KL Rahul and captain Shubman Gill, who remains unbeaten on 103, have put the men in blue in a strong position. Sai Sudarshan also contributed 81 before missing out on a maiden test century, while Rishabh Pant remained unbeaten with a brisk half century. In hockey, Indian men's team has lifted the Under-18 Asia Cup for the third time, thrashing host Japan 4-1 in the final in the Kakamigahara yesterday. In SAF Women's Championship 2026 final, India defeated the defending champions Bangladesh 3-1 to win the title for a record sixth time, played in Madgaon, Goa yesterday. And that is the end of this news bulletin.
1: দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
2: আমি বার্মিংহাম নগরে একজন প্রসিদ্ধ দার্শনিকের বাড়িতে অতিথি হয়েছিলাম। তাঁহার পত্নী বড় বিদুষী, তিনি তন্নতন্ন করিয়া আমাদের দেশের কথা আমায় জিজ্ঞাসা করেছিলেন। বিশেষত আমাদের দেশে বিদ্যার আদর কি প্রকার তা জানিতে বড়ই ঔৎসুক্য দেখিয়েছিলেন। আমি বলিলাম, খুব নীচ জাতি ছাড়া এমন হিন্দু নাই যাহারা অল্প লিখিতে পড়িতে জানে না, কেননা হিন্দুর বিদ্যা শিক্ষা ঋষি ঋণ শোধ করিবার জন্য, নিজের গৌরবের জন্য নয়। আমাদের হাতে খড়ি দেওয়া যে একটি ধর্মকার্য তাহা শুনিয়া তাঁহারা আশ্চর্য হইয়া গিয়াছেন। তাঁরা বলিলেন যে আমরা কত আইন কানুন করেও এ প্রকার লেখাপড়ার প্রতি আস্থা ও শ্রদ্ধা দাঁড় করাইতে পারি নাই। আমাদের পণ্ডিতদের উপাধি শুনিয়া তাঁরা বড়ই প্রীত হইয়াছিলেন। বিদ্যাসাগর, ওশন অফ লার্নিং, ন্যায় বাচস্পতি, লর্ড অফ উইজডম ইন লজিক, তর্করত্ন, জুয়েল ইন ডিসপিউটেশন ইত্যাদি উপাধির কথা বলেছিলাম। শেষ উপাধিটি শুনিয়া দার্শনিকের পত্নী বলিলেন, জন, দার্শনিকের ওই নাম, তুমি ভারী তার্কিক, তুমি তর্করত্ন উপাধিটি গ্রহণ করো। বাস্তবিক সেদিন কবে আসিবে যেদিন ইউরোপীয় পণ্ডিতেরা আমাদের কাছ থেকে উপাধি পেয়ে গৌরবান্বিত বোধ করিবেন। ইংরেজ পারিবারিক বা সামাজিক বন্ধন এক প্রকার নাই বলিলেই হয়। আমি উক্ষপারে দিন কতকের জন্য এক বাসায় ছিলাম। একটি বৃদ্ধা ও তাহার কন্যা সেই বাসাটি রেখেছে। তারা সমস্ত দিন দাস্যবৃত্তি করে আপনাদের ভরণ পোষণ করে। কিন্তু এই বৃদ্ধার পুত্র একটি জাহাজের কাপ্তেন, বেশ দুপয়সা পায়, কিন্তু নিজে ভদ্রলোকের মতো থাকে ও টাকা খরচ করে। মাও ভগ্নী যেমন দাসী তেমনি আছে। বেশ বিলাসের খরচ কমাইয়া মাও ভগ্নীকে যে কোনো রকম আর্থিক সাহায্য করা উচিত সে ভাবনা কাপ্তেন বাবুর মনেই হয় না। ইংরেজ সমাজের চক্ষে এরূপ ব্যবহার কিছু অন্যায় বলে বোধ হয় না। এরকম ব্যাপার আকছার দেখা যায়। ছেলে গাড়ি হাঁকিয়ে যাচ্ছে আর বাপমা দাস্যবৃত্তি করে জীবিকা নির্বাহ করছে। বাপমার সঙ্গে যখন এইরূপ সম্বন্ধ তখন অপর অপর কুটুম্বদের কথা অধিক বলিবার আবশ্যক নাই। স্ত্রীলোকের সম্মান ও রক্ষণাবেক্ষণ করিতে কিরকম হয় তাহা ইংরেজদের হিন্দু জাতির কাছে ভালোভাবে শেখা দরকার। আমি একদিনের জন্য সুপ্রসিদ্ধ স্টেট সাহেবের অতিথি হয়েছিলাম। তাঁহার আপিসে একটি সভা হয়, সেখানে আমি বক্তৃতা করি। মিস্টার স্টেট আমার সঙ্গে অনেক গল্পগাছা করেন। তিনি বললেন যে তাঁর একটি ডাবল আছে, অর্থাৎ তাহার শরীর হইতে হুবহু আরেকটি স্টেট সাহেব বাহির হয়। এই ডাবলটি যথেচ্ছ বিচরণ করে। তিনি বললেন যে একবার তার কোন রমণী বন্ধুর জ্বর ইনফ্লুয়েঞ্জা হয়, সেই ডবল তাহাকে তিন দিন তিন রাত সেবা করে। ওই রমণী সুস্থ হয়ে মিস্টার স্টেট সাহেবকে ধন্যবাদ দিতে আসে। স্টেট সাহেব একেবারে অবাক,

0: তিনি ওই ব্যাপারে বিন্দু বিসর্গও জানিতেন না। এই রূপে এই ডবলটি অবাধ্য ছেলের মতো যেখানে খুশি ঘুরে বেড়ায়। আমার তো শুনে পিলে চমকে গেল। স্টেট সাহেব কি আনতে একবার ঘর থেকে বাইরে গিয়েছিলেন, তারপর যখন ঘরে ঢুকছেন আমার ভারী আতঙ্ক হল। আমি জিজ্ঞাসা করিলাম যে আপনি আসছেন না আপনার ডবল আসছেন? তিনি হেসে বললেন, আমি? আমার ডবল নেই। আমি আবার ভয়ে ভয়ে বলিলাম, কি করে জানব? তিনি উত্তরে বলিলেন যে আমার চুল পাকা আর আমি চুরুট খাই, কিন্তু আমার ডবলের চুল পাকা নহে আর সে চুরুটও খায় না।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। অঞ্জলি অনুষ্ঠানে এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনুন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

ভক্তিমূলক গান শুনছিলেন। অঞ্জলি অনুষ্ঠানে আজকের শিল্পীরা ছিলেন মুকেশ সন্তোষ সেনগুপ্ত এবং কণিকা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কক্সবাজার অনুষ্ঠান।

তিনি কক্তিশাল, তালক্রান, তালনি, শাল, সিসনি, শালমারি, চিবড়িরা, থামসি বা ত্রিপুরাবিসি, জুন তালনি, শাল সিনি, শালমারি, নৈশাই, নৈচিতক, ইংরেজি বিসি, নরখনাই দু কক্রক পান্দা হায়ংনি খরং হাইকে সঙ্গ তিনি পুলা ন কক কাহাম খালাইমানী বিশিংতেই সিনি পান্দা নং চেংলাইওয়ানো কক কাহামও সঙ্গালায়নে গৌতম বুদ্ধনি সাইকলং যাক থাইজা থাইনি কক কাহাম কক ব্রক পাই সালব্রম ব্রমনি কতাল সাল কিয়কমানী মোলা জান সং যত নমা বুঝি থাই সালব্রম ন খরকসায়া খরকসা চেরাই কথার আচায় যতনি ন মংসায়া মংসা খ্লাই থাই সামুং দঙ্গ বেবা খ্লাই থাই সামুঙ্গ চিনি বখা ন যতনি স্লাই স্রাই স্রাই কচিং তাই কক্রিক অংনা নাঙ্গ যত বরক নি বস্কাঙ্গ নিনি বখানো নাংকুকমা সামদি তাই কাহাম ওয়ানসুক্রং অঙ্গই ফুনুকদি তাই ওয়ানসুকদি নং তামো অংনাই থেনাঙ্গ যত বরকনি ন মানথাই এবা অধিকার দঙ্গ বিনি শাকনি এবা

0: তিনি জুন নি শালসনি তিনি নি শালনু ওয়ার্ল্ড ফুড সেফটি ডে নেই পালাই যাকো এবার আপনাদের বো দাদাক সিদাক সানানি থাকা হাঁকে বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস নেই তিনি নি শালনু পালাই যাকো এবার চিনি ককবাই চামুং নো কাহামতে খাতিমানি আপনারকে তিনি নি শাল পালাই যাকম আপন কারিবু তিনি নি শাল নি মৃত্যু সতন যাকনে রকনি বিশৃঙ্গ দঙ্গ তিনি তুই শালনু রম দি আব চিচুকুরা চার চিচুকু খ্রিস্ট বিশুও পারামানি মারি বুও আর কাইসা সুরিনাম এয়ার ওয়েস্ট কাইসা জেট বিমান আবো বাই কালাইমানি শাল আপনি কারিবো মৃত্যু সতন জাকনে রকনি বিশৃঙ্গ তঙ্গ চিচুকুরা চার চিসা খ্রিস্ট বিশুও ইসরায়েল নি ইরাক নি উসিরক পারমাণবিক যে চুল্লি তংমানি আবো দংশখলাই এবা সকমরি রোজাকমানি শাল চিচুকুরা স্নিচি বা খ্রিস্ট বিশুও তিনতেই শালনো পুইলা ক্রিকেট বিশ্বকাপ চ্যাংলাংমানি শাল চিচুকুরা দকচিচার খ্রিস্ট বিশুও হুঁকে তিনতেই শালসিনি জুননো পুইলা সের ওয়ার্ল্ডনি পুইলা লেগেল্যান্ড রিসোর্ট আবো চালু খাই যাকমানি শাল চিচুকুরা নই চিচুকু খ্রিস্ট বিশুও হুঁকে তিনতেই শালসিনি জুননো ভ্যাটিকান সিটিনি কাইসা ফিয়কসাক রাষ্ট্র এবা হাক্তর হুনেই ভ্যাটিকান সিটিনো সাকলাই যাকমানি শাল রাংসাকনি তাকু বখুক আপনার কারেই মৃত্যু সতন যাকনে রকনি বিশৃঙ্গ তঙ্গ রমদি তিনিতেই শালনো প্রিন্স দ্য আইকনিক আমেরিকান মিউজিশিয়ান ব সং রাইটার ব আচাইমানি শাল লিয়াম নিশন বব নর্ডেন আইরিশনি ব খরকসা আমেরিকান তকে মশাকরং ববাহাইন আচাইমানি শাল আপনো কারিব তেব বুমুংগনাং আচাইন রকনি বিশৃঙ্গ তঙ্গ নেই সাই জিবা খ্রিস্ট বিশিও ক্রিস্টোফার লি ববাহাইন আচাইমানি শাল মৃত্যু সতন জাকনে রকনি বিশৃঙ্গ চিচুকুরা চার্চি খ্রিস্ট বিশিও হেনরি মিলার বব আচাইমানি শাল তঙ্গতেব চিচুকুরা বাচি প্রি খ্রিস্ট বিশিও অ্যালান টোরিং তাই আপনো কারিব তঙ্গ চিচুকুরা দকচি স্নে খ্রিস্ট বিশুও ডরুটি পার্কার ববাহাইন আচাইলাংমানি শাল রাংসাকনি তাকু বুখু আশুক জরা চং খানা লাইখা তিনিতেই শালো লাই থাংনে বিশুও পাতি থাংমানি মৃত্যু সতন মংরক নরক যত বাই গরঙ্গই
1: আও হাইকে তাবকসং তাংবিতিনি কক থাইজাথাইনি খনানানি ফাসিং থাংলাইসিওন তাংবিতিও সং কক থাইজাথাইনি বিসিংগো দেনতা কাইমানরগৈ কক খনালায়ন কিসা জরানি বিসিংগো ন কিছিসা রাং বাইন বেলাইখানি মূলা জাগান

0: যে বাড়ি মেকেতেন খাইমানি আবন বিশিঙ্গ দেনতা বকাইশা কচাংমা মলংথং এবা খেবা মহাই সাসলাং মলংথং দেনতানা সং কাই চাইমানো দেনতাও কবাংকক ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি তে ভিটামিন ডি তাই ক্যালসিয়াম লৌহ আবরক মানথক বনক কাইনা থাকে তামো তামো খাইনি নাম আবো কিসা খালায় পৈলানো সং বিনি বাকে যে থাই সং সাই নানায় আবো দোয়াশ তাই বেলে হা আবো হাঙ্কে তেবো কাহামকুক ফিয়া বাবনো কারিব জেসা হাও বনো কাইমানো বননি হানো যে জায়গাও সং কাইনা হানাই থাই সাইও আ জায়গা পৈলানো চকামরক সৈনাই জয়ী সুবুক সুবুকে মা নাগারাই তাই জাবরা ববরা রক্তংখানকে ইয়ারং রক্ন সং কাহামকে ইয়াকবাইকে আবরক্ন সাফ সুত্রা খাইনাই আজরাও ন মুসকি কষক এবার কেবা জৈব সার রক সং রুই মানানাই আবন ইয়াগুলো ন যে জরাও সং বুচলই সারনানি আজরা হঙ্গে সং বুচলই ন সারই বরিমন হ্যাকেবা লুন তংসাও খেনাই ব সারি মানো লুন তংসাও তুমুং ন সার না হাঙ্কাঙ্কে কাইসা লুন বাই তেকেসা লুন দশ নিসিমি বিশ খাইনাই সেন্টিমিটার খাই জালনানি নাংনাই আবো হাইকেনাই সং বুঝলে সারমানি ইয়াগুলো সং বন সালনই সালতামনি ইয়াগুলোকে যে জরাও বুসে যারা আছে ফেয় আ জরাও হাঙ্কাঙ্কে সং তৈরক লুনানি নাংনাই বন কাইনানি থাং তানি বেলাইন যে তাল কাহাম আবু হাই ফেব্রুয়ারি তাই মার্চ তাল হংকে তে বহামকো গো আয়াং কচাংমা মলনি হিংকে সেপ্টেম্বর তে অক্টোবর তাল ফাজিং ব হাইন বেলাইন কাহামকুক হাইকে অমো হাইকেন সং দেনতা কাইমানি ইয়াগুলো হাঙ্কে সং চারনি সিমি পাঁচ দিন পর পর খাইনাই সং বন তৈ মালুনাই চারা তর সাবই ফাইব্রু হংকে সং কুবুংকুক চারা রকন হংকে সং ফুয়ী মা খিবিনাই তাই সং খেয়াল মানা রাখনাই বিনি সাগ ইয়ং রকদা থুম অমরক সং নাই তংনা নাংনাই ফিয়াবা বন ইয়ং রক চারিয়াওই তনানি বাকে সং ইউরিয়া টিএসপি এম ওপি সার রক সং রিউই মানো অবহেকেন সং তৈরক লুইনাই নাইকানি খাইতে খাইতে পঁচিশ নিসিমে তিরিশ দিন ইয়াগুলো সং হাতিও ফালেই রং পুসারক আজই মানো তাই আবনকারী তাবুকি জরাও হংকে সং টাউন রক বহাইন সাত সাকা রক সং কাই চাই মানো গ্যাসক জুরা সং খালাইকা দেনটা কাইমানো রোগী কক থাইসা থাইনি
1: খাইতনে রংসাকি তাকে বুক তাবুক খালায় সাকামগ্রানী কক দিনী সাকামগ্রানী কক সিকলা রোগনি বিশিঙ্গু হার্ট এটেক মানো রোগী কক থাইসা থাইনি খালায় হার্ট এটেক আগিনি জরা রগো হংকে কচার মাজারনি উমরনি বড় রোগ তৈ চাকরা রোগনি বিশিঙ্গুসে গবাংকু উঙ্গু হই খাও তৈ নগু ফিয়াবা তাবুকনি অমল ফিলসাকমানি জরাও উমর থামচিনি সিমি উমর ব্রৈচি অংখেবা উমর থামচিনি সুকাং উমর নৈচিবা নিসিমি উমর থামচিনি বিশিংনি বড় রকনি বিশিঙ্গবো বেলাই গবাংকু খাই হার্ট এটেক নুকজাকমানি নুকজাখা হার্ট এটেক তামনো হন হার্ট এটেক খা যিনি হৃদপিণ্ড অংখেবা চিনি বোখাও থৈ কাহামকে থাংলাইসু খাই মানিয়া হানকে এবা থৈনি যে নার্ভ এবার থাংলাইসু খাইমানি লাম তুমুং কেবেং জাগী দঙ্কা হানকে আ জাগাও গবাংমা বুফাম অংখেবা আবনো কারিব কুবুনি মানই অংখেবা কুবুনি মূসাস বুফাম হাই আমি হাইরক তুমুং আবনো লামা কাসুই দঙ্কা হানকে চিনি বোখাও কাহাম খাই থৈ থাংলাইসু খাই মানিয়া হানকে অক্সিজেন মানিয়া অংকি হার্ট এটেক অঙ্গু সিকলা রোগনি বিশিঙ্গু তামনি বাকে আসুক তাবুক হার্ট এটেক

আও তাবক সঙ্গ হায়ুনি খরঙ্গ তিনি ককথুম খেলানি ফাসিং থাংলায় তিনি ককথুমু পুলেও নানিয়া ফও তঙ্গ লুকুরকনি বিশুঙ্গ টংকচাং তাই বাবচারী নথাঙ্গি নারকনা বাকি গুমতি হাঙ্করনি করবুক মহকুমা বিশুং খবজাক ভারত বাংলাদেশ আড়িনি থামরা মিটার এবার 300 মিটার আমচায়ও সানজা দাম দক নিসিমি তাইনি ফুংনি দাম দক জরা লুকুরকনি বিশুঙ্গ থাংলাই সুথানি মানা বক্সিন মুং বক্সিনকা খরক ব্রীনি সাই কবাং তুমুং ন ওয়াইসাবাই পুথুপকে বাচারক টংখে বা হিমি টংখাঙ্কে বরকনি সাকাও ক্রাক মাজরা রেজাকনাই হিনে সাকলাই চাকা তাই আবনকারী সাবরক ও রায়দানি ফাতার টংনাই বরংখা হাস্তে পুলিশ বাহিনী তাই সিআরপিএফ বিএসএফ জওয়ান তাই হাঙ্করফাংনি গসিমুং মানজাক আমহাই বরক ও দাগিমুংনি ফাতার টঙানি হিনে সাকলাই জাকা তাই তুমুং ন রায়দা সবাই টংখাঙ্কে রায়দা সবাই নাই রংনি সাগো গ্রাক মাসরা রাজাকনাই হিনে বো সাকলাই জাকা ও দাগিমুং বস্কাং জুলাই তালনি সাল চি থাম জরা টঙ্গানি হিনে বো সাকলাই জাকা অবহাইন খোয়াই হাঙ্কর রবহাইন লুকুরকনি থাংলাই সুথানি কিসিসা মানা বক্সিন মুং বক্সিন জাক্ষা আবহঙ্কে ভারত বাংলাদেশ আড়িনি 500 মিটার র সানজা দাম চারনি সিমি তাইনি ফুংনি দাম বা জরা লুকুরকনি বিশৃঙ্গ ও মানা বক্সিন মুং টঙ্গানো ও রায়দা অবহাইন সাকলাই জাক্ষা কেব তুমুং ন খরক বানি গবাং ওয়াইসাবাই বুথুপ কেরক টংখে বা লগিব সাইকেল চেইন হাই তাই লাথা বা পেরনাই মানে আমহাইরক তৈজাক রক মানজাখাঙ্কে বরকনি সাকাও রায়দানু রগী রাগ মাজরা রাজাকনাই ও দাগিমুং বহেন বস্কাং জুলাই তালনি জিসনি সালমারি জরা টঙ্গানি হিনে সাকলাই জাক্ষা হংকাই সং আসক জরা সং খনালাইকা তিনিনি ককথুমো নাংমানি কিসিসা কক রক গেতাবক সঙ্গ সেবক বরক তেলাংমানি কক খানানি ফাসিং থাংলাইনা

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আমাদের আজকের শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন আজ রবি কিরণ পর্বে শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে এবং তারপরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। রাশিয়ার মীরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ও ইতালির ফ্লাভিও ক্যাভালিয়ের মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার ওপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরের জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্যগুলির দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী জেলা শাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোরও নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মাদক ও আগ্নেয়াস্ত্রের হুমকি মোকাবিলায় সীমান্তবর্তী বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করতে হবে।
2: পাকিস্তান বর্ডার আর বাংলাদেশ বর্ডার, ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যায়। कहीं नशे का व्यापार है, ह्यूमन ट्रैफिकिंग का सवाल है, कहीं पर हथियारों के स्मगलिंग का सवाल है। हर सीमा के अपने अलग अलग प्रश्न हैं। हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना।
1: এদিকে ত্রিপুরা ধর্মনগর থানার অন্তর্গত রঘনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধারকৃত এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প ভার্চুয়ালি নেপালের কাছে হস্তান্তর করেন। দুই দেশের বিদেশমন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেন। নেপালের জন্য কণ্ঠস্বর ভিত্তিক ভাষা অনুবাদ প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য এদিন কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ভাষিনীর একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। তিনি আরও ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও নেপাল তাদের দীর্ঘ উন্মুক্ত সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে থাকে। শ্রী জয়শঙ্কর এদিন জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলেও উল্লেখ করেছেন।
3: Collaborate closely to maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal.

0: our relations and to realize the full potential of our ties.
1: দেশে সরকারি সম্প্রচার ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল এবং জনমুখী করে তুলতে কেন্দ্রীয় সরকার তরুণ প্রজন্মের ভাবনাকে বিশেষ গুরুত্ব দিতে চায়। সেই লক্ষ্যেই আজ কলকাতার আকাশবাণী ভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস এবং প্রসার ভারতীর তরুণ আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল মন্ত্রী জানান, তরুণ আধিকারিকদের মধ্যে আকাশবাণী এবং দূরদর্শনকে নতুনভাবে গড়ে তোলার ব্যাপারে প্রবল উৎসাহ এবং আগ্রহ লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে তাদের সঙ্গে একটি বিশেষ কর্মশিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে ভবিষ্যতের সম্প্রচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাব উঠে এসেছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবগুলিকে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হবে। রেলমন্ত্রী জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে ভারত ও বিশ্বের উপর কী প্রভাব পড়তে পারে সে বিষয়েও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে ব্যবহার করতে চাইছে। কুয়েত ও বাহরিনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কেন্দ্রগুলি লক্ষ্য করে ইরান গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এর জবাবে উপসাগরীয় দেশ ও মার্কিন বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে কেশম দ্বীপ ও গরুকে অবস্থিত ইরানের উপকূলীয় নজরদারি ও রাডার ব্যবস্থায় ইরান 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াহিয়াও প্রদেশের টলেডো শহরে গতকাল রাতে একটি জমজমাট কমিউনিটি ফেস্টিভ্যালে গুলিচালনার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। স্থানীয় পুলিশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। রাশিয়া জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও তার আশেপাশের এলাকায় ইউক্রেন নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলে 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম। গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। দ্রোজদেনকো জানান, বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি জেলায় ড্রোন ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে, যার ফলে আবাসনগুলির সামান্য ক্ষতি হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টার ফল উল্টো হবে। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তায় পুতিন ভারতের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলেও তারা জানিয়েছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিক উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করেছে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে এই ওয়াকাথন শুরু হয়েছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাতর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। রাশিয়ার মিরা আন্দ্রিভা ফরাসি ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার অষ্টম বাছাই 19 বছর বয়সী আন্দ্রিভার পেশাদার ক্রীড়া জীবনে এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম।

সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জেভরেভ ইতালির ফ্লাভিও কোবলির মুখোমুখি হবেন। সাফ মহিলা ফুটবলে ভারত খেতাব জয় করেছে। গোয়ার মারগাঁওয়ে গতকাল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে 3-1 গোলে হারিয়ে 7 বছর পর ভারত ফের এই খেতাব পেল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল ত্রিপুরায় সীমান্ত সুরক্ষা নিয়ে এক বৈঠকে সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র ও 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে তিনটি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য, অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের উন্নয়নমুখী প্রচেষ্টা, জনগণের অংশগ্রহণ, নারী ক্ষমতায়ন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা নির্মাণের দিশায় এই পুরস্কার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এদিকে গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান, দেশে গ্রামীণ স্বশাসন, বিকেন্দ্রীকরণ ও অংশগ্রহণমূলক উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা এসব পুরস্কার অর্জনের মধ্য দিয়ে আবারও জাতীয় স্তরে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে। এই পুরস্কারের মধ্যে রয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারে সিপাহীজলা জেলা পরিষদ প্রথম স্থান অর্জন করেছে, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বিভাগে প্রথম এবং পশ্চিম ত্রিপুরা জেলার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত উইমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বিভাগে তৃতীয় স্থান লাভ করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসাবে এগিয়ে চলছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গত 12 বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী এবং আত্মনির্ভর হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে। এই উন্নয়ন 140 কোটি দেশবাসীর সামনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা উচ্চ মূল্যের উন্নত জাতের আম উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে। তিনি বলেন, রাজ্যে উদ্যান চর্চা গবেষণা বিভাগ একটি এক্সোটিক ম্যাঙ্গো ব্লক স্থাপন করেছে। এর মাধ্যমে বিভিন্ন বিদেশি ও উন্নত জাতের আমের চাষ, আমের চারা অভিযোজন ক্ষমতা এবং ফলনের সম্ভাবনা মূল্যায়ন করা হবে। গতকাল নাগিছড়ায় অবস্থিত SHRS-এ ফল ও সবজি উন্নয়ন ইউনিটের নতুন অফিস উদ্বোধন করেন তিনি। কৃষিমন্ত্রী জানান, ইয়েলো বানানা, ডক মাই, রেড পামার, বাড়িচার, ব্রুনেই কিং, হাড়িভাঙা, কাটিমন, থাই এক, রেড সহ বিভিন্ন উন্নত জাত ও উচ্চ মূল্যের আম চাষ নিয়ে এই বিশেষ ব্লক গড়ে তোলা হয়েছে। এর উদ্দেশ্য হল ত্রিপুরার জলবায়ু ও কৃষি পরিবেশে এইসব জাতের উপযোগিতা যাচাই করা এবং ভবিষ্যতে মানসম্মত সম্পন্ন চারা উৎপাদন ও সম্প্রসারণের ভিত্তি তৈরি করা। ক্রীড়া ও যুব কর্মসূচি মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার শারীরিক শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তাছাড়া খেলোয়াড়দের জন্য বিমার সংস্থান রেখে নীতিমালা তৈরি করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে বেসরকারি উদ্যোগে নৃত্য যোগা উৎসবের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল কৈলাসহরে জানিয়েছেন যে রাজ্যে 10 বছরের বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিরোধক টিকা দেওয়া হবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার 90,000 হাম প্রতিরোধক টিকা রাজ্যে পাঠিয়েছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষা করবেন। স্বাস্থ্য সচিব গতকাল কৈলাসহরের ইরানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। স্বাস্থ্য সচিব এখানে স্বাস্থ্য আধিকারিক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে বৈঠক করেন, হাম প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন। এবছরের নিট ইউজি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে প্রচারিত অভিযোগ নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA প্রতিক্রিয়া জানিয়েছে যে নিট ইউজি 2026 পুনঃপরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অগ্রিম অ্যাক্সেস বা বিক্রয় সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। গতকাল একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে এজেন্সি বলেছে যে এমন বিষয়বস্তু হল সংগঠনীয় প্রতারণা সিন্ডিকেটের কাজ, যা ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের উদ্যোগকে কাজে লাগায়। এজেন্সি জোর দিয়ে বলেছে যে পরীক্ষার প্রক্রিয়ার সততা সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রয়েছে এবং প্রার্থীদের জন্য একটি ন্যায্য ও নিরাপদ পরীক্ষা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

গ্রহণ করা হয়েছে। টিএসআর সপ্তম ব্যাটালিয়নের উদ্যোগে গতকাল জম্পু জেলার ছইগড়িয়া ইডিসি ভিলেজে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে থেলাকুং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। বিএসএফ ও পুলিশের যৌথ অভিযোগে গতকাল ধর্মনগর থানার অন্তর্গত রাগনা সীমান্তে কাঁটাতারির বেড়ার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা 9,427টি অ্যাবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এগুলির বাজার মূল্য 50 লক্ষ টাকা। পুলিশ সূত্রে এই খবর জানানো হয়েছে। সিপাহী জলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ রাজ্যভিত্তিক পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের 7টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। আবহাওয়ার খবর। রাজ্য জুড়ে গরমের প্রকোপ জারি রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা গেছে 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চাইতে 2 ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি কাছাকাছি। পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিপাহী জেলা ও দক্ষিণ জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী মিয়া রং কক বিটি রাই নাইমথানী আদং সংনি পান্ডাও আছুকফাং ওখা পান্ডাও হায়ুঙ্গ থিতিক্রী অরই পরৈনি জরাওব ভারতনি রং থংনতেব খাতুংরী বংরিনা বগে জুদা জুদা ওয়ানসুকমা তাই ইয়াপ্রি রমনাতে কগলাম সালাই জাকা টংগুই টংমা লংমানী হামসারমা তাই বানিয়াও লাইটেসা কাহাম খাইনা বগে জুদা জুদা কগনতেইব কক বিটি কগলাম সালাই জাকা আদংসং সালথাং এশিয়াও চবা নাংলাইমা বগে ভারত তাই হায়ঙ্গ আবনি বুফিমজাকমানতেইব সালাই জাকা কাসুমুং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং সাকা জে জরাও হাক্তর কাইসা কাইসা রংথং থিতিক্রিয় কলাই দঙ্গ পিয়া ভারত ও জরাওন হায়ংনি মামলাই গদকে রংথং হামসানাই অঙ্গি দঙ্গ বসাকা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী অজামা বাই ভারত রংথং হামসামান থিতিতনি উইমানখা বাই থং পুইতু থংরি মানখামা হামসামা থাকিয়া টংমা তাই আলাইদা গরং বাই গরংজাক টংখা ও হামক্রাই খরক সারা ব্রেজি রিজাক হাক্তনি টংনাই রংনি বসকাঙ্গ কতাল্লাম পিয়খা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া হদানি ককতমা লামো সাকা বসং বেরেমো হাস্তেনি পঞ্চায়েত কাইথাম সকাত মানমা আবো হাস্তেনি বাকি ওয়ানসুগুই মানিয়া সামু চারি মানমা তাই বেলাই বলাইমু ব অ সামু চারি মানমা বাই গরংজাক যতন হামবাই আফারকা মন্ত্রী অক্রা সাকা কাইসা ত্রিপুরা কাহামকুক ত্রিপুরা খামুগ অশোকাত বেলাই কতর কাইসা ইয়ংমিয়া তাংন কতর ককতমা থমনাই রংনি কক মালাইমুঙ্গ পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সাকা হাক্তনি কামি আমজাইনি নাইকল মুং পিসার মুং তৈ মানজাকমা বিশংতৈ হামক্রায় ত্রিপুরা অশোকাত মানমানি বিশংতৈ কাহাম খ্লাই মানমানি ফুনুখা অশোকাতনি বিশিং টঙ্গ নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার সিপাহী জলা পরিষদ পুইলা থাইমানখা উনকুটি হাঙ্কনি কাঞ্চনবাড়ি কামি পঞ্চায়েত হেলদি পঞ্চায়েত বেদেগ পুইলা থাইমানখা সালথাং ত্রিপুরা হাঙ্কনি বৈকুণ্ঠপুর কামি পঞ্চায়েত ওয়েমেন ফ্রেন্ডলি পঞ্চায়েত বেদেগ ফিলথামনি থাইমানখা হুকবাতে হুকবাক খ্লাইনাই হামক্রাই কক চংলাই নক সাকা তাকলাই বিশিনি জুন তাল জরা হাক্তর খরক চুকু রাসাই ব্রী চিনই সাইনি গবং হুকবা খাইনাই রক খেট বাচাও অভিযানো গরংখা আবাই কাহাম ফাস সামুং ফুনাঙ্গ মাও চেতন বেবাক ভারতনি লুকু চবাও স্লাইজাকা কেন্দ্রনি হুকবা তৈ হুকবা খাইনাই হামক্রাই নাইখুংনি অ সামুং বুতাংনি নাহারমুং ওখা কথাজাক ফাস সামুং ফুনাংনাও খা বাচারিনা হানি বলা খাতিউই নারগনা তৈ কাহামকু হুকবানি রাইজা ফুয়ারনা নাইখুংনি বুখাক্তৈ সাজাকা ও অভিযাননি বিশিঙ্গ তাবুকসুক জরা কাইচিসনি সাই সাররানি গবং হজাকমুং সামুং বুতাং সংসাজাকা লাইথানাই বিচিচি নৈরমৈ ভারতনি হুকবারও হুকবার খাইনাই রংনি দারাক বংরিথানি মজমো বংসামা নুকজাকা হুকবার খাইনাই রংনো চুবানানি নাহারমুং তাবুক হামক্রাইনি বিশিঙ্গ টংলিয়া আবো থাইরিমা বংমা আজিউই মানমা নাইমুথাং হাতিও তুলাং মানমা থং তাই মথানি বিশিংতৈ জে নাংমাতৈ ফান গনাং খাইনানি ফাইজিং থাঙ্গৈ দঙ্গো ভারতনি হুকবার কতাল কতাল ফান্ডকা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা ও যোজনা হুকবার খাইনাই রক বিশা গনাঙ্গ ওয়ানায়ুই হুক

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এই উক্তিতে মানুষের জীবনের এক নির্মম সত্য প্রকাশ পেয়েছে। ক্ষুধা মানুষের মৌলিক চাহিদা। যখন মানুষ ক্ষুধার্ত থাকে, তখন তার কাছে প্রকৃতির সৌন্দর্য, শিল্প, সাহিত্য বা কাব্যের কোনো মূল্য থাকে না। তার সমস্ত চিন্তা আবর্তিত হয় তখন খাদ্যকে কেন্দ্র করে। পূর্ণিমার সুন্দর চাঁদও তখন তার কাছে রুটির মতো মনে হয়। অর্থাৎ ক্ষুধা আমাদের মানুষের কল্পনা ও সৌন্দর্যবোধকে ম্লান করে দেয়। তাই সমাজের সকল মানুষের খাদ্যের নিশ্চয়তা প্রদান করা অত্যন্ত জরুরি। ক্ষুধামুক্ত পৃথিবী হতে পারে সত্যিকার অর্থে সুন্দর ও মানবিক পৃথিবী। প্রত্যেক বছর এই 7ই জুন বিশ্বব্যাপী বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হল নিরাপদ খাদ্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা

0: খাদ্য সুস্বাস্থ্য নিশ্চিত করা, রোগের ঝুঁকি কমানো এবং মানব সম্পদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও পরিবেশনের প্রত্যেকটি ধাপে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতার কারণে খাদ্য দূষিত হতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই কৃষক, উৎপাদক, ব্যবসায়ী, বিক্রেতা এবং ভোক্তা সবার সম্মিলিত প্রচেষ্টায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবছর বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসে প্রচার অভিযানে যে মূল উপপাদ্য তা হল বোঝা থেকে সমাধানের পথে, সর্বত্র নিরাপদ খাদ্য, অর্থাৎ ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিওয়্যার। বিশ্বব্যাপী খাদ্যবাহিত রোগের কারণে সৃষ্ট জনস্বাস্থ্য সংকটের উপর আলোকপাত করছে এই বছরের এই প্রতিপাদ্য।
1: শ্রোতা বন্ধু, এই অভিজ্ঞাপনে এবার একটু কমার্শিয়াল বিজ্ঞাপনের বিরতি।
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: গুলির ও ম্যাকলাউড পদক লাভ করেন। শরীরতত্ত্বে পিএইচডি উপাধি এবং কটক উপাধি লাভ করেন তিনি। চিকিৎসা বিজ্ঞানে ট্রিটিস অন কালাজ্বর সম্বন্ধীয় গ্রন্থটি বিখ্যাত। আর 1934 সালে তিনি নাইট উপাধি লাভ করেন। তিনি ব্রহ্মচারী রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করেন।
1: 1969 সালে প্রখ্যাত মঞ্চ চলচ্চিত্রাভিনেতা জহর গঙ্গোপাধ্যায় পরলোক গমন করেছিলেন। প্রায় শতাধিক নাটকে এবং 300টিরও বেশি ছায়াছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে মানময়ী, গার্লস স্কুল, শহর থেকে দূরে, সাহেব বিবি গোলাম, অভয়া এবং শ্রীকান্ত আজও সিনেমা প্রেমীর মন জুড়ে রয়েছে। ১৬০৬ খ্রিস্টাব্দে আজকের দিনে পঞ্চম শিখ গুরু অর্জুন সিং তিনি প্রয়াত হন। ১৯৮১
0: সালে আজকের দিনে রাশিয়ার টেনিস তারকা আনা কর্নিকোভার জন্ম। মাত্র 14 বছর বয়সে কনিষ্ঠতম পেশাদারী খেলোয়াড় হিসেবে ফেড কাপে অংশগ্রহণ করেন। আর 1996 সালে WTA নিউকামার অব দ্য ইয়ার খেতাব পান। 1999 আর 2002 সালে ডাবলসে গ্র্যান্ড স্ল্যামও জেতেন তিনি।

সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানায় আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

0: প্রত্যেককে জানায় আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।
1: সুকডাল বুদবুদ পূর্ব বর্ধমান থেকে, প্রসঙ্গ সবুজ হোক ধরার প্রাণ, প্রিয় বিজ্ঞাপন। সুন্দর বনের সুন্দরী গাছ, সবচেয়ে সুন্দর সেই সে গাছ, গাছটি সুন্দর বনে, এ গান প্রায়শই শোনা যায় এবং সকলেরই প্রায় শোনা, অনেকের প্রিয় গানের তালিকাতেও জায়গা করে আছে। আবার একে দেখার শখে কত লোক বেড়াতে গিয়েছেন সুন্দরময় সেই সবুজে ঘেরা সুন্দর বনে। এই ম্যানগ্রোভ প্রজাতিটির শ্বাসমূল বের করে শ্বাস নেয়, ঠেসমূল বের করে নিজেকে কোনো মতে কাদাময় নোনা ভূমিতে দাঁড় করিয়ে রাখে। বীজ পাছে নোনা জলে পড়ে নষ্ট হয়ে যায়, তাই সৃষ্টিকর্তা এদের দিয়েছেন জরায়ুজ অঙ্কুরোদ্গম। তবুও মানুষের থাবা একদিন এদের ক্ষয়িষ্ণু করে তুলেছিল। তারপর তারা বুঝতে পেরেছে আমফান, বুলবুল, আইলা যত বড়ই ঝঞ্ঝা আসুক, সমস্ত সে বুক পেতে সহ্য করতে পারে, মায়ের আঁচলের মতো বাঁচিয়ে দিতে পারে সন্তানদের। এ সবুজ শুধুই অক্সিজেন বা দৃষ্টিনন্দনতা নয়, প্রাকৃতিক দুর্যোগেরও এক বড় ঢাল। সুন্দরী না থাকলে নোনা মাটি গ্রাস করবে সমুদ্র। তাই আজ আবার বাঁচার তাগিদে চলছে সবুজের অভিযান, রোপণ করে চলেছে ম্যানগ্রোভের চারা, গড়ে উঠছে জঙ্গল, বেড়ে উঠছে সবুজ, সঙ্গে জীবিকা, প্রজাতির আবাস। কবি লিখেছেন, আমরা পৃথিবীকে নদীকে মা বলি, আমরা ছায়াময় বট অশ্বথের পূজা করি, আমরা প্রস্তর পাষাণকে সজীব করিয়া দেখি, কিন্তু আত্মার মধ্যে তাহার আধ্যাত্মিকতা অনুভব করি না, বরঞ্চ আধ্যাত্মিকতাকে বাস্তবিক করিয়া তুলি। আমরা তাহাতে মন কল্পিত মূর্তি আরোপ করি, আমরা তাহার নিকট সুখ সম্পদ সফলতা প্রার্থনা করি। কিন্তু কেন? তিনি আমাদের অফুরন্ত দিয়েছেন, শুধু দরকার একটু যত্নের, তার পারি কই। পিউপা ঘোষ, গ্রাম সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান।

পরের চিঠিটি লিখছেন অচিন্ত চক্রবর্তী, সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। বিষয়, সবুজ হোক ধরার প্রাণ। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আলোকের এই ঝর্ণাধারায় ভরে থাক বিশ্বজগৎ, ক্লেদ গ্লানি মুছে যাক সবার অন্তর থেকে, স্বাভাবিক হোক মানব সভ্যতা। অশান্তির কলরবে জর্জরিত যেন সমগ্র পৃথিবী, উদাস বাউলের সুর যেন বেসুরো, প্রকৃতিও যেন মুখ ফিরিয়ে অভিমানী নারী, পৃথিবীর পুরুষত্ব প্রকৃতির কাছে বিপন্ন, খরা বন্যা অনাবৃষ্টির পূর্বাভাস বিজ্ঞানকেও হার মানতে বাধ্য করায় প্রাকৃতিক দুর্যোগ। জানা নেই এ কোন অশনি সংকেত গ্রীষ্মের দাবদাহে অতৃষ্ট জীবকুল। বাবার পালা খুঁজে বের করতে হবে সুস্থ জীবনযাপনের উপায় কি? হ্যাঁ, প্রকৃতিকে শান্ত করার পন্থা কি? বৃক্ষরোপণ দূষণমুক্ত করা যাবে কি প্রকৃতির পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনলে? অবশ্যই তাই। একটি গাছ একটি প্রাণ। আমরা সহজে বৃক্ষছেদন করি, বিনষ্ট করি, করি অযত্ন। ধরাধামকে শান্ত বা সবুজ করতে প্রয়োজন অজস্র অসংখ্য অনেক অনেক গাছ। প্রকৃতির উপর খবরদারি চলবে না, প্রকৃতি পারে সবুজ করতে ধরার প্রাণ, আমরা শুধু উপলক্ষ।

প্রকৃতির পরিবেশে হতে হবে আমাদের যত্নশীল। সবুজ সংকেতেই পারে ধরার প্রাণ প্রাণবন্ত করে তুলতে। আমাদের অবুজ মনকে আগে করে তুলতে হবে সবুজ। সবুজ বর্ণময় জাগিয়ে তুলবে দুরন্ত রেলগাড়ির মতো স্বাধীন চেতা হয়ে ধরার প্রাণ। সবুজে পরিপূর্ণ ক্লান্তি দূর হয়ে দৃঢ়তার সাথে পাল্লা দিয়ে যে করবে গতিময় ধরা সবুজ বসুন্ধরা। প্রকৃতির নিয়মে বর্ষার বৃষ্টি স্নাত জলের স্বচ্ছতায় গজিয়ে উঠবে সবুজে সবুজে ধরার প্রাণ। সানন্দে বরণ করব প্রকৃতির অবদান। বঞ্চিত হবে না কখনো বিশ্ব জগৎ প্রকৃতির এটা অঙ্গীকার। আমাদের হতে হবে সচেতন সমাজ সেবক। অনিষ্ট নয় হিংসার বিদ্রোহ করতে হবে চেষ্টা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা মন খুলে গাইব ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় বাঁধ পেঁধেছে খুশির জোয়ারে আজ মন ভরেছে এ মাটি সবুজ সবুজ। অচিন্ত্য কুমার গ্রাম চুয়ামসিনা সর্দারপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া।

এবারের চিঠি লিখেছেন মনামি দোলই, পূর্ব মেদিনীপুর থেকে, প্রসঙ্গ অভিযাত্রী। নতুন পথের যাত্রা পথিক, চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চারণ আজ মানুষ মহিয়ান। অজানাকে জানার, অচেনাকে চেনার দুর্নিবার আকাঙ্ক্ষা আমাদের আজন্মই। সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা হই সুদূরের পিয়াসী। সেই পিয়াসী মন আমাদের টেনে নিয়ে যায় অভিযানে, কখনো তা নিয়ে যায় উত্তাল সমুদ্র অভিযানে, কখনো বা শিখর হিমাদ্রি জয়ের উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে, আবার কখনো চিরহরিত অরণ্য ভেদ করে এগিয়ে নিয়ে যায় শুভ আলোকে অভিযাত্রী। শব্দটি শুনলেই যেটি প্রথম মাথায় আসে, পিঠে বড় ব্যাগ, কম্পাস ও মানচিত্র হাতে অচেনা পথে পাড়ি। সেই পথের কোনো মাইল ফলক নেই। এই পার্থিব প্রাকৃতিক অভিযান ছাড়াও মানব জীবন হলো এক বিশাল অভিযান, পরতে পরতে লুকিয়ে থাকা রোমাঞ্চকর অভিজ্ঞতা, যেখানে প্রতিটি সম্পর্ক একটা অজানা খাত, প্রতিটা সফলতা সমুদ্রের ঢেউ, প্রতিটা ব্যর্থতা ধসে পড়া পাহাড়, আর প্রতিটা স্বপ্ন আকাশ ছুঁতে চাওয়ার অদম্য জেদ। জীবনের এই অভিযানে কেউ সংসারের দায়িত্ব নিয়ে মুষড়ে গেছে, কেউ স্মৃতির ধ্বংসে খুঁজে চলছে প্রিয় ডাকনাম। কারো অভিযান শব্দহীন, কারো অভিযান রক্তাক্ত, নিজের অতীত থেকে মুখ লুকিয়ে বাঁচার অভিযাত্রী পথে নামে, পথ হারিয়ে নিজেকে খুঁজে পেতে। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক হেঁধেছি। অভিযাত্রী অভিযানে গিয়ে নিজের আমিটাকে আবিষ্কার করে, বোঝে পাহাড় সবচেয়ে উঁচু হলেও একাকী, মহাসাগরের বিশালতা বোঝায় তার অর্জিত সব কিছু এক বিন্দু জলসমতুচ্ছ। জীবনের অভিযানে মানুষ কখনো থামে না, কারণ সে জানে থেমে যাওয়ার মানে মৃত্যু।

হেরে যায়, ভেঙে যায়, তবু সবুজ সংকেতে নিজেকে গড়ে। সে বোঝে সুখ দুঃখ, পাওয়া না পাওয়া সবই পার্থিব বিষয়। প্রতিটা সকাল অনুসন্ধিৎসার নব আশা, আর এই খোঁজে চলার নামই জীবন। উদ্ধৃতি উৎস মনালি দোলই, পূর্ব মেদিনীপুর জেলা, বৃন্দাবনপুর।

পরের চিঠিটি পাঠিয়েছেন বন্ধু শিশির দাস, দেবীঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে। বিষয় অভিযাত্রী। বন্ধু লিখছেন, শুভানুধ্যায়ী অভিজ্ঞাপন। জীবন চলার পথ কণ্টকাকীর্ণই হয়, তবে দুর্গম পর্বত বা মহাকাশ জয় না করেও সত্যিকারের অভিযাত্রী হওয়া যায়। সাহসের আলো জেলে হতাশার অন্ধকার পেছনে ফেলে এগিয়ে চলার নামই জীবন। অজানাকে জানার, অচেনাকে চেনার এবং সকল প্রতিকূলতা জয় করে সামনে এগিয়ে যাওয়ার মাঝেই জীবনের সার্থকতা। কোভিডের সময় আমিও এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। ঠিক যখন চারিদিকের ব্যর্থতায় মনের ভেতর এক গভীর হতাশা নেমে এসেছিল, তখন আমার বাবা আমাকে এক নতুন পথের দিশা দেখান। তাঁর জীবনের অবিরাম সংগ্রাম আমাকে এক নতুন অনুপ্রেরণা যোগায়। তিনি আমাকে শিখিয়েছিলেন, কোনো অবস্থাতেই জীবনের পথ চলা থামিয়ে দেওয়া যায় না। প্রত্যেকটি ব্যর্থতায় নতুন কিছু শেখায় এবং এ ব্যর্থতায় আমাদের ঘুরে দাঁড়ানোর সিঁড়ি। তাঁর সেই অটুট মনোবল এবং সাহসিকতা আমাকে মনের সব ভয় ও দ্বিধা জয় করতে শিখিয়েছে। তাই তো আমি প্রতিদিনের চড়াই উতরাই পেরিয়ে জীবনের পথে এগিয়ে চলেছি। জীবনের যাত্রা পথে প্রতিনিয়ত ঘটে চলেছে উত্থান পতন। এই উত্থান পতনের ফলে যে অভিজ্ঞতা সৃষ্টি হয়, তাই হল শিক্ষার পরম অবলম্বন। এভাবেই নিজের সব দুর্বলতা কাটিয়ে জীবনের জয়গান গেয়ে সবাই হয়ে উঠতে পারেন একজন সত্যিকারের অভিযাত্রী। শুভেচ্ছা আনতে শিশির দাস, দেবীঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

0: এবার চলে যাই কিছু তথ্য জানানোর উদ্দেশ্যে। ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, 1954 সাল থেকে চিত্রকলা, শিক্ষা, সাহিত্য, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান এবং কারিগরি, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হিসেবে পদ্ম পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী।
1: শ্রোতাবন্ধু, 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা আবেদন রাষ্ট্রীয় পুরস্কার awards.gov.in এই পোর্টালের মাধ্যমেই অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্র ও বিস্তারিত তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। আগামী 31 জুলাই 2026 এর মধ্যে অনলাইনে পাঠানো আবেদন ও সুপারিশগুলি গ্রহণ করা হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

0: দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সেবা প্রদানের লক্ষ্যে কাঞ্চনপুর মহকুমা প্রশাসন আগ্রহী গ্রামবাসীদের কাছ থেকে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হিসেবে আবেদন আহ্বান করেছে। উত্তর পূর্ব জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত বসবাসকারী 18 থেকে 50 বছর বয়সী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক উত্তীর্ণ হওয়া বাঞ্ছনীয়। নির্বাচিত স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এবং দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে প্রশাসককে সহায়তা করার দায়িত্ব পালন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ 10 জুন 2026। আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র, সম্মানি এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীদের কাঞ্চনপুর মহকুমা শাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
1: শ্রোতা বন্ধু, আজ যেহেতু বিশ্বব্যাপী বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালিত হচ্ছে, তাই আজ সুস্থ থাকার টিপসে অভিজ্ঞাপনে জানাই সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি নিয়ে কয়েকটি কথা। দৈনন্দিন জীবনের জন্য সেরা কিছু কার্যকরী টিপস হলো, প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি শাক সবজি, ফলমূল এবং ফাইবার সমৃদ্ধ খাবার রাখুন। সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট বাদ দেওয়া যাবে না। আর অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং মিষ্টি বা কোমল পানীয় এবং সর্বোচ্চ আজকাল যেটা পথে ঘাটে সবচেয়ে বেশি পাওয়া যায় ফাস্ট ফুড, সেটা একদমই বন্ধ করতে হবে। আর সারাদিনে অন্তত 3 লিটারের মতো জল পান করতে হবে, শরীরকে হাইড্রেটেড রাখতে এবং হজমে সাহায্য করতে। আর একটু সুস্থ থাকতে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। এবারে চলে যাই কাজের খবরে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগের অধীনে সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা বিধিমালা 2022-এর মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদন করার শেষ দিন 12 জুন। শূন্যপদ মোট 5টি। শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত জানতে এবং আবেদন করতে লগইন করুন www.tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে।
0: এবারে আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ শতকরা পরিমাণ ছিল 96 এবং সর্বনিম্ন 78%। সেই সাথে আবহাওয়া দপ্তর সূত্রে সতর্কতা জারি করা হয়েছে, ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় এবং ভারী বর্ষণ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সিপাহীজলা এবং দক্ষিণ জেলার কিছু কিছু অঞ্চলে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। সেই সাথে শ্রোতা বন্ধু, আজকের মতো এই অভিজ্ঞাপন পর্ব থেকে আমরা বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভকামনায়।
1: সবাই ভালো থাকুন, দিনটি খুব খুব খুব ভালো যাক আপনার।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে মর্নিং নিউজ, এবং এরপরে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ছোটদের জন্য।

0: ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। আজকে আমরা কাকলি অনুষ্ঠানে কথা বলবো সকলের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। আর আজকে আমাদের স্টুডিওতে রয়েছে কচি কাঁচা ছোট ছোট বন্ধুরা। তাহলে চলো দেখে নেওয়া যাক আমাদের প্রথম বন্ধুকে। তোমার কি নাম?
1: নিভৃতা দেবনাথ।
0: ঠিক আছে, নিভৃতা দেবনাথ, তাই তো? বেশ, খুব সুন্দর নাম। নিভৃতা, বলো যে তুমি কেমন আছো?
1: ভালো আছি।
0: ভালো আছো? আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে নিভৃতা?
1: মা, বাবা, ভাই, আমি, দাদু।
0: বেশ। আচ্ছা, নিভৃতা কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে?
1: বিবেকানন্দ শিশু নিকেতন।
0: আচ্ছা, আর কোন ক্লাসে পড়ো?
1: ক্লাস টু।
0: ক্লাস টু তে পড়ো? বেশ। নিভৃতা আজকে আমাদের কি শোনাবে?
1: আবৃত্তি।
0: আবৃত্তি শোনাবে? বেশ, তাহলে নিভৃতা আবৃত্তি করতে ভালোবাসে। নিভৃতা আর কি কি করে আবৃত্তি ছাড়া?
1: গান, বই,
0: লেখাপড়া।
1: লেখাপড়া
0: আর আবৃত্তি, তাই তো? বেশ, তো আজকে আমরা কথা বলবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনো? আচ্ছা, কি জানো তার সম্পর্কে? অনেক কিছু জানো। বেশ, তাহলে বলো তো দেখি রবি ঠাকুরের বাড়ি কোথায়?
1: কলকাতার চুড়াসাগর ঠাকুর বাড়িতে।
0: আরে বাহ, ঠিক আছে। তারপরে বলো যে রবি ঠাকুর এর বাবার নাম কি?
1: দেবেন্দ্রনাথ।
0: সেটাও জানো তুমি? আচ্ছা, আর কি কি জানো? মায়ের নাম জানো? কি বলো তো?
1: শারদা দেবী।
0: ঠিক আছে। আচ্ছা, তোমার রবি ঠাকুরের কোন আবৃত্তিটা ভালো লাগে? নৌকা যাত্রা ভালো লাগে? বেশ, তাহলে তুমি আমাদের আজকে নৌকা যাত্রা শোনাবে? চলো তাহলে শুনি।
1: নমস্কার, আমি নিভৃতা দেবনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নৌকা যাত্রা। মুথু মাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে খেপুরি পাতে। আমার যদি দেয় তারা নৌকাতে, আমি তবে এক সুতাদার আটি, পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে, আমি কেবল যাই একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে হ্যাকলা ঘরের কোণে, আমি তো মা যাচ্ছি নেকো চলে, রামের মতো চোদ্দ বছর বনে, আমি যাব রাজ পুত্র হয়ে, নৌকা ভরে শোনা মানিক বয়ে, আশোকে আর শ্যামকে নেবো সাথে, আমরা শুধু যাব মা তিনজনে, আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার। ভোরের বেলা দেবো নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাবে ভেসে, দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তে পান তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাবো একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার। নমস্কার।
0: আরে বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা নিভৃতা, বলো তো তুমি কি বড় হয়ে কিছু হওয়ার স্বপ্ন দেখো? কিছু হতে চাও বড় হয়ে? কি হতে চাও?
1: পাইলট।
0: পাইলট হতে চাও? বেশ। আচ্ছা নিভৃতা, বাড়িতে তোমাকে মানে সবচাইতে বেশি আদর কে করে বলো তো?
1: বাবা।
0: নিভৃতা, তারপরে কি আমরা আর কোনো আবৃত্তি শুনবো তোমার কাছে? কোনটা?
1: বিজ্ঞ।
0: বিজ্ঞ, রবি ঠাকুরের লেখা? ঠিক আছে, চলো।
1: নমস্কার, আমি নিভৃতা দেবনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

0: কবিতা বেগুন, খোকে তোমার কিচ্ছু বুঝে না মা, খোকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ, আমি যখন খাওয়া খাওয়া খেলি, খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় মাপুন, সামনে তিওর শিশি শিক্ষা খুলে, যদি বলি খুকে পড়া করো, দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসি, তোমার খুকির পড়া কেমন তরু, আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি, তোমার খুকি হোম নিকে দিয়ে উঠে, ও ভাবে ভা এলো জুজু বুড়ি, আমি যদি রাগ করি কখনো, মাথা নেড়ে চোখ রাঙিয়ে বুকি, তোমার খুকি খেয়েও খেমিয়ে হাসে, খেলা করছি মনে করে, সবাই জানে বাবা বিদেশ গেছে, তবু যদি বলি আসছে বাবা, তাড়াতাড়ি চারটি গেছে চাই, তোমার খুকি অমনি বুকা হাবা, ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা, আমি বলি আমি গুরু মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা, তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে ও বলে যে মা গানুষ, খুকি তোমার কিচ্ছু বুঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, নমস্কার।
1: বেশ, খুব সুন্দর হয়েছে নিবৃতা। আচ্ছা নিবৃতা, তুমি জানো রবীন্দ্রনাথ ঠাকুর না শুধু বড়দের কবি নয়, তিনি তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদেরও বন্ধু, ঠিক আছে? তার লেখা সহজ পাঠ, সাহায্য, আমাদের ছোট নদী, তারপরে এই যে তুমি বললে নৌকা যাত্রা, তারপরে তাল গাছ, এসব কবিতার মধ্য দিয়ে তিনি কিন্তু শিশু মনকে আনন্দে ভরিয়ে দিয়েছিলেন। তো নিবৃতা, তারপরে কি তুমি আমাদের আরেকটা কোনো আবৃত্তি শোনাবে?
0: আমি আরেকটা আবৃত্তি শোনাবো, এটা রবি ঠাকুরের লেখাই।
1: কি নাম?
0: রাজা উড়ানি।
1: একদিন
0: ছিল রাজা, সেদিন আমায় দিল সাজা, ভোরে রাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে, দেখতে ডালিম গাছে বনের পীরভূম কেমন নাচে, ডালে ছিলেম চড়ে সেটা ভেঙে গেল পড়ে, সেদিন হলো মানা আমার পেয়ারা পেরে আনা, রদ দেখতে যাওয়া আমার চিনের পুলি খাওয়া, কে দিল সেই সাজা জানো, কে ছিল সেই রাজা, একদিন ছিল রানী, আমি তার কথা সব মানি, সাজার খবর পেয়ে আমায় দেখলো কে বলছে, বললে না তো কিছু কেবল মুখটি করে নিচু, আপন ঘরে গিয়ে সেদিন রই লাগল দিয়ে, হলো না তার খাওয়া কিংবা রদ দেখতে যাওয়া, নিল আমার কোলে সাজার সময় সারা হলে, গলা ভাঙ্গা ভাঙ্গা তার চোখ দুখানে রাঙ্গা, কে ছিল সেই রানী আমি জানি জানি জানি, নমস্কার।
1: আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি। আমাদের দ্বিতীয় বন্ধু প্রবালিকা দেবনাথ, এবারে আপনারা তার কাছ থেকে শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত।

0: আমাদের ছোট্ট বন্ধু প্রবালিকার জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যাক। এবারে চলে যাচ্ছি আমাদের আরো একজন বন্ধুর কাছে, আর তার নাম হলো আদ্যাত্রী আচার্য। আদ্যাত্রী কেমন আছো?
1: ভালো আছি।
0: আদ্যাত্রী, আজকে তো আমরা রবি ঠাকুরকে নিয়ে অনুষ্ঠানটা করছি, তো তুমি আজকে আমাদের কি শোনাবে বলো তো?
1: আমি আজকে শোনাবো বাংলার মাটি বাংলার জল।
0: বেশ, রবি ঠাকুরের লেখা। ঠিক আছে, তাহলে চলো তোমার কাছ থেকে শুনি বাংলার মাটি বাংলার জল।
1: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। নমস্কার।
0: খুব সুন্দর হয়েছে। রবি ঠাকুরের এক অনবদ্য সৃষ্টি বাংলার মাটি বাংলার জল। দেশপ্রেম রবীন্দ্রনাথের সাহিত্যে এক উজ্জ্বল দিক। তিনি মানুষকে শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মাটিকে শ্রদ্ধা করতে, আর অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে। এবারে আমরা আদ্যাত্রীর কাছ থেকে কিন্তু আরও একটা আবৃত্তি শুনব। আদ্যাত্রী, তারপরে তুমি আমাদের কি শোনাবে বলো?
1: আমি শোনাব রবীন্দ্রনাথের লেখা বীরপুরুষ।
0: চল।
1: নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হল, সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিকে পানে চায়

এখানে জন্মানবে নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ। এলিম কোথা? আমি বলছি ভয় করো না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাটাতে মাঠ রয়েছে ঠিকই, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানি, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকার।

0: হাড়ি রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরু থরু, আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি, ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের শেরি, শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে রে রে রে। তুমি বললে চাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটে ঘোড়া গেলে তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দিবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন কি গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে নমস্কার।
1: বাহ খুব সুন্দর হয়েছে, ভালোবাসাই ছিল কবিগুরুর জীবনের একেবারে শ্রেষ্ঠ প্রাপ্তি, তাকে বাদ দিয়ে না বাঙালির আত্মপরিচয় কখনো কল্পনাই করা যায় না, যেমনভাবে ধরো ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারকে আলাদা করা যায় না, তেমনি বাংলা সাহিত্য সংস্কৃতিতে বাংলা সাহিত্যের প্রতিটি শিরায় শিরায় প্রবাহিত রবীন্দ্রনাথ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, প্রতিটি বাঙালির গান কবিতা ভালোবাসা এবং হৃদয়ের গভীর এক চিরজাগ্রত আলোয়। এবারে আদ্যাত্রী তুমি আমাদের আর কোন আবৃত্তিটা শোনাবে বলো?
0: আমি শোনাবো রবীন্দ্রনাথের লেখা সভ্যতার প্রতি।
1: চলো শুরু করা যাক।
0: নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি। দাও ফিরে সে অরণ্য লৌরে নগর, লৌ যত লৌহ লোষ্ঠ কাষ্ঠ উপ্রস্তর, হে নব সভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি, গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ

0: কুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজ ভোগ নব, চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার, পরাণে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন, অনন্ত এই জগতের হৃদয় স্পন্দন। নমস্কার।
1: বাহ, আমাদের ছোট্ট বন্ধু আদ্যাত্রির জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যাক। সুরের মূর্ছনায় রবীন্দ্রনাথের গান যেন আরও এক অন্য আবেগে ধরা দেয়। এবার আমাদের ছোট্ট বন্ধু বেহালার সুরে পরিবেশন করবে মনোমুগ্ধকর রবীন্দ্রসঙ্গীত।
2: নমস্কার, আমার নাম দেবাঙ্কিতা আচার্যী, আমি আজকে বেহালায় রবীন্দ্রসঙ্গীত বাজাবো।

0: এবারে আমরা স্বাগত জানাই আমাদের ছোট্ট শিল্পী ঐন্দ্রিলা ভৌমিককে। তো ঐন্দ্রিলা, আজকে আমাদের কোন গানগুলো শোনাবে বলো?
1: রবীন্দ্রসঙ্গীত শোনাবো।

আজকের এই সুন্দর সকালে তোমাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সত্যি খুব আনন্দের ছিল। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।

এতক্ষণ শুনছিলেন ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি। এখন দেশাত্মবোধক গান শুনবেন দেশ বন্দনা পর্বে। প্রথম গানখানি শুনুন অজন্তা সরকারের কণ্ঠে।

0: দেশবন্দনা পর্বে আজ শুনলেন অজন্ত সরকার এবং রূপঙ্করের কণ্ঠে। দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ভুয়ো ও মিথ্যা প্রচার বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, তাঁর সরকার রাজ্য জুড়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নেবে। ভারত 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছে। মঙ্গোলিয়ায় আয়োজিত উলানবাটোর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত

0: সংলগ্ন এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ ও সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকা সংক্রান্ত বিষয়ে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী গত 5 বছরে জমির নথিপত্র বা রেকর্ড যাচাই বাছাই করারও নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, সীমান্তবর্তী জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্ব, স্বরাষ্ট্রমন্ত্রী, জেলা শাসক ও জিএসটি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসকে জাল মুদ্রা সংক্রান্ত বিষয়ে সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন।
1: পাকিস্তান বর্ডার আর বাংলাদেশ বর্ডার ইতনি বিস্তৃত বর্ডার মে হর সীমা কা এক অলগ প্রকার কা চুনৌতি হ্যায়। কহীন নশে কা ব্যাপার হ্যায়, হিউম্যান ট্রাফিকিং কা সওয়াল হ্যায়, কহীন পর হথিয়ারো কে স্মগলিং কা সওয়াল হ্যায়। হর সীমা কে আপনে অলগ অলগ প্রশ্ন হ্যায়। হমনে তয় কিয়া হ্যায় কি বিএসএফ জাহাঁ জাহাঁ হ্যায়, এসএসবি জাহাঁ জাহাঁ হ্যায়, ওয়াহাঁ পর স্মার্ট বর্ডার কা নির্মাণ করনা।
0: এদিকে ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত রগনা সীমান্ত এলাকায় গতকাল বর্ডার সিকিউরিটি ফোর্স এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী সীমান্তের কাঁটা তারের বেড়ার কাছে পরিত্যক্ত অবস্থায় 9,427টি মাদক ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধার করা এই ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, 2026-27 অর্থবর্ষে রেল বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 14,205 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই 10টি অমৃত ভারত স্টেশনের কাজ শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন। বর্তমানে 9টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একাধিক অমৃত ভারত ট্রেন পশ্চিমবঙ্গে চলাচল করছে। আগামী 5 বছরে কলকাতা মেট্রোর জন্য 60টি নতুন প্রজন্মের ট্রেন চালুর পরিকল্পনার কথাও গতকাল ঘোষণা করেছেন তিনি।
2: ইউপিএ সরকার কে সময় ভি মাত্র 4,000 করোড় রুপে রেলওয়ে কো মিলতে থে বঙ্গাল কে লিয়ে। আজ মোদিজি 14,000 করোড় রুপে রেলওয়ে কে লিয়ে দেতে হ্যায় বঙ্গাল কে ডেভেলপমেন্ট কে লিয়ে। 102 স্টেশন কা পুনর্নির্মাণ, জিসমে সে 10 স্টেশন কা কাম অলরেডি কমপ্লিট হো গিয়া হ্যায়। বন্দে ভারত সবসে পহলে স্লিপার চালু হুই পশ্চিমবঙ্গ মে। অমৃত ভারত ট্রেন সবসে পহলে চালু হুই পশ্চিমবঙ্গ মে। আজ 9 বন্দে ভারত এক্সপ্রেস চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে, 1 স্লিপার এক্সপ্রেস চল রহি হ্যায় বন্দে ভারত কি, আর 13 অমৃত ভারত ট্রেন চল রহি হ্যায় পশ্চিমবঙ্গ মে। আর আব পশ্চিমবঙ্গ কে লিয়ে বুলেট ট্রেন কা মোদি জি নে সংকল্প লিয়া হ্যায়, জো দিল্লি, লখনউ, বারাণসী, পটনা হতে হুয়ে সিলিগুড়ি কো কানেক্ট করেগি। দিল্লি সে সিলিগুড়ি 6 ঘন্টে মে পৌঁছ যাওগে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্বজুড়ে অস্থিরতার মাঝে ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে আরও জোরালো করার লক্ষ্যে শ্রী মোদী ও উপদেষ্টা পরিষদ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এছাড়া জীবনযাত্রার মান ও ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজতর করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার নিয়েও কথাবার্তা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA সামাজিক মাধ্যমগুলিতে প্রচারিত স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা NEET UG-র আবারও যে পরীক্ষা নেওয়া হবে তার প্রশ্নপত্র ফাঁস বা বিক্রির দাবি ভুয়ো বলে জানিয়েছে। NTA জানিয়েছে, এই ধরনের যে খবর ছড়ানো হচ্ছে তা আসলে সংগঠিত কোনো প্রতারক চক্রের কাজ। এই চক্র ছাত্রছাত্রী এবং তাদের পরিবারগুলিকে উদ্বেগের মধ্যে রাখতে চাইছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি সরকার রাজ্য জুড়ে দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে বড় ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবে। তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এর পাশাপাশি দক্ষিণেশ্বর ও কালীঘাটের মতো বিশিষ্ট ধর্মীয় স্থানগুলির সুযোগ সুবিধাও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রাম সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে হল 942 টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম পৌঁছল 968 টাকায়। পশ্চিম এশিয়া যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। নতুন দিল্লিতে নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে গতকাল বৈঠকের পর বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2015 সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কর্মসূচির আওতায় 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালের হাতে তুলে দিয়েছেন। দুই দেশের

0: মন্ত্রীরা যৌথভাবে ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসের মধ্যে সংযোগ ব্যবস্থারও সূচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর জ্বালানি সংকট কাটাতে ভারত নেপালের পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন।
1: collaborate closely to maintain security along our long and uniquely open border. Our two countries have always stood by each other in times of need. In the wake of the ongoing crisis in West Asia, the Middle East, we have ensured uninterrupted fuel supplies to Nepal. The importance accorded to this relationship by both sides has only recently been demonstrated. We believe that today there is opportunity to decisively shift the trajectory of India-Nepal relations and to realize the full potential of our ties.
0: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে যৌথভাবে অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে সভাপতিত্ব করতে ইন্দোনেশিয়ার বিদেশ মন্ত্রী সুগিয়ানো নতুন দিল্লি পৌঁছেছেন। বিদেশ মন্ত্রকের এক সোশ্যাল মিডিয়া পোস্টে কথা জানানো হয়েছে, দুই মন্ত্রী ভারত ইন্দোনেশিয়ার মধ্যেকার শক্তিশালী এবং বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করবেন। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ বলেছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বৃদ্ধির ক্ষেত্রে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2044 সালের মধ্যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পরিমাণ 400 কোটি ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে ইরানের দুটি একমুখী আক্রমণকারী ড্রোনকে মার্কিন সামরিক বাহিনী প্রতিহত করেছে। সেন্টকম জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক ও আন্তর্জাতিক নৌ চলাচলের রুটে এই ড্রোনগুলি অসুবিধা সৃষ্টি করেছিল। পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী সফলভাবে ড্রোনগুলিকে গুলি করে ভূপাতিত করে। রাশিয়া জানিয়েছে, ইউক্রেন সেন্ট পিটার্সবার্গ এবং তার আশপাশের এলাকায় নজিরবিহীন হামলা চালিয়েছে। সেন্ট পিটার্সবার্গ সংলগ্ন লেনিনগ্রাদ অঞ্চলের 140টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলার পর এই প্রথম গভর্নর আলেকজান্ডার ড্রোজেনকো বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি জানিয়েছেন, তাঁর দেশের ড্রোনগুলি 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে পৌঁছেছে। ভারতের সরকারি সম্প্রচার পরিষেবা 1936 সালের 8ই জুন থেকে পরিচিত হয় অল ইন্ডিয়া রেডিও নামে। এই ঘটনার 90তম বার্ষিকী উপলক্ষে আকাশবাণী কলকাতা আজ একটি ওয়াকাথনের আয়োজন করে। সকাল 7টায় বাস্কেটবল কোর্ট থেকে শুরু হয় এই ইভেন্ট। সূচনা করেন ডিজিজি ইঞ্জিনিয়ারিং তথা কেন্দ্র প্রধান সুচিস্মিতা রায়। আকাশবাণী সংবাদ বিভাগকে তিনি জানিয়েছেন,
2: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও। সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষের একটি নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন। অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: আজকের ওয়াকাথনে অংশ নেন আকাশবাণী কলকাতার 200-এরও বেশি আধিকারিক এবং কর্মীরা। মঙ্গোলিয়া আয়োজিত উলানবাটোর ওপেন 2026 কুস্তি প্রতিযোগিতায় ভারত গতকাল 2টি সোনাসহ 6টি পদক জয় করেছে। পুরুষদের 74 কেজি বিভাগে সাগর জাগলান এবং মহিলাদের 76 কেজি বিভাগে কাজল ধোচাক সোনা পেয়েছেন। এছাড়া পুরুষ বিভাগে জয়দীপ এবং মহিলা বিভাগে প্রিয়া মালিক, হংসিকা লাম্বা এবং মনীষা আলাওয়াত দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, বাড়ি নির্মাণ এবং সম্পত্তি কেনাবেচার উপর কঠোর নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। স্নাতক পর্যায়ে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র পুনরায় ফাঁসের দাবিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ভুয়ো বলে জানিয়েছে। ভারত 72টি স্বাস্থ্যকেন্দ্র এবং 12টি সাংস্কৃতিক ঐতিহ্য প্রকল্প নেপালকে হস্তান্তর করেছে। খবর এখনকার মতো শেষ হল।
3: আকাশবাণী আগরতলায় তখন শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ গতকাল সামাজিক মাধ্যমে বলেছেন, জাতীয় স্তরে 3টি পঞ্চায়েত পুরস্কার প্রাপ্তি রাজ্যের জন্য এক অভাবনীয় সাফল্য ও অত্যন্ত গৌরবের বিষয়। এর ফলে রাজ্যের শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাপনায় যুক্ত হল আরও একটি সাফল্যের মুকুট। তিনি এই সাফল্যের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে চলেছে। 2025-26 অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি বৃদ্ধির হার 7.7% হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি

বলেন, গত ১২ বছরে ভারতের অর্থনীতি শক্তিশালী ও আত্মনির্ভর হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, ত্রিপুরা উচ্চমূল্যের উন্নত জাতের আম উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে। তিনি বলেন, রাজ্য উদ্যান চর্চা গবেষণা বিভাগ একটি এক্সোটিক ম্যাঙ্গো ব্লক স্থাপন করেছে। এর মাধ্যমে বিভিন্ন বিদেশি ও উন্নত জাতের আমের চাষ, আমের চারা অভিযোজন ক্ষমতা এবং ফলনের সম্ভাবনা মূল্যায়ন করা হবে। ক্রীড়া ও যুব কর্মসূচি মন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, রাজ্য সরকার শারীর শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তাছাড়া খেলোয়াড়দের জন্য বীমার সংস্থান রেখে নীতিমালা তৈরি করা হচ্ছে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল কৈলাসহরে জানিয়েছেন, রাজ্যে ১০ বছরের বয়স পর্যন্ত সব শিশুকে হাম প্রতিষেধক টিকা দেওয়া হবে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার ৯০,০০০ হাম প্রতিষেধক টিকা রাজ্যে পাঠিয়েছে। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকা কার্ড নিরীক্ষণ করবেন। এবছরের নিট ইউজি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে প্রচারিত অভিযোগ নিয়ে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA প্রতিক্রিয়া জানিয়েছে যে নিট ইউজি ২০২৬ পুনঃ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অগ্রিম এক্সেস বা বিক্রয় সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি। গতকাল একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে এজেন্সি বলেছে যে এমন বিষয়বস্তু হল সংগঠিত প্রতারণা সিন্ডিকেটের কাজ, যা ছাত্রছাত্রী ও তাদের পরিবারের উদ্বেগকে কাজে লাগায়। TSR সপ্তম ব্যাটেলিয়নের উদ্যোগে গতকাল জম্পুই জেলার ছৈঘরিয়া ADC ভিলেজে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে থেলাকুং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। BSF ও পুলিশের যৌথ অভিযানে গতকাল ধর্মনগর থানার অন্তর্গত রাগনা সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৯,৪২৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এগুলির বাজার মূল্য ৫০,০০০ টাকা। পুলিশ সূত্রে এখবর জানা গেছে। সিপাহীজলা জেলার ধনপুরের শান্তিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ রাজ্যভিত্তিক মহিলা পঞ্চম মহিলা হকি প্রতিযোগিতা শুরু হবে। রাজ্যের ৭টি জেলা থেকে সিনিয়র মহিলা হকি দল অংশগ্রহণ করবে। রাজ্য জুড়ে গরমের প্রকোপ জারি রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আজ সাধারণত মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিপাহীজলা ও দক্ষিণ জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল ৯:৩০ শুনবেন বাংলা আধুনিক গান, সকাল ১০টায় ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল ১১টায় শুনবেন বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে, বেলা ১২টায় ককবরক অনুষ্ঠান বুকুরি বদল, ১২:৫৫ চাষের কথা, ১টা ৪০ শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে, ১টা ৫০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী গুরুদীপন আচার্য। দ্বিতীয় অধিবেশন ৫:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, ৫:৪৫ শুনবেন ভক্তিগীতি শিল্পী হীরালাল সার্কেল, ৬:০৫ কল্যাণী, ৬:৩০ ঘর গৃহস্থী অনুষ্ঠানে ঝিনুক চাষ প্রসঙ্গে ডক্টর উৎপল দের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে শুনবেন লোকগীতি শিল্পী পূর্ণ দাস বাউল, ৬:০০ ককবরক অনুষ্ঠান, ৬:৪৫ ককবরক সংবাদ, ৬:৫৫ স্থানীয় বাংলা সংবাদ, ৮:০৫ পরিবেশ ভাবনা, ৮:১৫ শুনবেন হিন্দি ছায়াছবির গান, ৮:৩০ রসে বসে, ৯টায় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন দোতারা শিল্পী সুবল চন্দ্র দাস, ৯:১৫ স্পটলাইট দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এবং ৯:৩০ শুনবেন আকাশবাণীর ৯০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান, প্রযোজনা আকাশবাণী কোহিমা, ১০টায় অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বাংলা আধুনিক গান, পরপর দুখানি গান শুনুন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের আসরে, দুঃখিত, বাংলা আধুনিক গানের আসরে এবারে শুনবেন পরপর দুটি গান অন্তরা চৌধুরীর কণ্ঠে।

0: Pasyona?
1: পরপর দুখানি গান শুনলেন অন্তরা চৌধুরীর কণ্ঠে। আবারও পরপর দুখানি গান শিল্পী সবিতা চৌধুরী।

এতক্ষণ আমরা শুনছি আধুনিক বাংলা গান, শুনছিলাম সবিতা চৌধুরীর কণ্ঠে গানকারী, আমাদের আজকের আসরের শেষ গান শচীন গুপ্তের কণ্ঠে।

বাংলা আধুনিক গান শুনছিলেন এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন মাধুরী চট্টোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, অন্তরা চৌধুরী, সবিতা চৌধুরী এবং শচীন গুপ্তা।

0: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
1: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
2: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
3: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
2: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
3: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
2: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম।

পুরো কম থেক যাং নি বিশিংতি মনোরঞ্জনী রচামুং হিন্দি তকে রচামুং পান্দা মনোরঞ্জনী হ্যাঁকে পুইলেও না সঙ্গ খালাইনি ফাশিং থাংলাইনে দিল মাঙ্গে মোর তকে নি ও পুইলেনি রচামুং অর খরাং রেখা সোন নিগম তাই সুনিদি জোহান নরকনি বাকে তাবুক অজরাও ও খনাতক রচামুং

অজর ও দিল মাঙ্গে মোর নি পাইথাগ্র চামুখানালায় কে কে তাই সুনীতি চৌহানী খড়াঙ্গ গেন্দরক নিম্বাকি দিল মাঙ্গে মোর নি ও পাইথাগ্র চামু

আশুক জেরা সঙ্গালাই তংমানী দিল হি দিল মে তকে নি বেলাই নখনা তত্র চামুং অভিজিৎ নি খরাঙ্গ অ জরাও তাইতংসা অ তকে নি তাইতংস রচামুং সঙ্গালায়ন রচাবখা উদিত নারায়ণ তাই কবিতা কৃষ্ণমূর্তি নরকনি বাকি অ জরাও দিল হি দিল মে অ তকে নি তাইতংসা বেলাই নখনা তত্র চামুং

আশিকচরা সং খালাইকা দিল হি দিল মে তকেন রচাম অজর ও সং খালায়ন পুইলানী রচাম মহাবত তকেন বেলাই ন খনা তক রচাম রচাম ককথাই আইনা নাকাদি অ তকেন রচাম খানাগ্রায় সং অর পিয়ার হো গায়া অ তকেন রচাম সং বৈলা খাই নালাইগ্রেন খরং রেখা উদিত নারায়ণ

ফাইসক পাইকা তাবুক অঝরাও মহাবত তকে তাংসারচা মূ সঙ্খনালায় অরচা মঙ্গ খরং রেখা সোনু নিগম তাই বিনু রাথর ইংখেই অবনী লগিন তিনি সিনি পান্ডা পাইনানি ফাইসিং থাকসিনাই ইংখেই তেউসা হাতি গিটিংগি তেউসা নরক বাই মালাই ফিনাই অক কচারই নাই যতন ন হামবাই তাই যতন কাহাম গরং টংনানি ইংথং ইংখেই পাইথাগো মহাবত তকে অখনা ততক রচামু নরকনি বাগৈ

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে, আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন বাংলা ছবির গান। প্রথম শুনুন হীরক জয়ন্তী ছবির গান। এই ছবির প্রথম গানখানি গিয়েছেন কিশোর কুমার।

শুনছেন বাংলা ছবির গান। এবারে শুনুন ছোট বউ ছবির কয়েকটি গান। প্রথম গানখানি কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

দান প্রতিদান ছবির গানখানি শুনছিলেন কল্লোল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন সুনয়নী ছবির গান, শিল্পী রাজকুমার।

আশা ভোসলের কণ্ঠে শুনছিলেন সুনয়নী ছবির গান। এবারে ভূপিন্দা সিং এর কণ্ঠে শুনুন বউ কথা কও ছবির একখানি গান।

শুনছিলেন বাংলা ছবির গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ককপুরক অনুষ্ঠান।

দীপর কাহাম যতন আকাশবাণী আগরতলা তাবুক সেজাগ চিনি তিনি দীপুর জরানি ককভরক খাওয়াই পান্ডা পৈলানো খানাবাদি সাইরকনি পান্ডা বখ্রাই বদল

0: บอลองฮลองบอบุพังว่าฟังรอกตันเตตันเตบอลองก็ไม่ทังกะก็ก็นตองโกบุพังไพพังซะลังมาไกชะบุพังไกดีลังมาสอสาดีบุพังนี่จึงกบังมามาในตองโกบุไลรอกก็ออกซิเจนริวที่นี่บอรอกรอกนอการทั้งแก่นกฮุกต่างนั่นนี่ชูบ่าวอามอนีบางนอยังสักกสับโอชินีบางมาร์เคนอสามุงโกนังโกฮานอกกบังขลายริวบุพังไกเคสเอนอบาร์บอมานอวัติบอฮายุบุพังตันเคเตฟังสักไกดีบุพังรองนอบอชังบอรอมริมานังโกบุพังคดีนี้บางนเอซีรองมาเทพบายุกาดีรกอนอกรกอออฟฟิศรกอกบังมาอินสติทูตรกอเอซีมาเทพบายุโอเอซีชีนี้บางก็ค่ำยันเนเชอรัลนอบาร์ซีชีนี้บางก็ค่ำพลาสติกบอกเคบอตายุสขายดีดับบูราชงนอสาวพลาสติกนี้มันีบอกคุณตาชาดีพลาสติกอุ่งยาวยกากอชนี้มันีรกอซีชาดีप्लास्टिक हा बखाया सगई ब न बार हामिया खलायो हाय न बगई प्लास्टिक चिने बगई बेला न चाया जेखने मेखने प्लास्टिक रता खिबिदि अबो तई रग न हामिया खलायो चिनि थिनांगनि बगई जों जत न चेराय रग समय तांगलाय नाय तंखर न सनामति सारिना बगई आनि कथमा बसा अर न पाइखा हाम बाय
1: আনি বুমুং সিয়ারি দেবর মা আং তাকন রগ্ন কেরং কথমা সাই খনারি নাই আনি কেরং কথমানি বুমুং হিংকে খরগোস তু বাচু সানমা খরকসা বরৈ নিমুং আইসিরি আইসিরি ববি নিমা বাই তঙ্গু বরক হিংকে বিগ্রা তে বংনি কেবু করৈ সালসা আইসিরি বিনি বায়া রগ বাই বলঙ্গ বল থমনা বাগৈ থাংমানি আফ্রুকে আইসিরি ব লেং জাগৈ বুফাং তোলাব নেনাই টঙ্গু ব নেনাই টংফুরু বিনি গানাতেই খরগোস মশা ফিলিক ফিলিকে হিমুই থাঙ্গু অ খরগোস ন নুগুই ব হামজাগৈ লাঙা বিসিংগ দাবৈ তৌই ফাইকা নগ ফাইয়ৈ ব বিনি মান সাকা আমা আমা আং মানে মূসা মানে ফাইকা বিনি মা সংখা তাম আই শ্রী সাকা খরগোস আ অ খরগোস ন লাঙ্গা বিসিংগ খে মথুকা আইসি ফুং আউই নাইখা খরগোস বন নাসগৈ টঙ্গু বিনিমা সংখা নং তিনি তামনি এসক দতি মাইমুই সংখা বিনিমা সংমানি উল আইসি ওয়ানা জাখা তামু হিনমানি কক তেসা হর থুফুরু খরগোস ন লাঙ্গা বিসিংগ সবই রিবুখা আইসি আফরু থমা আহাইকে খরগোস ন নাইসিগৈ টংমালে ব কাইসা বড় খাইছে নুকজাগো আইসি অফুরুখে ওয়ানাজাখা তে ব সংখা নংসাব অফ্রুকে খরগোস হাকা আং খরকসা হানি বুবাগ্রা টংমানি খরগোস আইসি ন সাকা আংনি নিচুবা চৌনাঙ্গু আইসি সাকা বাহাইকে আংন ন চুবা নাই সালকা ইয়াসিনি নং আন তৈ কথার বাই সারৈ রিদি অফ্রুকে আং বরক অঙ্গৈ মানাই তৈ সার সামানি উল খে খরগোস ব কাইসা হানি বুবা গ্রা হিনৈ সং যতন সিনিখা হামবাই আনি গেরং কথমা অরণ পাইখা
2: আনি বুমুং নাই সিদে বর্মা আং তাবু কক্লব কাইসা সাইখনেনে কক্লব নি বুমুং সুব্রাই দিছু হে কাইতর দিছু আং তিনিও কথার সালো নন মৈত খ্লায় নন সরিও থেমরাং র কেটে বেড়ে বসুপলাখা নন গুল গথাও নংথঙ্গ মাংখর কথৈ সাসং অঙ্গৈ নংথাঙ্গ মাংখর কথৈ সাসং অঙ্গৈ লুগো হামজাক মুঙ্গ তাই সা ফাইজাও থাংসাওই চং টংথকলাই কুল মানজে গিয়া গুড ফ্রাইডেও সরিলায় খুলুমলায় অকবুক চাতংলায় তাই যে চুক্তুই করিজা রগ্ন রলায় হামকরাই রেজাদি সুব্রাই জিসু নংসুনো না কারজাদি না কারজাদি
3: আনি বুমুং নাই সিদে বর্মা আংতাবু কক্লব

0: ছাইখানাইনে ককলব নিমুং গুড ফ্রাইডে কাইতর জিসুনি ইয়াকুংনি হাদুল এসেছেন কাইতর জিসুনি বাকই যত খুম হাসেছেন অখুব রগ্ন মথাঙ্কা খুমুলুগ্ন সাজখা তিনি সুমসগ্ন কাইতর না কারখা মনুষ্য রগ্ন কাইতরনি কক পেরখা গুড ফ্রাইডে তিনি কথার সাল বিনি মুগ্ন পালখে লবনানি সাল কথার নিশাই কথার চিনি কাইতর খালগ লাইজাক নং ফাইফিনে কাইতর নিনি সামা কগ্ন চং বগৈ থাঙ্গিয়া সুমসগ্ন সে নাসলে দি সুমসক খাইনি নয়া আনি ককলক অরণ্য পাইখা আং তাবু ককটং তংসা সাইখেনে ককটং নিবুমু কাদেং কাদাং কাদং ও ককটং ন সেনাই খা বরং গনং শিকরং জক সবিতা দেবর্মা নখলা বতক আতা হিম কাদেং কাদাং কাদং আব নগুই বাচাই ফাইকা মাই চালিয়া হাদং আতা কত ইয়া পেরিসে ও চালো মুকসা মুকসা বুইনি সেলাই বেলাই কুচুক নখা খুসা খুসা থতক থাতক নখলা বতক খারক থাঙ্গো কাকসাই সাপুং সাপুং কাদং কাউ ইয়া সি থাঙ্গো রাকসাই কাদেং কাদং কাদং সানে হাদং কাবুই জালো বুইনি সেলাই চুকনা হেন শিয়া বলে হারক আনি ককটং অরণ্য পাইখা আং তাবো ককটং তংসা সাইখেনে ককটং নিবুমুং সাসলাং জরা মাসিং বথাঙ্কা সাসলাং হাবকা আনি খা তংথক সুখা তকস তগলা পুঙি ফাইবে গিয়া খাপাং সেরাঙ্গি ফাইগিয়া তস কুত খুহু পুং ভাগিয়া সাসলাং হইনি মাংখা গাদি খামানি মাইবালি ফাঙ্গো তকস জনি জং পুংখা সালকচাং জরা কঙ্কিলা খরাং জরা বাই মোচাং মানি পাল কুথুমাই ছিং থংলাইকে বুসু বতং থক মানি আনি ককটং অরণ্য পাইখা ককটং তংস সাইখেনে ককটং নিবুমুং তাক বরক চিনি তাক বরক বেড়াই নাইথ কানি মোচাঙ্গ বরক চিনি তাক বরক বেলাই নাইথ কানি মোচাঙ্গ বরক রিগনে রিসা বসু নাইথক যত নাইথক যাগো বরক খাজু সুরাং চামন্থি কানি বেরক মোচাং মানি ইয়াকুদা বরক কানি কান বরক চেলারক থাংলাই মানি আনি ককটং অরণ্য পাইখ্যা
1: ঈশা দেবরমা আং নং ন ককটং তংস সাইখেনারি নাই আ ককটং নিমংখা ফাইদি তাকুক ফাইদি ফাইদি তাকুক ফাইদি বুকুক ফাইদি চেরাই রক খনাদি যিশুনি রিংমান পিনে খাইরক মান রিনা বাগৈ নাসিংগৈ টঙ্গ অকরা কুসু কটর চিকন হাই বাইদি যত নি পজা তৈ ন বন চিনি সুমসক না কার নাই সেমক তৈ ব হুনাই খা বাই খুব বাই নলব সানাই চং আনি ককটং অরণ্য পাইখা
2: আনি মুং আইচাং দেবরমা আংটিনি ককটং সানা আনি ককটং নি মুং আইচুং সাকা ফাইসিং নি নখাইয়া ফাঙ্গো পাখা আইচুক নি সাল বাচাদি তাকুক বাচাদি বুকুক দাবুকলে যত নপাল তকসা তকতে চেচি চাচাইকে পঙ্গি তংবাই খা লারিমা বমরা খুম মুলুঙ্গ মধু নংনানি ফাইক বাচাদি মনায় মখং সুসিদি পরিমা আচুক সিদি পরিমা ককন পগিতা থাংদি হাফঙ্গ চবই টংদি আনি ককটং পাইখং হামবাই
3: আনি মুমু খাকি লিপ দেবরমা আং তাবুক ককলব সাইখনারি নাই আনি ককলব নিবু মুমুংখা আথুকিরি আথুকিরি আথুকিরি নং বাকি দেকিরি ওয়াশা হুজাক ওয়াশা নুকজাক সাজি সাবন কিরি আথু কিরি আথু কিরি নরক বুসক বাং হর সিমি নন নুগো সালো বিয়াং থাং আথু কিরি আথু কিরি তাল বাই মুদে মালাই সামলালাই টংলাই ফুরু নরক কক দেশালাই আনি ককলব অরণু পাইখা
2: আং মানে থানে মকটং সরং ফাইও
3: আনি বুমুং খাকি লিপ দেবরমা আং তাবু ককটং সাইখনারি নাই আনি ককটংনি বুমুংখা চেরাই কাহাম আং ওংখা চেরাই কাহাম ফুঙ্গ বাসাওই মোখাং সৌয়ৈ সুরিনাই আং কাইতর সানাই আনসলাম দি চেরাই কাহাম ফুং আইখে স্কুলো থাংনাই সুরুংমুং কাহাম সুরুংনাই পাল বাক্সা কথালাই টংনাই ইয়াপরি থাংসা সেনাই কেবুনো উকলু খিকলা টংয়া ইয়াপরি বাক্সা কেবুনো খাবো থাংসা যত বাই সমান বাক্সা বুনিসাই হামনা বুনিসাই চানা আবলে ওয়ানসুমা হামিয়া বাই থাং কাসাওই বুনবু সসাওই নাহার মুং কাইসা নাহারু বরকনি বরক হিনজাক নাই ফাইজি বাই রক ফাইজি চালাই রক

0: আশিক জরা খনাবাইকে আশ্রাই রগনি পান্ডা বকরি বদল আকাশবাণী আগরতলা বিগুলো তাবুক খনাবাইদি খানিমারি পান্ডা খানিমারি পান্ডা ও খনাবাইদি উষা দেববর্মানি খরংবাই রেসাবজা গ্রেসা মরক তে ও পান্ডান কম থেব উষা দেববর্মান
1: হাই নহাই জরা কিফিলি হাতি বারসা পারলাই চিনি খানিমারি প্রোগ্রাম নরগাই মালাই ফিনানি রেচা মঙ্খনা তকজনাই তাকু ভুক সঙ্গে মালাইনি জরালে খাজাগি ফেকা ফাইদি দিনই যেন সামনি রেচা মং নরনি বসকাং তুবই মান নাইলাইয়ান খা বিং বিং নর খাচঙ্গই তংখানা বেচা মং খনা তক রেচামাই রেচা মং নরক খাই মান হই ফাইদি হাই কি দিনই যেন রেচাবনাই বুক উষানি রেচা মং তুই নরনি বসকাং তুবলাইয়ান বি রেসামুনি ককথায় তামো ককথাইন কক খিতারি গলাংখা ফাইদিনালেয়ান খুমু লুঙ্গ গবং মা খুমন বারো কিয়গো মতম খুমনি হামুংন বাহাই বলাইনানি ফিয়াবা বাক্সা খুম বাড়িয়া সানিন চড়ি উইথাঙ্গু চিরি নাইকাইসা নাইমুঙ্গ তামো তামন আশুক মকল খিকলাই খুম ফাঙ্গ খুমু লুঙ্গ খুম বারখে বারো হায়া খেবা মরানি থাঙ্গ আসুকসে হায়া দানা ফিয়া রেচা মুং খলনাই বুতাং খলনাই তাংখল রংনি নাইমুংনি মকল ওয়ানসুক মুং বখর বেবাক নয়াসে ফাইজাক জড়ি থানাই খুম নব তামসা জড়ি থানাই বকরি লে সরাই মুং নাংজাক হাইসি আবহাইন বরক নিলাংমা অব যে বরক ওয়াতই নকবার সাতং কপ্রাব ছয়লিয়া বিনি বিশিংনি কাহাম নৌজাগে সানিন মতমে সানিন লংমনা সাজুই খিবিও অবরক সরাই মনাঙ্গ যায়।

আকাশবাণী আগরতলা, আজকে চাষের কথা পর্বে প্রসঙ্গ আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ। নারকেল শুধুমাত্র ফল হিসেবে নয়, এর সমস্ত অংশই বিভিন্ন কাজে ব্যবহার হয়। তাসের পাতাই হোক বা ফলের খোল, ছিবড়েই হোক বা মূল গাছ, সমস্তটাই ব্যবহার্য। তাই এটিকে কল্পবৃক্ষ বা কল্পতরু হিসেবেও অভিহিত করা হয়। গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল হওয়ার দরুন আমাদের রাজ্যে বাণিজ্যিকভাবে নারকেল চাষ যথেষ্ট লাভজনক। নারকেল চাষের জন্য প্রথমেই উপযুক্ত মাটি নির্বাচন করতে হবে। মূলত বেলে, দোঁয়াশ বা উপকূলবর্তী বেলে মাটি বা নদীর সন্নিহিত এলাকার মাটি এই ফসল চাষের জন্য উপযুক্ত। গাছের উচ্চতার তারতম্যের উপর ভিত্তি করে

নারকেলের জাতকে তিন ভাগে ভাগ করা হয়, লম্বা জাত, মেটে জাত এবং শঙ্কর জাত। নারকেলের বীজ থেকে চারা উৎপাদন করা হয়। 25 থেকে 30 বছর বয়সী উচ্চ ফলনশীল গাছ বছরে 80টি ফল দেয়। সুস্থ, নিরোগ এবং কমপক্ষে 35টি সবুজ পাতাযুক্ত মা গাছ থেকে বীজ নেওয়া হয়ে থাকে। ফেব্রুয়ারি মে মাসে উৎপাদিত 11 থেকে 12 মাস বয়সের এবং 1200 গ্রাম ওজনের ফল বীজ হিসেবে আদর্শ। বর্ষার পরেই সারি থেকে সারি 1 ফুট দূরত্বে এবং 15 ইঞ্চি দূরত্বে প্রতিটি বীজ লাগাতে হবে। বীজতলা সাধারণত লম্বায় 25 ফুট এবং চড়ায় 5 ফুট হয়ে থাকে। বর্ষায় জল জমার সম্ভাবনা থাকলে বীজতলাগুলি 6 থেকে 12 ইঞ্চি উঁচু করে দেওয়া যেতে পারে। বীজতলায় 2 থেকে 3 দিন অন্তর হালকা সেচ দিতে হবে এবং যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। 9 থেকে 12 মাসের মধ্যে বীজ থেকে রোপণযোগ্য উপযুক্ত চারা তৈরি হয়ে যায়। মূল জমিতে রোপণের জন্য বাছাই করা চারা সতেজ, নিরোগ, লম্বা জাতের ক্ষেত্রে গোড়ার পরিধি 10 সেন্টিমিটার এবং বেঁটে জাতের ক্ষেত্রে 12 সেন্টিমিটার

বীজে তলায় দু থেকে তিন দিন অন্তর হালকা সেচ দিতে হবে এবং যতটা সম্ভব আগাছা মুক্ত রাখতে হবে। ন থেকে বারো মাসের মধ্যে বীজ থেকে রোপণযোগ্য উপযুক্ত চারা তৈরি হয়ে যায়। মূল জমিতে রোপণের জন্য বাছাই করা চারা সতেজ নিরোগ লম্বা জাতের ক্ষেত্রে গোড়ার পরিধি 10 সেন্টিমিটার এবং বেঁটে জাতের ক্ষেত্রে 12 সেন্টিমিটার হওয়া প্রয়োজন। চারাতে কম করে 6 থেকে 8টি পাতা থাকা প্রয়োজন, যার 2 থেকে 3টি পাতা সম্পূর্ণ খুলে থাকা আবশ্যক। খোলামেলা সারাদিন রোদ থাকা এবং জল নিকাশি ব্যবস্থা যুক্ত জমি চারা রোপণের জন্য বেছে নিতে হবে। 40 কেজি জৈব সার, 500 থেকে 600 গ্রাম ইউরিয়া, 700 থেকে 800 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 800 থেকে 900 গ্রাম মিউরিয়েট অফ পটাশ দিতে হবে। প্রতিটি ফলন্ত গাছে প্রথম বছরের 2 গুণ সার, দ্বিতীয় বছরেও 3 গুণ সার তৃতীয় বছরে দিতে হবে। এভাবে প্রথম 5 বছরে সারের পরিমাণ বাড়িয়ে 5 বছর পর আর সারের পরিমাণ না বাড়িয়ে ওই মাত্রাতেই প্রতি বছর বর্ষার আগে এবং পরে সার দিতে হবে। বয়স অনুযায়ী গাছের চারপাশে গোড়া থেকে 1 থেকে 2 মিটার দূরত্বে 30 সেন্টিমিটার গভীর 45 সেন্টিমিটার চওড়া নালা কেটে বয়স অনুযায়ী সার প্রয়োগ করা হয় এবং প্রয়োজনে হালকা সেচ প্রয়োগ করা হয়। অনুসেচ ব্যবস্থাপনায় বিন্দু সেচ পদ্ধতিতে সেচ প্রদান অধিক লাভজনক। আচ্ছাদন দিয়ে গাছের গোড়ার আগাছা নিয়ন্ত্রণ করা উচিত। গাছের কাঁচা পাতা অযথা কাটা চলবে না, শুধু আবশ্যক। শুনলেন আধুনিক পদ্ধতিতে নারকেল চাষ।

0: ने एक सोशल मीडिया पोस्ट में कहा कि पोर्टल मध्य रात्रि तक खुला रहेगा। बोर्ड ने छात्रों से अनुरोध किया है कि वे अंतिम तिथि से पहले अपने आवेदन जमा कर दें। राष्ट्रीय परीक्षा एजेंसी एनटीए ने सोशल मीडिया और मैसेजिंग प्लेटफॉर्म पर नीट यूजी 2026 की पुनर्परीक्षा प्रश्न पत्र के कथित लीक या बिक्री के दावों का खंडन किया है। एनटीए ने कहा है कि ये छात्रों और उनके परिवारों की चिंताओं का फायदा उठाने वाले संगठित नकल गिरोहों का काम है। अमरीकी सेना ने होर्मुज जलडमरू मध्य में समुद्री जहाजों पर दागे गए दो ईरानी ड्रोन्स को रोका और नष्ट कर दिया है। अमरीकी केंद्रीय कमान ने पश्चिम एशिया में तैनात अमरीकी बलों की इस कार्रवाई की पुष्टि की है। सैन्य कमान के अनुसार अमरीकी बल हाई अलर्ट पर हैं और इस क्षेत्र में किसी भी खतरे का जवाब देने को तैयार हैं। ईरान ने कल कुवैत और बहरीन में अमरीकी सैन्य ठिकानों पर बैलिस्टिक मिसाइलें दागी। आज विश्व खाद्य सुरक्षा दिवस है। इस अवसर पर स्वास्थ्य और परिवार कल्याण मंत्री जगत प्रकाश नड्डा ने स्वस्थ भविष्य के लिए सुरक्षित और स्वच्छ भोजन के प्रति सरकार की प्रतिबद्धता दोहराई है। पुरुष क्रिकेट में न्यू चंडीगढ़ में अफगानिस्तान के साथ खेले जा रहे एकमात्र टेस्ट मैच के दूसरे दिन ताजा समाचार मिलने तक भारत ने पहली पारी में 121वें ओवर में 8 विकेट पर 541 रन बना लिए हैं। और इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी अगरतला अनुष्ठान प्रचारित हो 236.4 मीटारे अर्थात 1269 किलो हार्टजे। শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা। আজ অঙ্গনায় শুনবেন আষাঢ় মানে বীজ বোনার মাস, ছাদে বা উঠোনে সবজি চাষ। আসলে এ নিয়ে বলছেন সুপর্ণা রায়। শুরু হচ্ছে অনুষ্ঠান অঙ্গনা।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের অঙ্গনার আসরে। শ্রোতা বন্ধুরা, ক্যালেন্ডারের পাতায় এখন আষাঢ় মাস। শহরের লোক বলে বর্ষা এলো, কবি বলে বিরহের মাস, আর আমাদের গ্রাম বাংলা বলে আষাঢ় মানে বীজ বপনের মাস। এই মাসেই তৃষ্ণার্ত মাটি প্রথম জলের স্বাদ পায়, ফাটা মাঠে লাঙল পড়ে, কৃষকের কাঁধে ওঠে বীজের ছোলা। কারণ আষাঢ়ের যে বীজ সেই তো কার্তিকের সোনার ফসল। আমরা বেড়া কি শুধু হেঁসেলের লক্ষ্মী? না, আমরা জন্মের লক্ষ্মী, বীজের লক্ষ্মী। আমাদের হাতের ছোঁয়ায় টবে ধনে পাতা গজায়, উঠোনের লাউ কুমড়োর মাচা ভরে ওঠে, আমাদের হাতেই তো ভবিষ্যতের বীজ। তাই আজ আমরা কথা বলবো আষাঢ়ের মাটি নিয়ে, বীজ নিয়ে, আর আমাদের দায়িত্ব নিয়ে। এর জন্যে স্টুডিওতে আজ আমার সঙ্গে রয়েছেন সুপর্ণা রায়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
3: নমস্কার।
2: আজকে যে বিষয়ে কথা বলবো এক্ষুনি সেটা বললাম, আষাঢ়ের মাটি প্রস্তুত, বীজ বপন এবং আমাদের মায়েদের দায়িত্ব কর্তব্য নিয়েই কিন্তু কথা বলবো। আর যেটা শুরুতে বলেছিলাম না, আষাঢ় মানেই বীজ বপনের মাস, এই সময় কিন্তু অবশ্যই আমরা কিছু না কিছু গাছ লাগাবো, তাই তো? শুরুতেই যেটা বলছিলাম, আষাঢ় মাস, যেমন গ্রামের কৃষকরা কিন্তু ইতিমধ্যেই লেগে পড়েছে জমি তৈরি করা, বীজ বপন করা, মাঠে মাঠে সোনার ধান ফলানোর কাজ শুরু হয়ে গেছে। আর আমরা যারা শহরে থাকি, আমাদের তো সেটা সেই মাঠ নেই, জমি নেই, একটু ছোট চিলতে জায়গায় আমরা কি কি চাষ করব এই সময়?
3: এই মাস মানে বাংলা বছরের তৃতীয় মাস, বর্ষাকালের সূচনা, তো ওই মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। তাই ওই সময়ে আবহাওয়া থাকে আর্দ্র, বীজ বপন বা চারা রোপণ ওই সময়ের জন্য উপযুক্ত সময়।
2: তাই জন্য কিন্তু এই সময় অবশ্যই মাটি ভেজা থাকে, হ্যাঁ, যা জমির ফাটা মাটি কিন্তু তখন অনেকটাই আর্দ্র হয়ে যায়। বৃষ্টির প্রথম ফোঁটা কিন্তু মাটি একেবারেই সানন্দে গ্রহণ করে, আর তাই এই মাসটা কিন্তু চাষবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সময় আমরা কী কী ফসল ফলাবো, বা আমাদের ছোট্ট ছাদ বাগান বা এক চিলতে জমি যাদের বাড়িতে রয়েছে?
3: এই সময়ে আমরা যে যে সবজি বা চারা গাছ রোপণ করব, যেমন কাঁচা লঙ্কা, বরবটি, আগাম শিম, পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়ো, গ্রীষ্মকালীন বেগুন। এখন তো আমাদের
2: বেগুনের প্রজাতি রয়েছে, গ্রীষ্মকালীন বেগুন কিন্তু আলাদা।

0: প্রজাতির, তাই কি?
1: হ্যাঁ
0: শীতের সময় কিন্তু বেগুনের একটা মরশুম, ওই সময় বেশ ভালো ভালো বেগুন কিন্তু বাজারে গেলেই চোখে পড়ে, আর এই সময়ে অন্য ধরনের বীজ, তাই তো?
1: হ্যাঁ তো
0: যেটা বলছিলেন যে কি কি বীজ লাগাবো আমরা,
1: যেমন বরবটি লাগাতে পারি,
0: হুম হুম
1: আর ওই বর্ষার সময়ে খুব দ্রুত বৃদ্ধি পায় বরবটিগুলো।
0: আচ্ছা,
1: বেশি যত্নেরও প্রয়োজন হয় না, বীজ বপনের 40-50 দিনের মধ্যেই ফসল পাওয়া যায়।
0: আচ্ছা,
1: আর যেহেতু বরবটি একটা লতানো গাছ, তাই একটু মাচা বেঁধে দিলে ভালো হয় আর কি।
0: আচ্ছা, আপনি বলছিলেন যে আগাম শিম, সেটা মানে কি? মানে ফসল আসার আগেই, বাজারে যখন শিম পাওয়া যাবে তার আগেই সেই শিমটা আমরা পেতে পারি, তো তো সেটা লাগানোর পদ্ধতিটা যদি একটু বলেন।
1: আষাঢ়ের শেষের দিকে শিমের বীজ বপনের ভালো সময়, বিশেষ করে খাটো জাতের শিম ছাদের বাগানের জন্য উপযোগী।
0: ছাদ বাগানেও লাগানো যেতে পারে। আচ্ছা,
1: তারপরে অনেকের বাড়ির যদি সাইডে একটু জায়গা থাকে, ওইখানে যদি লাগানো হয় শিম গাছটা, তাহলে আমরা ছাদের উপরে একটা মোটা দড়ি বেঁধে উপরের দিকে দিয়ে ছাদের উপরে তুলে দিতে পারি।
0: আচ্ছা, মানে সেই মাটিতে কিন্তু গাছটা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে,
1: হ্যাঁ,
0: আর পুষ্টিও পাবে মাটি থেকে।
1: তাহলে আমরা ছাদ বাগানেও শিম
0: শিমের ছাদ বাগান থেকেও আমরা শিম সহজেই সংগ্রহ করতে পারবো। এছাড়া আর বরবটি বললেন যে এই সময়ের জন্য একেবারে উপযোগী একটা ফসল, খুব তাড়াতাড়ি বাড়ে, সেটা লাগানোর পদ্ধতি বা মাটি প্রস্তুতি সেই সম্পর্কে একটু বলবেন।
1: আমরা অনেক সময় যে বাড়িতে ওয়ান টাইম গ্লাসগুলো আছে, ওইগুলির মধ্যে আমরা
0: চারা করে,
1: হ্যাঁ, বীজ বপন করে চারা রোপণ করতে পারি। তারপর একটু বড় হলে ওই গাছটাকে আমরা বালতি বা ফেলে দেওয়া জলের ড্রাম বা বোতল, এগুলির মধ্যে আমরা রোপণ করতে পারি। ওই গাছটাকে আবার ওইখানে চেঞ্জ করে নিয়ে একটু বড় হলে ওইখানে আমরা লাগাতে পারি। আর গাছটা যেহেতু লতানো গাছ, তাও একটু মাচা বেঁধে দিলে
0: ভালো
1: ভালো হয় আর কি।
0: মানে গাছটা কিন্তু তার আশ্রয় খুঁজে পায়, সহজেই কিন্তু বেড়ে উঠতে পারে। আচ্ছা, চেষ্টা করব একটু মাচা বেঁধে দিতে তাতে করে। আর আপনি বললেন যে মানে খুব খুব বেশি পয়সা খরচেরও কিন্তু ব্যাপার নেই। আপনি বললেন যে ফেলে দেওয়া বালতি, বা অনেককে দেখি যে থার্মোকলের যে বাক্সগুলো থাকে সেগুলো কিন্তু সংগ্রহ করে এর মধ্যে কিন্তু বীজ লাগায়, সেটাও কিন্তু সম্ভব না? এটা কিন্তু করা যেতে পারে, তাতে সেটা আমাদের জন্য পরিবেশ বান্ধব, যে প্লাস্টিকগুলো ইতস্তত ফেলে না দিয়ে ভাঙা বালতি বা এগুলোকে কিন্তু আমরা রিইউজ করতেই পারি। আর এই সময় মাটি প্রস্তুতিটা একটু বলবেন যে কি কি পোকার আক্রমণ হতে পারে বা কি ধরনের সার প্রয়োগ করব গাছগুলোতে।
1: আমরা ঘরোয়া পদ্ধতিতেও সার তৈরি করতে পারি,
0: যেহেতু বর্ষাকাল সেগুলোকে সংরক্ষণ করতে হবে একটু সাবধানে
1: সাবধানে। হ্যাঁ,
0: মানে এই সময় তো আমাদের চারপাশটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা ব্যাপার থাকে, কারণ বর্ষাকাল মানেই বিভিন্ন রোগেরও কিন্তু আতুর ঘর, এটাও আমাদের মাথায় রাখতে হয়। তো সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এবং আপনি যে বললেন যে চা পাতা, সেটাকে কিভাবে সংরক্ষণ করবো বলুন, এক এক করে কি কি ঘরের মানে ফেলে দেওয়া জিনিসগুলো থেকে কিভাবে আমরা সার তৈরি করব?
1: চা পাতা, তারপর ডিমের খোসা, ভাতটা একটু পচে গেলে ওই ভাতটাও আমরা গাছের গুঁড়ি দিতে পারি।
0: আচ্ছা,
1: সবজির খোসা টোসা, এগুলি তো আমরা ফেলেই দিই, ওইগুলি ফেলে না দিয়ে আমরা এক জায়গায় একটু জমিয়ে একদিন গেলে পচে যাবে, এটা আমরা গাছের গুঁড়ি দিতে পারি,
0: সার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর এই সময় সবজির খোসা যত্রতত্র ফেলে দিলে একেবারে পচা একটা দুর্গন্ধ ছড়াবে, সেটা কিন্তু আমরা অবশ্যই ঢাকা দেওয়া একটা বালতিতে সংরক্ষণ করতেই পারি। মানে এছাড়া আর কোন কোন জিনিসগুলো দিয়ে আমরা সার তৈরি করব, বা ঘরোয়া পদ্ধতিতে রাসায়নিক সারকে বাদ দিয়ে আমরা জৈবিক সার যদি বলি, সেটা কিভাবে তৈরি করব?
1: কিছু মাটি নেব, তারপর ওই মাটিটার উপরে স্তরে স্তরে গোবর রাখব, ওই মাটিটাকে আবার একটু শুকুতে দেব। ওই শুকনো মাটির মধ্যে আমরা ওই যে রান্নাঘরের বর্জ্যগুলি আছিল, ফলের খোসা, ডিমের খোসা, ব্যবহৃত চা পাতা, এগুলি আমরা শুকিয়ে এইগুলির উপরে স্তরে স্তরে বিছিয়ে দেব।
0: আচ্ছা আচ্ছা,
1: ওই আমাদের যে থার্মোকোলের বড় বড় মাছের পেটিগুলি ছিল, ওইগুলি আমরা ফেলে না দিয়ে ওইগুলির মধ্যে আমরা স্তরে স্তরে এগুলি লেয়ার মতো করে সাজিয়ে সার তৈরি করতে পারবো। তখন মাটিটা কিন্তু আবার শুকুতে হবে, জোর জোরে হলে চাষও ভালো হয় তো গাছও ভালো হয়। এরকম করে নিয়মিত ওই মাটিগুলিকে নাড়াচাড়া করলে পুষ্টিকর সার তৈরি হয়। 40-60 দিনের পর এগুলি জোর জোরে কালো মাটিতে একদম পরিণত হবে, আর এটাই উন্নত মানের জৈব সার।
0: তাহলে সেই মাটিগুলো কিন্তু আমরা বিভিন্ন টবে দিতেই পারি, দিয়ে এর মধ্যে কিন্তু আমরা বীজ লাগাতে পারি। যেটা বলছিলাম যে গ্রামে মাঠ আছে, কিন্তু শহরের ফ্ল্যাটে বা বারান্দায় সবজি কিছু আমরা লাগাতেই পারি, আমাদের তো সেই সুযোগটা নেই, খোলা মাঠ নেই, তাই আমরা প্রেফার করব আমাদের ছাদ বারান্দায় বা এক চিলতে জমি থাকে যদি সেখানে কিছু কিছু গাছ লাগাতে। আপনি বেশ কয়েকটি গাছের নাম বললেন যেগুলো আমরা ছাদ বাগানে বা টবে লাগাতেই পারি। এছাড়া আর কি কি এই সময় চাষ করা যেতে পারে? যারা পুষ্প ভালোবাসে, যারা ফুল লাগাতে ভালোবাসে, এই সময়ের উপযোগী সেগুলো কোনগুলো, সেই সম্পর্কেও বলবেন।
1: আমরা সবাই ফুল

0: ভালোবাসি। এই সময়ে যেহেতু বর্ষার সিজন, অনেক ফুল গাছ লাগানো যায়, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়, আবার পুজোর কাজেও লাগে। এই সময় যে ফুলগুলি ফোটে, জবা ফুল, আম, গেন্দা, বেলি,
1: গন্ধরাজ, বেশ গন্ধযুক্ত ফুল কিন্তু এই সময় ফুলের সমারোহ আমরা দেখতেই পাই। আর এই বর্ষার সময়টা কিন্তু আরো আরো বেশি সুন্দর করে তোলে সেই ফুলের গন্ধ যখন বাতাসে ভেসে আসে। জুঁই ফুল বোধহয় এই সময়ের একটা উপযোগী ফুল, তাই কি? আর সবজির ক্ষেত্রে আপনি কয়েকটা সবজির নাম বললেন, যেমন বরবটি বা মিষ্টি কুমড়ো বা বর্ষার বেগুন বা আগাম শিম পেতে হলে কিন্তু এই সময় আমরা চারা রোপণ করতেই পারি। আর সেই ক্ষেত্রে জমি প্রস্তুত বা মাটির কথা আপনি বললেন, আমরা জৈবিক উপায়ে সার প্রস্তুত করে নিতে পারি। এছাড়া আর কি কি গাছ লাগাবো এই সময়? শাক বলুন বা সবজি বলুন, এই সময়ের উপযোগী কোনো শাক কি লাগানো যেতে পারে?
0: হ্যাঁ, যেমন পুদিনা পাতা, লাল শাক, ধনে পাতা, লাউ গাছ। যেমন লাউ গাছ লাগালে আমরা লাউ না খেতে পারলেও লাউয়ের ডগা পাতা এগুলো আমরা খেতে পারি। তো যেহেতু আমাদের টাউনে এত জায়গা নেই, এক চিলতে ছাদের মধ্যেও আমরা এগুলি করতে পারি। মেয়েরা তো অনেক কাজই করে, আমরা অবসর সময় একটু চারা রোপণ করতে পারি।
1: একদম, আপনি কি সুন্দর করে বললেন যে হেসেলের ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা সার তৈরি করে নিতে পারি, যেমন চা পাতা। আপনি বললেন ডিমের খোসা, সবজির খোসা, আমরা এগুলো কিভাবে ব্যবহার করব? এক্ষেত্রে আপনি ডিমের খোসা বলছিলেন, সেটাকে কিভাবে ব্যবহার করব এবং সেটা গাছের ক্ষেত্রে কি উপকার হয়? ডিমের খোসাগুলোকে আমরা জমিয়ে রাখবো, তাই?
0: হ্যাঁ, ডিমের খোসা তো আমরা এমনি ফেলেই দিই, এগুলি ফেলে না দিয়ে আমরা একটা ঢাকনা যুক্ত বালতিতে বা কিছু একটাতে রেখে একটু পচিয়ে এটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে পারি।
1: বা সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেটাকে গুঁড়ো করে নিয়ে একেবারে ডাস্ট তৈরি করে যদি গাছের গোড়ায় দেওয়া যায় জলে ভিজিয়ে, তাহলে বোধহয় ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয় গাছের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা ব্যবহার করতেই পারি। আর যদি বলি মাঠে লাঙল দেয় পুরুষ, কিন্তু বীজ বাছা, বীজতলা তৈরি, চারা রোপণ, এই কাজগুলো কিন্তু মূলত মেয়েরাই করে থাকে, আমাদের এই কাজের গুরুত্ব কতটা সেই সম্পর্কে আপনি বলুন। মেয়েদের দায়িত্ব অনেক সংসারের যাবতীয় কাজকর্মে, কিন্তু তারা একটা বিশেষ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু আগ্রহী হয়ে এই সময়ে, বা আমাদের যদি গাছ লাগানোর অভ্যেসটা থাকে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেটা কতটা প্রভাব পড়ে?
0: অনুষ্ঠানটা যেহেতু মহিলাদের বা মায়েদের, তার জন্য বলছি আমাদের একটু উদ্যোগী হয়ে কাজটা করতে হবে। আমরা যদি গাছ লাগাই তো আমাদেরকে দেখে আমাদের ছেলে মেয়েরাও একটু, ওদেরও একটু একটু ভবিষ্যতে চিন্তাধারা হয়, আমরাও একটু গাছ লাগাই। আর যেহেতু নিজেদের বাড়িতে জায়গা নেই, তাও বলবো আমাদের চাঁদ বাগানে অল্প জায়গা রেখে আমরা যদি গাছ লাগাই তো ওদেরকে উপযুক্ত অর্গ্যানিক যুক্ত সবজি আমরা ওদের রান্না করে দিতে পারি, যেমন পুঁই শাক, তারপরে পুদিনা পাতা, ধনে পাতা, এগুলি পুরুষরা যেমন সংসার চালায় তেমন এখন মেয়েরাও কিন্তু বসেনি, ওরাও বাইরে বেরোচ্ছে, কাজ করছে, আবার ছেলে মেয়ে বড় করছে, ওদেরকে যত্ন করছে। আমাদের একটু অবসর সময় যদি আমরা গাছ লাগাই তাহলে কি ক্ষতি, পরিবেশকেও আমরা সুন্দর রাখতে পারবো, আমাদের দায়িত্ব পালন হবে,
1: এবং ছেলে মেয়েকে সুস্থ রাখতে কিন্তু এটা একেবারেই একটা বড় হাতিয়ার। গাছের টাটকা শাক সবজি যখন তুলে এনে ওদেরকে পরিবেশন করব, ওদের পাতে দেবো, আমাদের মনটাও কিন্তু একটা আনন্দে ভরে উঠবে। নিজের লাগানো পুঁই শাক বা লাল শাক, কাঁচা লঙ্কা বাজার থেকে কেনার চেয়ে বাড়িতে চাষ করা, ছেলে মেয়েরাও কিন্তু তাতে উৎসাহ পাবে, অবশ্যই সেটা রাসায়নিক সার মুক্ত। আপনি বললেন যে জৈবিক উপায়ে কিন্তু আমরা সার প্রয়োগ করে একেবারেই একটা পুষ্টিকর সবজি আমরা ফলাতে পারি এবং ছেলে মেয়েদের পাতে তুলে দিতে পারি। আর এই বর্ষাই হচ্ছে এর একেবারেই একটা প্রকৃষ্ট সময়। এই সময় দেখা যায় যে বাচ্চাদের কিন্তু একটা সমস্যা হয়, পেটের গোলমাল দেখা যায়। নিজের বাগানে কোন কোন শাক বা কোন কোন ঔষধি গাছ আমরা লাগাতে পারি, যাতে করে ঘরোয়া গাছপালার মাধ্যমে বা ঘরোয়া টোটকার মধ্যে দিয়ে আমরা তাদেরকে সারিয়ে তুলতে পারি বা সুস্থ রাখতে পারি?
0: যেমন পুদিনা পাতা, তুলসী, লাল শাক, এগুলি তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। নিজের যদি ছাদ বাগানে একটু জায়গা করে এগুলি আমরা নিজের হাতে করতে পারি, তাহলে বাচ্চাকে আমরা ভালো খাবার বা পুষ্টিযুক্ত খাবার দিতে পারি।
1: বা যে ঔষধি গাছগুলোর মধ্যে থেকে যে ওষুধ মানে তৈরি হয়, যেমন কাঁচা হলুদ যেটা, সেটা কিন্তু অনেক রোগের জন্য উপকারী। একটা রসুন যদি আমরা পুঁতে রাখি রান্নাঘরের রসুন থেকে, যেমন যেটা মানে খাবারের উপযুক্ত নয়, নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু গাছ হতে পারে। বা আমরা যদি দেখি এর থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে, সেই রসুনের কোয়াটা কিন্তু আমরা কোথাও পুঁতে দিতে পারি, এর থেকে কিন্তু একটা গাছ হয়ে যাবে না? বা আদা, অনেক সময়

0: আমাদের হয়তো বাজারে যাওয়া হচ্ছে না, আমাদের এক টুকরো আদার প্রয়োজন, সেখান থেকে কিন্তু সংসারের চাহিদাটাও মিটে যায়। এবং বিভিন্ন ঔষধি গুণ সম্পন্ন গাছ, এগুলো
1: তুলসীটা আমরা কি করি অনেক সময় যে বাচ্চাদের দেখা যায় সর্দি হলে,
0: হুম হুম
1: আমরা একটু জলে তুলসীটাকে একটু ফুটিয়ে ওদেরকে খাওয়াতে পারি, না ঘরোয়া পদ্ধতিতে একটা ওষুধের মতো হয়ে গেল।
0: একদম। আর এই সময়ের জন্য কিন্তু অত্যন্ত উপযোগী, বাচ্চাদের সর্দি কাশি তো লেগেই থাকে বা পেটেরও বিভিন্ন সমস্যা হয়, এই সময় এই গাছগুলো যদি আমাদের হাতের নাগালে থাকে তাহলে কিন্তু অনেক বেশি উপকারে আসে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতেই হবে। ঘড়ির কাঁটা বলছে আমাদের সময় কিন্তু প্রায় শেষের পথে, আবারও বলছি যে আসার মানেই তালতমালের জঙ্গল, আমাদের যেটা ফেলে আসার দিনে আমরা সেটা দেখতাম চারদিকটা সবুজে পড়ে যায়, এখন যেহেতু সেই পরিবেশ নেই, গাছ কেটে ফ্ল্যাট, কিন্তু সেই ক্ষেত্রে কি আমাদেরও কিছুটা দায়িত্ব বর্তায় না? এই আষাঢ়ে আমরা মায়েরা বা মেয়েরা একটি করে গাছ লাগাবো, যাতে করে আমরা আমাদের যে মানে পরিবেশের ওপর আমাদের যে ঋণ তা একটু করে হলেও আমরা শোধ করতে পারি।
1: হ্যাঁ অবশ্যই, আর যেহেতু আমাদের অনুষ্ঠানটা মহিলাদের, তার জন্য বলছি মেয়েরা এখন দশাতে কাজ করে, মেয়েরা দশভুজা, এই নতুন প্রজন্মকে কিভাবে আমরা নতুন শিক্ষা দেব, তার জন্য আমাদের ওদেরকে একটু একটু চারা লাগানোর অভ্যাস তৈরি করতে হবে।
0: একদম,
1: যারা গাছ লাগাতে ভালোও না পায় তাদেরকেও বলবো একটি গাছ হলো লাগাতে। এই তো আমরা কয়েকদিন আগে পরিবেশ দিবস পালন করে এসেছি, বাচ্চাদের বার্থডেতে যদি এরকম নিয়ম করে যে যে আমরা প্রত্যেক বার্থডেতে একটা করে গাছ
0: গাছ
1: লাগাবো,
0: উপহার দেই, বা বাচ্চাদের যদি একটা গাছ উপহার দেই, বা আমাদের বাড়ির বাচ্চাদের যাদের জন্মদিন উপলক্ষে একটা গাছ আমরা লাগাই বাড়ির যে কোনো জায়গায় বা কোনো খোলা জায়গায় হতে পারে,
1: তাহলে তো পরিবেশের ভালো হচ্ছে, তার নতুন প্রজন্মকে আমরা অনেক ভালো পজিটিভ বার্তা ওদের মধ্যে দিতে পারছি, আমরা অল্প জায়গায় অনেক কিছু করতে পারছি।
0: ঠিক,
1: আর এই সময়ে গাছের মধ্যে অনেক পোকামাকড় আসে, ওইখান থেকে আমরা গাছকে কিভাবে রক্ষা করব, তাই বাড়ির মধ্যে আমরা অর্গানিক উপায়ে ফসল ফলানোর জন্য আমরা গুঁড়ো পদ্ধতিতে কিছুটা টোটকা ব্যবহার করতে পারি। যেমন আমরা একটা আস্ত রসুন নিলাম, ওই রসুনটাকে আমরা থেতলু করে একটু জল মিশিয়ে ছেঁকে নেব, তারপরে জলে মিশিয়ে ওইটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে গাছে স্প্রে করতে পারবো।
0: আচ্ছা, তাহলে কিন্তু পোকামাকড় দমানোর জন্য এটা একটা ভালো উপায়। আচ্ছা, এছাড়া
1: নিম পাতা সেদ্ধ করে আমরা গাছে স্প্রে করে দিতে পারি, তারপরে চুন ও ব্যবহার করতে পারি গাছের জন্য, এগুলি পোকামাকড় হাত থেকে ঘরোয়া টিপস আর কি।
0: আচ্ছা আচ্ছা, অবশ্যই কিন্তু এগুলোই, এই ঘরোয়া টিপসগুলোই কিন্তু আমরা মনে রাখবো, এবং এর মধ্যে দিয়ে আমরা ফসল ফলাবো, তাতে করে কিন্তু একেবারে আপনি যেটা বলছিলেন শুরু থেকে বারবার বলছিলেন, অর্গানিক যে ফসল সেটা কিন্তু আমরা ঘরে তুলতে পারবো এবং আমাদের পরিবারের চাহিদা অন্তত মিটবে। আর এই সময় অবশ্যই বর্ষাকাল মানে এই বীজ বপনের মাস, আমরা বলছিলাম এই সময় অবশ্যই আমরা একটি করে হলেও কিন্তু বীজ বপন করব, গাছ লাগানোর অভ্যেসটা গড়ে তুলব। যদি একেবারেই যাদের গাছ লাগানোর অভ্যেস নেই তারাও কিন্তু একটু আধটু গাছ লাগানোর অভ্যেস এই সময় গড়ে তুলবে। আজকের এই অনুষ্ঠান থেকে আমাদের এটাই কিন্তু বার্তা হোক।
1: আরেকটা কথা বলবো, এই সিজনে আমরা ড্রাগন ফ্রুটের চাষও করতে পারি, আর আমাদের যেহেতু টাউনের বাড়ি একদমই ছোট থাকে তাই অনেকের উঠোনও থাকে না, আর আবার আমরা এখন প্লেটেই থাকি বেশিরভাগ মানুষ, তো ওইখানে আমরা ছাদ বাগানে ড্রাগন ফ্রুটসের চারা লাগাতে পারি, আর ছাদে আমরা মাচা বেঁধে ড্রাগন ফ্রুটের চাষ করতে পারি। বাজারে এগুলির দামও অনেক বেশি, তাই বাড়ির ছাদ বাগানে যদি ড্রাগন ফ্রুটের চাষ করা যায় তাহলে মন্দ কিসের? আর ওই গাছ লাগাতে আমরা কিভাবে মাটিগুলিকে তৈরি করব, যেমন বীজ বপনের জন্য আমাদের মাটি তৈরি করতে হবে, আর ওই মাটি হবে ঝুরঝুরে, তাহলে ভালো গাছ হবে। এর জন্য যেমন আমাদের 50% দোআঁশ মাটি নিতে হবে, 30% জৈব সার বা কম্পোস্ট, আর 20% বালি বা কোকোপিস্ট মিশিয়ে মাটি তৈরি করতে পারি। ওই মাটিগুলিকে আমরা ভালো করে রুদ্রে ঝরঝরে করে শুকিয়ে তারপরে আমরা এগুলিকে বড় একটা বালতি নিয়ে আমরা এগুলিতে চারা রোপণ করতে পারি। আর আরেকটা কথা, যেহেতু আমাদের বাড়িতে ভাঙা বালতি বা টবে বা যে কোনো জায়গায় যদি আমরা গাছটা লাগাই, ওইখানে যাতে জল নিষ্কাশন ব্যবস্থা ভালো হয় তার জন্য বর্ষার জল যাতে টবে জমে না থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমাদের প্রতিটা টবের বা ড্রামের নিচে চারপাশটা ছিদ্র করে রাখা প্রয়োজন, যাতে বাতাস চলাচল ভালো হয়। আমি আবারও বলছি, এই মাস যেহেতু বীজ বপনের মাস তাই আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তোলার জন্য সবাইকেই বলবো একটি করে গাছ লাগাতে। কথাই আছে একটি গাছ একটি প্রাণ, তাই সবাইকেই বলবো যারা গাছ নাও লাগাতে ভালোবাসে ওদেরকেও বলবো যে একটি গাছ হলে লাগানোর অভ্যাস করতে, যাতে আমাদের পরিবেশও সুন্দর হয়, আমাদের বাড়িতেও সবজি বলে দুটোই হবে, বাচ্চাদেরকেও যাতে আমরা ভবিষ্যতে নতুন প্রজন্মকে ভালো করে গড়ে তুলতে পারি, তার জন্য বলবো একটি করে

0: সবাইকে গাছ লাগানোর অভ্যেস তৈরি করতে হবে।
1: মা দারুণ বলেছেন, আমরা মেয়েরা সংসারের বীজ বুনি রোজ, তাই তো? ভালোবাসার বীজ, শিক্ষার বীজ, সংস্কারের বীজ। আমরা আপনার কথায় আমরা জানলাম যে আমরা কিন্তু সন্তানদের সুরক্ষিত রাখতে, সুস্থ রাখতে সেই গাছ লাগানোর জন্য কিন্তু আমরা বীজ বপন করতে পারি এবং আমরা সেটা করব অবশ্যই। অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের অনুষ্ঠান সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হবে। আশার মানে শুধু জল কাদা নয়, আশার মানে সম্ভাবনা, আশার মানে শুরু, এই কথা বলেই আজকের মতো আশুর থেকে বিদায় নিচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর একটি করে হলেও কিন্তু এই আষাঢ়ে বীজ বপন করবেন, চারা লাগাবেন, তাতে করে আমাদের পৃথিবীটা কিন্তু আবার সবুজে ভরে উঠবে। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাকে আবারও, নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, অঙ্গনার আসরে এতক্ষণ আমরা কথা বলছিলাম আষাঢ় মানে বীজ বোনার মাস এই বিষয়ে। স্টুডিওতে আমার সঙ্গে ছিলেন সুবর্ণা রায়। আজকের মতো অঙ্গনার আসরে পর্যন্তই, কথা হবে আগামী আসরে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

আষাঢ় মানে বীজ বোনার মাস, ছাদে বা উঠোনে সবজি চাষ। অঙ্গনায় এতক্ষণ এই সম্পর্কে শুনছিলেন আলোচনা, আলোচনায় অংশগ্রহণ করলেন সুপর্ণা রায়, অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। অঙ্গনা

বিশ্বে আগামী দশকে তেলের মোহর চাহিদা বৃদ্ধিতে প্রায় 50% অবদান থাকবে ভারতের এবং উৎপাদিত বিদ্যুতের 15% ভারতে ব্যবহৃত হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার তেল উৎপাদক সংস্থা রসনেফটের প্রধান ইগার সেচিন। সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের সভায় তিনি বলেছেন, ভারতে জ্বালানি তেলের চাহিদা 2035 সাল নাগাদ 44% বেড়ে দৈনিক প্রায় 8 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। বিদ্যুতের চাহিদাও 80% বেড়ে ঘণ্টা প্রতি প্রায় 3000 টেরাওয়াটে পৌঁছবে, যা বর্তমানে সমগ্র ইউরোপীয় ইউনিয়নের চাহিদার সমতুল। তবে হরমুজ প্রণালীর পরিস্থিতি এবং ভূ রাজনৈতিক অস্থিরতা ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় সমস্যা বলে তিনি মনে করিয়ে দেন। পরিজনের প্রশ্নে গা ছাড়া মনোভাবের জন্য ইউরোপের দেশগুলির কড়া সমালোচনা করেছেন।

0: মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। ফ্রান্সে নরম্যান্ডি অবতরণ বা ডি-ডের 82তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এই বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সমুদ্র সৈকত দিয়ে এমন বহু মানুষ প্রবেশ করছেন যাদের মতাদর্শ বেশ বিপজ্জনক। বিষয়টিকে তিনি কার্যত আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং বলেছেন, সমস্যার মোকাবিলায় এখনও সময় রয়েছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির দখলে থাকা উত্তর পশ্চিম ইউরোপকে মুক্ত করার জন্য মিত্রবাহিনীর অভিযানের এই নরম্যান্ডি অবতরণ অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ঘটনা। সরকারি ও দলের সাংগঠনিক কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিনের দিল্লি সফরে যাচ্ছেন। আজ বিকেলে কলকাতা থেকে রওনা হয়ে তিনি দিল্লিতে পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আয়ুষ্মান ভারত সংক্রান্ত প্রস্তাবিত কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের দপ্তর বণ্টন সহ কয়েকটি বিষয়ে বিজেপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন বলে সূত্রের খবর। আগামীকাল রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং এইউ ফাইন্যান্স জালিয়াতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই গতকাল চণ্ডীগড়, পাঁচকুলা এবং দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের ছটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে। এই ঘটনায় হরিয়ানা সরকারের আটটি দফতর এবং চণ্ডীগড় পুরসভা ও ক্রেস্ট চণ্ডীগড়ের দুটি দফতরে 661 কোটি টাকার জালিয়াতি এবং সরকারি তহবিল তছরূপের ঘটনা ঘটে। এক বিবৃতিতে সিবিআই জানিয়েছে, অনিয়ম এবং অপরাধের অর্থগ্রহণের বিষয়ে হরিয়ানা ক্যাডারের ঊর্ধ্বতন সরকারি আধিকারিক এবং একটি বেসরকারি পরামর্শদাতা সংস্থা ও তার নির্দেশকের বাসভবনে এই তল্লাশি অভিযান চালানো হয়। রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা। কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে গত 7ই মার্চ শেষবার রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছিল 60 টাকা। পাশাপাশি 5 কেজি সিলিন্ডারের দামও 10 টাকা 50 পয়সা বেড়ে হয়েছে 385 টাকা 50 পয়সা। যদিও 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই দফায় অপরিবর্তিত থাকছে। অল ইন্ডিয়া রেডিওর 90তম পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে ওয়াকাথনের আয়োজন করা হয়। কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে শুরু হয়ে আকাশবাণী ভবনে গিয়ে এটি শেষ হয়। ওয়াকাথনের সূচনা করেন আকাশবাণীর ডেপুটি ডিরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ারিং তথা স্টেশন হেড সুচিস্মিতা রায়।
1: 1936 সালে সমস্ত রেডিও স্টেশনগুলোকে নাম দেওয়া হয় অল ইন্ডিয়া রেডিও, সেই হিসেবে এটাকে আকাশবাণীর 90 বছর পূর্তি হিসেবে ধরা হচ্ছে। এই 2026-এ আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি, শুধু আকাশবাণী কলকাতার নয়, এটা সমস্ত ভারতবর্ষব্যাপী নানান রকম ইভেন্ট হচ্ছে। যোগার সাথে একটু সাযুজ্য রেখে আমরা এই ওয়াকাথনের অ্যারেঞ্জমেন্ট করেছি আজকে 7ই জুন, অ্যাকচুয়ালি কালকে 8ই জুন আমাদের এই 90 বছর পূর্তি শেষ হচ্ছে।
0: এবছর খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে, তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। তেলেগু দেশম পার্টি টিডিপি চলতি মাসের 18 তারিখে হতে চলা রাজ্যসভা নির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের সর্বভারতীয় সভাপতি এন চন্দ্রবাবু নাইডু প্রার্থী তালিকাটি প্রকাশ করেছেন। শিল্পপতি সানা সতীশ, শিক্ষাবিদ ও ভাষ্যাম এডুকেশনাল ইনস্টিটিউশনের চেয়ারম্যান ভাষ্যাম রামকৃষ্ণা এবং টিডিপির সমাজমাধ্যম শাখার প্রধান চিন্তাকায়ালা বিজয়ের নাম ঘোষণা করেন তিনি। অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা আসন শূন্য হতে চলেছে। জোটসঙ্গী জনসেনা পার্টিকে 1টি আসন দেওয়া হয়েছে। তারা লিঙ্গমনেনি রমেশকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জাতীয় পুরস্কারজয়ী মালায়ালি অভিনেতা সেলিম কুমার প্রয়াত, বয়স হয়েছিল 57 বছর। 1996 সালে সিদ্দিক সামির পরিচালিত ইস্তামানো নুরুভাট্টম সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রবেশ করেন। 3 দশকের কর্মজীবনে তিনি প্রায় 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। আদামিনতে মাকান আবু চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি 2010 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতিবছর 7ই জুন রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে বিভিন্ন দেশের কর্তৃপক্ষ, নাগরিক সমাজ, শিক্ষাবিদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে মিলে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালন করে। এবছরের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ

0: প্রকাশ নাড্ডা একটি স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলার আহ্বান জানান। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি হবেন। বিশ্ব র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা জাভেরেভের এটি চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। তিনি চতুর্দশ স্থানে থাকা কোভলির মুখোমুখি হবেন। এই লড়াইয়ে যিনি জিতবেন তাঁর এটি প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব। এদিকে গতকাল মহিলাদের সিঙ্গলসের ফাইনালে প্রতিযোগিতার অষ্টম বাছাই রুশ খেলোয়াড় মিরা আন্দ্রিভা পোল্যান্ডের মাজা চাওলিন্সকাকে স্ট্রেট সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে নিয়েছেন। 19 বছর বয়সী এই খেলোয়াড় চাওলিন্সকাকে 6-3, 6-3 সেটে হারিয়ে দিয়েছেন। প্রথম ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত। শেষ পাওয়া খবরে ভারত 8 উইকেটে 564 রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেছে। শুভমান গিল 126 ও KL রাহুল 100 রান করেন। আফগানিস্তানের মোহাম্মদ শহীদুল্লাহ 6টি, জিয়াউর রহমান ও হাসমাতুল্লাহ শাহিদি 1টি করে উইকেট নেন। গতকাল প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছিল। নতুন দিল্লিতে 77তম ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল সমারোহে অংশ নেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। সাংবাদিকদের তিনি বলেন, মানুষের মধ্যে সাইক্লিংয়ের অভ্যাস বাড়লে পরিবেশ সংরক্ষণ এবং যানজটের মোকাবিলা দুটি বিষয়ই সম্ভব। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নিরাপত্তা, বাণিজ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 29 টাকা বাড়ল, কলকাতায় দর পৌঁছে গেল 968 টাকায়। ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ জার্মানির আলেকজান্ডার জাভেরেভ ও ইতালির ফ্ল্যাভিও কোভোলি মুখোমুখি। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন স্বাগতদের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি সমবেত কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী গুরুদীপন আচার্যজি।

0: क्रिकेट में न्यू चंडीगढ़ में भारत ने अफगानिस्तान के साथ खेले जा रहे अपने एकमात्र टेस्ट मैच के आज दूसरे दिन 8 विकेट के नुकसान पर 564 रन बनाकर अपनी पारी घोषित कर दी। जवाब में ताजा समाचार मिलने तक अफगानिस्तान ने पहली पारी में छठे ओवर में एक विकेट खोकर 28 रन बना लिए हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने मेजर अभिलाषा बराक को संयुक्त राष्ट्र सैन्य लैंगिक अधिवक्ता पुरस्कार से सम्मानित किए जाने पर बधाई दी है। और अंत में लीजिए सुनिए इस बुलेटिन के मुख्य समाचार एक बार फिर। भारत इंडोनेशिया संयुक्त आयोग की बैठक नई दिल्ली में जारी। गृहमंत्री अमित शाह ने अंतर्राष्ट्रीय सीमाओं पर वित्तीय और संपत्ति संबंधी लेनदेन पर कड़ी निगरानी रखने का निर्देश दिया। केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड CBSE कक्षा 12 के पुनर्मूल्यांकन आवेदन पोर्टल को आज रात बंद कर देगा। राष्ट्रीय पुरस्कार विजेता मलयालम अभिनेता सलीम कुमार का कोच्ची में निधन। मौसम विभाग ने अगले 2-3 दिनों में देश भर में तेज वर्षा का पूर्वानुमान व्यक्त किया। और क्रिकेट में भारत ने अफगानिस्तान के साथ खेले जा रहे अपने एकमात्र टेस्ट मैच में अपनी पहली पारी 564 रन पर घोषित कर दी है। इसके साथ ही दोपहर समाचार का ये अंक समाप्त हुआ। नमस्कार।
1: आकाशवाणी आगरतला आबहार विज्ञप्ति। आबहावा दफ्तर থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35.8 ডিগ্রি ও 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 57%। সকাল 8:30 পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি। সেই সঙ্গে সিপাহীজলা, গোমতি জেলা, দক্ষিণ ত্রিপুরা জেলায় দুই একটি স্থানে ভারী বর্ষণের সতর্কবার্তাও কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। চিত্রগীতি অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান বিকেল 5:10। বিকেল 5:45 ভক্তিগীতি শুনবেন হীরালাল সার্খেলের কণ্ঠে। কল্যাণী সন্ধে 6:05। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে ঝিনুক মাশরুম চাষ প্রসঙ্গে ডাক্তার উৎপলদের সাক্ষাৎকার শুনবেন। এরপর লোকগীতি শুনবেন পূর্ণদাস বাউলের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। রাত 8:05 পরিবেশ ভাবনা অনুষ্ঠানে শুনবেন কথিকা। এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের ভাবনায় প্রকৃতির পথে, জলবায়ুর জন্য, আগামীর জন্য, বলবেন অমিতাভ সাহা। রাত 8:15 হিন্দি ছবির গান। রাত 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী সুবল চন্দ্র দাস। রাত 9:30 আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক এবং বিশেষ অনুষ্ঠান আজ শুনবেন আকাশবাণী কোহিমার প্রযোজনা। অনুষ্ঠানটি শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10:00 অখিল ভারতীয় রবি বাসুরেয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হলো। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:33 হয়ে 15 সেকেন্ড।

0: আকাশ বাণী আগরতলা শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলো হার্জে। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। ভারত ও ইন্ডোনেশিয়া সংযুক্ত

0: গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন সিলসিলা ছায়াছবির গান। এবারের গানটি শুনুন লতা মঙ্গেশকর এবং অমিতাভ বচ্চনের দ্বৈত কণ্ঠে।
1: তুম ইয়ে কহতি তুম ও কহতি তুম ইস বাত পে হেরা হোতি তুম উস বাত পে কিতনি হাসতি

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে সিলসিলা ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কভি কভি ছায়াছবি থেকে, শিল্পী মুকেশ।

গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে কভি কভি ছায়াছবি থেকে। আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে কভি কভি ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে আজ শুনলেন সিলসিলা এবং কভি কভি ছায়াছবির গান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1270 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী হীরালাল সরখেল।

0: সেই মর্মে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে ডাক্তার শঙ্কর আচার্য মহোদয়। আপনাকে অনেক স্বাগত জানাই আমাদের আজকের কল্যাণীর এই পর্বে। আজকে আমরা সার্বিকভাবে কথা বলছি একটা পার্টিকুলার এজ অর্থাৎ 40 বছর ঊর্ধ্বের পর মহিলাদের আসলে স্বাস্থ্যগত কোন কোন দিকগুলির দিকে নজর রাখা দরকার। প্রথমে জানতে চাইব যে 40 বছর ঊর্ধ্ব মহিলাদের কি কি শারীরিক পরিবর্তন দেখা দিতে পারে।
1: নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি 40 বছর বয়সটা আমাদের জীবনের একটা সন্ধিক্ষণ। একটা সময় যেরকম আছে কিশোরী থেকে যৌবনে পার হয়, যৌবন থেকে প্রৌঢ়ত্বের বয়সটা মোটামুটিভাবে 40 বছর বয়স হিসেবে ধরা হয়। এই 40 ঊর্ধ্ব মহিলাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটো হরমোন এবং অন্যান্য হরমোনের তারতম্যের ফলে শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দেয়। যেমন প্রথমেই বলা যায় মহিলা হিসাবে মেনস্ট্রুয়েশন সাইকেল, এর পরিবর্তন হতে থাকে। এখানে ওভারি বা ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন নামক যে হরমোন ওর নিঃসরণের মাত্রা কমে যায়, যার ফলে এই অনিয়মিত মেনস্ট্রুয়াল সাইকেল হয়। একজন মহিলা তার যখন যৌবন শুরু হয় তখন তার পিরিয়ড রেগুলারভাবে হয়, যখন এই 40 বছর হয় 40 বছর পর ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে একটু ইরেগুলার হয়, কখনো কখনো কম হয়, কখনো কখনো ডেট থেকে বেশি হয়। পাশাপাশি চোখ মুখ ফুলে যায়, হট ফ্ল্যাশ তৈরি হয়, রাতে ঘাম হতে থাকে, পাশাপাশি মেজাজেরও পরিবর্তন হয়। একজন দেখা যায় চট করে রাগ হয়ে যাচ্ছে, আবার খুশি হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাচ্ছে। এভাবে বাড়ির লোকরাও এই জিনিসটা বুঝতে হবে যে ওনার 40 বছর বয়স হচ্ছে, ওনাকে সাপোর্ট দেওয়া উচিত। পাশাপাশি আমরা দেখতে পারি স্কিনের এবং চুলের পরিবর্তন হয়। ইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার ফলে ত্বকে ড্রাইনেস হয়, স্কিনে ভাজ বা রিঙ্কিল পড়ে, এটা নিয়েও অনেকে চিন্তিত হয়ে যায়। চুল পাতলা হয়ে যায়, অর্থাৎ ত্বকের লাবণ্য যে ভাবটা থাকে সেটা কিন্তু 40 বছর পরে কমতে থাকে। এর কারণ হচ্ছে ওই হরমোনাল ইমব্যালেন্স। পাশাপাশি বোন ডেন্সিটি, হাড়ের যে ঘনত্ব সেটাও কমতে থাকে। এই সময় হাড়ের ঘনত্ব কমে যায়, যার ফলে হাড় দুর্বল এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে যেতে পারে। কখনো কখনো সামান্য আঘাতেই হাড় ভেঙে যেতে পারে, তাই ওই সময়টাকেও নিজেকে সতর্ক থাকতে হবে। চতুর্থত যদি বলি ঘুমের সমস্যা হতে পারে, রাতে ঘুমের মধ্যে ঘাম হতে থাকে, ফলে অনিদ্রা বা ইনসোমনিয়া হতে পারে। ইনসোমনিয়া মানে ঘুম যদি 4 ঘন্টার থেকেও বেশি কম হয়,
0: আচ্ছা,
1: তাহলে সেটাকে ইনসোমনিয়া বলি। পাশাপাশি যদি 5 নম্বর বলি উচ্চ রক্তচাপ, ওই বয়সের পর থেকে একটু হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হতে থাকে। আমাদের সাধারণত 120/80 এটা নর্মাল রেঞ্জ থাকে, ওইখান থেকে বাড়তে বাড়তে 140/90 বা 150/90 ওই রেঞ্জে চলে যায়। 150/90 যদি হয় ওইখান থেকে পেশেন্টের উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হবে। পাশাপাশি ডায়াবেটিস, এই রোগটাও কিন্তু ওই সময় 40-এর পরেই ধরতে পারে। থাইরয়েডের সমস্যা, হৃদরোগ, তারপরে স্তনের বিভিন্ন রকম রোগ, যেমন স্তনে ফাইব্রোএডিনোমা, নিপিল থেকে কখনো কখনো তরল পদার্থ নিঃসরণ হয়, ব্রেস্ট ক্যান্সার, এটাও হতে পারে। পরবর্তীতে আসছি সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার, ওই জিনিসটা হতে পারে। মানসিক অবসাদ বা ডিপ্রেশন তৈরি হয়, কারণ এই বয়সটা যেহেতু বললাম যে এটা একটা সন্ধিক্ষণ, ওই সন্ধিক্ষণে একটা মনের পরিবর্তন হয়। কোনো সাংসারিক মহিলা ওই সময় একটা ম্যাচুরিটির মধ্যে আসে, দেখা যায় সংসারের দায় দায়িত্ব তার অনেক বেড়ে গেছে, হয়তো তার ছেলে কলেজ পাশ করেছে, মেয়ে কলেজ পাশ করেছে, ওই টাইমটাতে একটা পরিবর্তন আসে। তো এইভাবে 40 বছরের পরে এই বিভিন্ন রকমের সমস্যাগুলো হতে পারে।
0: অবশ্যই, আর সেইগুলো সম্পর্কে আমরা যদি আগে থেকে একটু সচেতন থাকতে পারি তাহলে পরবর্তী সময় বিরাট কোনো রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি। আপনি বলছিলেন হৃদরোগের কথা। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে হার্ট অ্যাটাক বলুন বা হঠাৎ করে স্ট্রোক করা, এইগুলো আমরা একটা সময় দেখতাম পুরুষদের মধ্যে খুব বেশি একটা লক্ষ্য করা যেত, কারণ দেখা যেত মহিলাদের তুলনায় পুরুষদের একটা ব্লাড প্রেশারটা একটু বেশিই থাকতো। কিন্তু এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে মহিলাদেরও সমান হৃদরোগের সমস্যা হচ্ছে, সেটা নিয়ে যদি আপনি একটু বলেন।
1: হ্যাঁ, ঠিক, ভালো একটা প্রশ্ন করেছেন। আগের দিনে আমরা ওইটাই জানতাম যে পুরুষদের বেশি হয়, এখন মহিলাদের হচ্ছে। এর কারণ হচ্ছে ওই এখন মহিলারাও কাজে কর্মে ব্যস্ত, মহিলারা পুরুষদের সঙ্গে সমান তালে সংসার করছে, অফিস করছে, ওইখানে টেনশন স্ট্রেস আসছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ফ্যামিলির পুরুষ

0: থেকে মহিলার শারীরিক কাজও বেশি করছে, মানসিক চিন্তা ভাবনা জনিত কাজও বেশি করছে। স্পেশালি বাচ্চাদের সঙ্গে তো মায়েদের লেগেই থাকতে হয়, তো ওই সময় এই জন্য এখন শুধু পুরুষ না, মহিলাদের এই সমস্যাগুলো হতে পারে। হার্টের সমস্যা মূলত তিন চারটি লক্ষণ আছে, যেমন কোনো কারণ ছাড়াই বুক ধরফর করা, এই কোনো কারণ নেই, পেশেন্ট চলছে, আমরা হাঁটছি চলছি, হঠাৎ করেই বুক ধরফর করছে, অল্পতেই হাঁপিয়ে যাওয়া, হয়তো নর্মাল অবস্থায় লোকে হাঁপায় না কিন্তু একটু চলাফেরা করলেই হাঁপিয়ে যায়, অল্প পরিশ্রমে কপালে ঘাম হয়ে যায়, মানে আমরা যেটাকে বলি কোল্ড ক্লেমেন্স সুয়েট অন ফোরহেড, মাথা ঘুরে বা অজ্ঞান হয়ে যায়, অনিয়মিত হৃদস্পন্দন, আমাদের পালস অনিয়মিত হয়, ন্যাচারালি পালস আমাদের 70 থেকে 72টা হচ্ছে নর্মাল, তো এর মধ্যে একটা অনিয়মিত, ওই বিটগুলো একটা রেগুলার ওয়েতে পড়ে না। তবে যদি কোনো কারণে বুকে তীব্র ব্যথা এবং 5 থেকে 10 মিনিটের বেশি থাকে, শ্বাস নিতে খুব কষ্ট হয়, মাথা ঘুরে বা অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, ওইখানে বাড়িতে রাখা ঠিক নয়, এখান থেকে অনেক ধরনের প্রবলেম হতে পারে।
1: মানে সেইভাবে আমাদের নজর রাখতে হবে, কারণ 40 বছরের পরের সময়টা একটু রিস্কি বলেই আমরা ধরে নিতে পারি। এরপরে আমি একটু জানতে চাইব, আসলে সব বয়সের মহিলাদের বিশেষ করে রেগুলার একটা চেক আপের মধ্যে দিয়ে যাওয়াটা খুব দরকার, যেটা আপনারা অর্থাৎ ডাক্তারবাবুরাও বারবার বলে থাকেন, তো বিশেষ করে একটু জানতে চাই যে 40 ঊর্ধ্ব মহিলাদের সুস্বাস্থ্যের জন্য কি কি পরীক্ষা নিয়মিত করা দরকার?
0: এই পরীক্ষা নিরীক্ষা অ্যাকচুয়ালি 40 না, এটা আগে থেকেই করলে ভালো প্রত্যেকেরই আগে, কারণ এখন দিনকাল খুবই খারাপ, ছোটো ছোটো জিনিস এগুলি অনেক সময় অনেক বড় আকারে টার্ন করে, আর 40 বছর বয়সটা যেহেতু সন্ধিক্ষণ চলছে, সন্ধিক্ষণ এখানে তো পরীক্ষা নিরীক্ষা করতে হবেই, আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, তো সেই সুবাদে আমাদের নিয়মিত কিছু কিছু জিনিস করতে হবে। এখন আমাদের বাড়ির মানে বাড়ি আগরতলা শহর বলেন আর বাইরে বলেন, প্রত্যেক জায়গারই পাশাপাশি সাবসেন্টার রয়ে গেছে, ওইখানে কমিউনিটি হেলথ অফিসার রয়ে গেছে, ওরাই বিভিন্ন রকম টেস্ট সরকারিভাবে ফ্রিতে করে দেওয়া হয়, তো এই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে নজর রাখতে হবে এবং সজাগ থাকতে হবে, 40 ঊর্ধ্ব মহিলা যাদের বাড়িতে আছে ওরা যাতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাগুলি করে। এর মধ্যে যদি বলি অনেক কিছুই বলা যায়, নিয়মিত ব্লাড প্রেশার পরিমাপ করা, কারণ ব্লাড প্রেশার এটা খুব ইজিলি আমাদেরকে ডিটেক্ট করে আমাদের এটা হার্ট ঠিক আছে কিনা, হার্টের কোনো প্রবলেম আছে কিনা, কাজে এক্ষেত্রে রোগী যদি উচ্চ রক্তচাপের রোগী হয় তাহলে প্রতি মাসে অন্তত পক্ষে একবার রক্তচাপ দেখা দরকার, আর যদি দেখা যায় না তার বয়স অনুযায়ী প্রেশার ঠিকই আছে তাহলে 3 মাসে একবার হলেও কোনো অসুবিধা নেই, তো এখানে ব্লাড প্রেশারটা নিয়মিত পরিমাপ করতে হবে, ব্লাড সুগার পরীক্ষা করতে হবে, কারণ বর্তমান দিনের স্ট্রেস টেনশন এগুলো থেকেই এই সুগারের যে ব্যাপারটা সেটা আসে, তো ব্লাড সুগার পরীক্ষা করাতে হবে। তৃতীয়ত থাইরয়েডের পরীক্ষা করাতে হবে, থাইরয়েডের সমস্যা নিয়ে আজকাল আমরা অনেকেই ভুগছি, এটা বিশেষত ডেফিসিয়েন্সিতে হয়, এখানে আমাদের T3 T4 TSH বলে তিনটা হরমোন থাকে, TSH হরমোনটারই যখন বাড়তে থাকে দ্যাট মিন্স এটা হাইপোথাইরয়েডিজম, ওইটার জন্য আপনার থাইরয়েড পরীক্ষা করতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল করে আমরা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডসের মাত্রা পরিমাণ করতে পারবো, আর কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে তাহলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, যেটা আগেও বলেছিলাম। তারপর আমরা কী করি, রক্তের কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBC যেটা সেটা করতে হবে, ওইখানের মধ্যে হিমোগ্লোবিন চলে আসবে, হিমোগ্লোবিনের মাত্রা এবং TC DC এবং বিভিন্ন আপনার রক্তের যে কণিকা সেগুলোর মাপ আসবে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্টে যেটা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা হচ্ছে আমাদের মেয়ে থেকে পুরুষ এবং কিশোরী থেকে যারা প্রৌঢ়ত্বে যাচ্ছে বা বয়স্ক হচ্ছে প্রত্যেকেরই এই CBC কাউন্টটা রেগুলার দেখা দরকার এবং হিমোগ্লোবিনটা ঠিক রাখা দরকার, কারণ এক শুধুমাত্র হিমোগ্লোবিনের কারণেই আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন আমাদের শরীর দুর্বল লাগবে, শরীর চলবে না, ইচ্ছে কাজ করতে ইচ্ছে হবে না, ঘুম পাবে, কোনো কিছুই করতে পারবে না, সেজন্য কমপ্লিট ব্লাড কাউন্ট বা CBCটা করা উচিত। তারপরে মহিলাদের ক্ষেত্রে ম্যামোগ্রামটা খুব দরকার, কারণ আজকাল ব্রেস্ট ক্যান্সারের টেন্ডেন্সি খুব বেড়ে গেছে, এখানে ম্যামোগ্রামের মাধ্যমে আমরা ফাইব্রয়েডিনোমা, ব্রেস্ট ক্যান্সার এগুলো ধরতে পারি। তারপর হচ্ছে প্যাপস্মিয়ার টেস্ট করা হয়, যার মাধ্যমে ইউটেরাস বা জরায়ুর মুখের কোনো ক্যান্সার আছে কি না সেটা ধরা পড়ে, অর্থাৎ এগুলো করে রাখলে ভালো। বোন ডেন্সিটি টেস্ট বা হাড়ের ঘনত্ব টেস্ট করা হয়, হাড়ের ঘনত্ব, হাড় যদি 40-এর পর থেকে ওই ইস্ট্রোজেন এবং

0: প্রোজেস্টেরন ইমব্যালেন্সের ফলে আমাদের ক্যালসিয়ামেরও ডেফিসিয়েন্সি হয়, কাজেই হাড়ের মধ্যে তার ডেন্সিটি বা ঘনত্ব কমে যায়, তাহলে ওই হাড়ের মধ্যে কিছু পোর তৈরি হয়, যে থেকে আমরা বলি অস্টিওপোরোসিস। ওইটা হলে হাড় খুব দুর্বল হয়ে যায়, হাড় খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে, তো এই পরীক্ষাটাও খুব করা দরকার। চোখের পরীক্ষা 40-এর পরে, আগে বলতাম চালসে, 40 মিনস 40 বছর হয়ে গেছে, দ্যাট মিনস তার চোখে পাওয়ার লাগবে, যার মাধ্যমে আপনি ওই চোখের পরীক্ষার মাধ্যমে চোখের ছানি বা গ্লোকোমা বা চোখের প্রেশার, চোখের পাওয়ারের পরিবর্তন সেটা লক্ষ্য করা যায়। তো সিম্পল এই টেস্টগুলো করা দরকার। পাশাপাশি শরীরের ওজন বা বিএমআই পরীক্ষা করা যায়, যার মাধ্যমে শরীরের স্থূলতা বা হৃদরোগের ঝুঁকি সেটাও কিন্তু বোঝা যায়, আমরা বুঝতে পারি। পরবর্তীতে কাছে আসলে এখনকার দিনের যেটা যেই প্রবলেম বেশি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পরীক্ষা প্রত্যেকটা মানুষকে টেস্ট করে দিলে, বিশেষত আমাদের এইসব টেম্পারেট ট্রপিক্যাল কান্ট্রি যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা এশিয়ার কান্ট্রিগুলো, ওইগুলোতে আপনার ভিটামিন ডি কিন্তু আমরা ঠিকঠাক মতো শরীরে থাকে না, ভিটামিন ডি আমাদের খুব কম থাকে। আমরা দেখি অনেকেই বলে ভিটামিন ডি রোদের মধ্যে আছে, এবার দুপুরবেলা দুপুরের রোদেও লোক হাঁটতে থাকে, কিন্তু ব্যাপারটা এরকম না। ভিটামিন ডি সবচেয়ে বেশি হয় সকালের রোদে, প্রথম যে রোদটা ওঠে সেখানের মধ্যে ভিটামিন ডি বেশি থাকে। তো ভিটামিন ডি এবং ক্যালসিয়াম পরীক্ষা করানো, লিভার ফাংশন টেস্ট করানো দরকার। লিভার ফাংশন টেস্টের মধ্যে আমাদের লিভারের বিভিন্ন রোগ ধরতে পারেন, কারণ আজকে আমরা সবাই ঝাল মশলা তেল মশলা বেশি খাবার খাই, এখান থেকে লিভারের সমস্যা প্রত্যেকেরই থাকে। ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে কিডনি ফাংশন টেস্ট। আজকালকার দিনে কিডনির সমস্যা অনেক বেড়ে গেছে, এর বিশেষ কারণ হচ্ছে খাবারে গণ্ডগোল, খাবারে বিভিন্ন কেমিক্যাল মেশানো হয়, তার জন্য কিডনির সমস্যা, কিডনির সমস্যার জন্য কিডনি ফাংশন টেস্ট সেটা করা দরকার। হোল অ্যাবডোমেনে সোনোগ্রাফি করা দরকার, যার মাধ্যমে আমাদের পেটের বা শরীর পেটের ভেতরের বিভিন্ন অঙ্গের পজিশন আমরা বুঝতে পারি, ওইখানের ওইটার লিভার বড় হয়েছে কি না, প্যানক্রিয়াস বড় হয়েছে কি না, বা গলব্লাডার স্টোন আছে কি না, বা আপনার কিডনিতে স্টোন আছে কি না, এই সমস্যাগুলো এই হোল অ্যাবডোমেন সোনোগ্রাফির মাধ্যমে জানা যায়। মোটামুটি এই টেস্টগুলো করা উচিত প্রত্যেকেরই।
1: মানে সেটা শুধুমাত্র 40 বছর নয়, একেবারে বলা যায় 25 পের হলে তারপর থেকে নিয়মিত করাটা আমাদের সবার জন্য খুব দরকার। আচ্ছা, এরপর একটু জানতে চাইব যে আসলে মহিলাদের সুস্বাস্থ্যের দিকটা অনেক সময় উপেক্ষিত হয়ে যায় পরিবারের দ্বারাও, কিন্তু বলতে গেলে মহিলাদের যত্ন মহিলাদের নিজেদেরই রাখতে হবে, সেক্ষেত্রে আপনি যদি একটু টিপস দেন যে তাদের সুস্বাস্থ্যের জন্য কী কী করণীয়।
0: 40 বছর মহিলাদের সুস্বাস্থ্যের জন্য যেটা বললেন, খুব ভালো কথা বললেন, নিজেদের যত্ন নিজেদেরই করতে হবে। তো এখানে প্রথমেই যেটা করতে হবে, মানসিক চাপ কমাতে হবে, যার জন্য মেডিটেশন বা ধ্যান করাটা অবশ্যই দরকার, এবং নিজেদের পছন্দের মতো কাজ করতে হবে। অন্যের পছন্দের কাজ বা অন্যকে খুশি করার চেয়ে নিজেকে খুশি রাখতে হবে, সেটা প্রথম দরকার। কারণ ওই সময়টার মধ্যে কী হয়, ওই সময়টার মধ্যে তার সাংসারিক চাপ, তার ছেলের পড়াশোনা, মেয়ের পড়াশোনা, কারো কারো ক্ষেত্রে যাদের আগে বিয়ে হয়ে যায় ওদের হয়তো মেয়েরও বিয়ে হয়ে যায় ওই সময়, তো এই জিনিসগুলো করতে করতে গেলে নিজের প্রতি আর কোনো চিন্তাভাবনা থাকে না, কাজে নিজের পছন্দের মতো কাজ করতে হবে। সেটা গান শুনতে পারে, নাচ করতে পারে, হয়তো স্কুল বয়সে এসে নাচ করতে নাচ করুক, নাচ করতে পারে, তাহলে ওই মানসিক চাপটা মোটামুটি কমাতে হবে। তারপর সময় মতো ঘুমাতে হবে, এই ঘুমটা কিন্তু খুব দরকার। ঘুম অনেক সময়ই আমরা ঘুম ঠিকঠাক মতো ঘুমাই না, হয়তো প্রত্যেকের ফ্যামিলির সবার কাজে, বাচ্চা পড়াশোনা করছে, ছেলে বা মেয়ে পড়াশোনা করছে, মা হয়তো রাত দুটোয় ঘুমাচ্ছে, এবার আবার সকালবেলা হয়তো ওনার হাজব্যান্ড অফিসে যাবে, সে উনি 5টার সময় ঘুম থেকে উঠে যাচ্ছে, তো এই ঘুমটা তার ঠিকঠাক মতো ঘুমাতে হবে, চেষ্টা করতে হবে একটু আর্লি তাড়াতাড়ি ঘুমিয়ে তাড়াতাড়ি ওঠা। নিয়মিত খাবার খেতে হবে, এই সময়টা সংসারের চাপে মহিলার সময় মতো খাবার খেতে পারে না, বিশেষত ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই ব্রেকফাস্ট আজকাল স্কিপ করে ফেলে। এই ব্রেকফাস্ট স্কিপ করাতেই কিন্তু আমাদের অনেক রকমের রোগ হয়, এর মধ্যে যেটা আছে সুগার, ব্লাড সুগার, গ্যাস্ট্রিক আলসার, অ্যাসিডিটি, এই সমস্যাগুলো কিন্তু অনিয়মিত খাবারের জন্য হয়। খুব মজার বিষয় হচ্ছে আমরা ঠিক মতো খাই না, কিন্তু ওই দামি দামি ট্যাবলেট খেতে পারি, সকালবেলা উঠে প্রত্যেকে 20 টাকা 20 টাকা 30 টাকা দামের ওষুধ খাই গ্যাসের জন্য, কিন্তু সময় মতো খাই না। কেউ যদি রেগুলার তার ব্রেকফাস্টটা ঠিকঠাক মতো করে এবং ব্রেকফাস্ট করার পরে প্রত্যেকটা 4 ঘন্টার বেশি গ্যাপ না দেয়, তাহলে কিন্তু তার কোনো পেটের সমস্যা হবে না, সেখানে তার কোনো ওষুধও লাগবে না, ওষুধ ছাড়াই ভালো থাকবে। আমার

0: শ্রোতা বন্ধুরা যদি আমার এই কথা শুনে এই ওনাদের ব্রেকফাস্টটা ঠিকঠাক মতো করে বা খাওয়াটা ঠিকঠাক মতো করে, আমি বলবো আগামী 3 মাস পরে ওদের কোনো গ্যাসের ওষুধ লাগবে না, গ্যারান্টি। পাশাপাশি প্রতিদিন নিয়ম করে যোগ ব্যায়াম, হাঁটা ইত্যাদি করা উচিত। এবং হাঁটার জন্য আমি সকালে হাঁটতে পারছি না, বিকালে হাঁটবো, বিকালে হাঁটতে পারছি না, রাত্রে হাঁটবো, একটা টাইম আমাকে মেনটেন করতে হবে, না হলে হবে না। তো কাজেই নিজের ভালো মন্দ নিজেকেই বিচার করতে হবে এবং নিজে এই জিনিসটার প্রতি নজর দিতে হবে।
1: একদম। আর বর্তমান যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আসলে আমরা মানে সুস্বাস্থ্যের দিকটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় আমাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই। আপনার থেকে একটু ছোট্ট করে জানবো যে আপনি যদি একটু তালিকা বলে দেন যে 40 ঊর্ধ্ব মহিলাদের খাদ্যাভ্যাসটা ঠিক কি হওয়া উচিত, সেইটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন।
0: একটা জিনিস মাথায় ঢুকাতে হবে, অতিরিক্ত মিষ্টি, নোনতা, তেল, ঝাল। মিষ্টি, নোনতা, তেল, ঝাল জাতীয় খাবার, বিশেষত ফাস্টফুড কম খেতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ক্যালসিয়াম এবং ভিটামিন সমৃদ্ধ খাবার, দই, দুধ, ডিম, পনির, ছোটো মাছ, এগুলো খেতে হবে। সবুজ শাকসবজি, গাজর, টমেটো, বিট, এগুলো খাবারের মধ্যে রাখতে হবে। সকালে প্রতিদিন ব্রেকফাস্টের পর 4 ঘন্টার মধ্যে খাবার খেতে হবে। নিয়মিত জল পান করতে হবে। এই জল পানের অভাবে কিন্তু আমাদের অনেক রোগ হয়, স্পেশালি কম বয়সী মেয়েদের, যেটা সাদাস্রাব বা লিউকোরিয়া, এটা জল কম পানের জন্য হয়। তো জল পান বেশি করে করতে হবে, আমাদের হজমে সাহায্য হবে, সাহায্য করবে, শরীরের ড্রাইনেস কমে যাবে। তো এই জিনিসগুলোই শুধু করতে হবে, সিম্পল খাবার খাবে এবং টাইমলি খাবার খাবে, আর এগুলোর মধ্যে কিছু ওই ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, এই জাতীয় খাবারগুলো খাবে।
1: একদম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি, আমাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই। আপনার থেকে একদম ছোট্ট করে একটু জানতে চাইবো, আপনি যেহেতু একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তাই এই বয়সে, মানে 40 ঊর্ধ্বের কথা আমরা বলছি, এই বয়সে ঠিক কি কি রোগের জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করানো যেতে পারে, এটা নিরাপদ হবে?
0: আসলে হোমিওপ্যাথি চিকিৎসা প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই নিরাপদ এবং প্রত্যেক রোগেই আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি। উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। আমাদের ক্ষেত্রে এটাতে জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, পেট ব্যথা হোক, ইভেন গ্যাস্ট্রিক আলসার হোক, ক্যান্সার হোক, আমরা সবগুলো সিমটম সমষ্টি নিয়ে আমরা যেহেতু চিকিৎসা করতে পারি, সব ক্ষেত্রে সবটাই চিকিৎসা করতে পারি আমরা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে এটাতে যে মেডিসিনগুলো খাবে, এই হোমিওপ্যাথি মেডিসিনগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম। কাজে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওষুধের পাশাপাশি যেসব খাবার, ওই যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি, অনেকেই মনে করে যে ভিটামিন ডি বা ক্যালসিয়াম অ্যালোপ্যাথি মেডিসিন বা অ্যালোপ্যাথি খাবার, তো এটা কিছু না, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। ওষুধের পাশাপাশি এই জিনিসগুলো খেতে হবে এবং সিমটম অনুযায়ী আমরা সব ধরনের চিকিৎসাই করতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা হসপিটাল, পিএসসি, সিএসসিতে হোমিওপ্যাথি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমি শ্রোতা বন্ধুদেরকে বলবো, আপনারা সব জায়গাতে, যে যে জায়গাতে হোমিওপ্যাথি ডাক্তার ম্যাক্সিমাম জায়গাতেই আছে, আপনারা ওইখান থেকে স্বাস্থ্য পরিষেবা নেবেন এবং ভালো থাকবেন।
1: একদম। আসলে আমরা প্রায়ই শুনি এবং এই কথাটাই সত্যি যে নারী পরিবারের মেরুদণ্ড, তাই এই মেরুদণ্ডটাকে শক্ত রাখতে হবে। তাই নারীরা নিজেদের সুস্থ থাকাটা কিন্তু আপনাদের নিজেদের হাতে, তাই অবশ্যই এই ছোটোখাটো সমস্যাকে কোনো দিন অবহেলা করবেন না, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজের স্বাস্থ্যকে অবশ্যই গুরুত্ব দেবেন। মনে রাখবেন, সুস্থ নারী মানেই সুস্থ পরিবার, সুস্থ সমাজ এবং সুস্থ আগামী। আজকে এই শুভবার্তা নিয়ে এখানে বিদায় নিচ্ছি, সময় অন্তত তাই বলছে। আবারও একবার ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে আজকে ছিলেন ডাক্তার শঙ্কর আচার্য মহোদয়, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ।
1: আর শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনোভাবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।
2: কল্যাণী অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থ

সাহেবের আসরে ঝিনুক চাষ প্রসঙ্গে ডক্টর উৎপলদের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি শিল্পী পূর্ণ দাস বাউল, সন্ধে সাতটায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 পরিবেশ ভাবনা, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, 8:30 অনুষ্ঠান রসে বসে, 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন দোতারা শিল্পী সুবল চন্দ্র দাস, 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, 9:30 শুনবেন আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান প্রযোজনা আকাশবাণী কোহিমা। অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন শিলং কেন্দ্র থেকে। 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং 27.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 57%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাপ আজ বিকেল 5:30 পর্যন্ত পরিলক্ষিত হয়েছে 8.4 মিলিমিটার। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিপাহীজলা, গোমতী এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। এছাড়াও রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা।

এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1,270 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।

0: তাও অ্যাপ থেকে বা
1: মূল্যফাঁদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
2: আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব ঝিনুক মাশরুম চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে। নমস্কার ডক্টর দে।
5: নমস্কার
4: উৎপলবাবু। আমাদের রাজ্য ত্রিপুরা একটা সময় ছিল কিন্তু মানুষ

0: সেই মাশরুমগুলোকে ছত্রাক বলেই অনেকে অ্যাভয়েড করে চলতেন, অর্থাৎ গ্রহণ করতেন না, ভয় পেতেন, ব্যাঙের ছাতাও কেউ কেউ বলতেন। আজকাল ডিজিটাল জামানায় এসে আমরা দেখতে পাচ্ছি মাশরুমের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলছে। এছাড়া দেখতে পাচ্ছি বাজারে ঝিনুক মাশরুম, বটাম মাশরুম, যেটা আমরা বলি বোতাম মাশরুম,
1: পোয়াল মাশরুম,
0: পোয়াল মাশরুম, সবকটার কিন্তু ভালো চাহিদা আমাদের রাজ্যে হয়েছে। এবং যারা শাকাহারী ওরাও নিচ্ছেন, পাশাপাশি যারা নন ভেজ ওরাও কিন্তু মাছ মাংসের পাশাপাশি মাশরুমকে নিচ্ছেন, প্রোটিন পাচ্ছেন প্রচুর পরিমাণে। সেজন্য সেই দিক থেকে আমাদের রাজ্যে মাশরুমের চাহিদার পাশাপাশি উৎপাদনের বিষয়ে কিন্তু জনগণ সচেতন হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও অনেক মাশরুম উৎপাদক রয়েছেন যারা সেলফ হেল্প গ্রুপ, স্বসহায়ক দল করেও কিন্তু মাশরুম উৎপাদন করছেন। আমি আপনার কাছ থেকে প্রথমে জানব, আপনি রাজ্যের কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাশরুম নিয়ে কাজ করছেন, আমাদের রাজ্যের যে আবহাওয়া পরিবেশ তাতে কোন মাশরুমটা সবচাইতে বেশি উৎপাদন করা সম্ভব?
1: মাশরুম যেটা, হ্যাঁ, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে তিন ধরনের মোটামুটি আমরা দেখতে পাই। প্রথম হচ্ছে বটম মাশরুম, বাংলাতে আমরা সাদা বোতাম মাশরুম বলে থাকি। দ্বিতীয় হচ্ছে পোয়াল মাশরুম, যেটাকে আমরা ইংরেজিতে পেডিস্ট্রো মাশরুম বলে থাকি।
0: আচ্ছা।
1: তৃতীয় হচ্ছে ওয়েস্টার মাশরুম, যেটাকে আমরা বাংলাতে ঝিনুক মাশরুম বলে থাকি। তার সঙ্গে কিছু কিছু আমরা দেখতে পাই মিল্কি মাশরুম, যেটা এটাও ত্রিপুরা রাজ্যে কিছু কিছু অংশে দেখা যায়, বাট মোটামুটি আমরা বেশি এই তিনটা মাশরুমই দেখে থাকি। তার মধ্যে যে ঝিনুক মাশরুম যেটা আমরা বলে থাকি, ওইটার চাষ ত্রিপুরা রাজ্যে অনেকটাই বেশি হয়ে থাকে,
0: ব্যাপক পরিমাণে হচ্ছে,
1: ব্যাপক পরিমাণে হচ্ছে। তার কিছু কারণ আছে। প্রথম হচ্ছে ওটার যে ঝিনুক মাশরুম যে বাড়ার, হ্যাঁ, যে বা উৎপাদনের যে অনুকূল তাপমাত্রা, ওটা ত্রিপুরা রাজ্যে বিদ্যমান।
0: আচ্ছা।
1: দ্বিতীয় হচ্ছে আমাদের যে কোনো ছোট কোণা বা পরিত্যক্ত ঘর রয়েছে কিন্তু অন্ধকারযুক্ত,
0: আচ্ছা,
1: হ্যাঁ, বাট বা একটু শীতল ভাব
0: বজায় ভাব থাকছে,
1: হ্যাঁ, সেই সব জায়গাতে আপনি এই মাশরুমটা করতে পারেন। তারপর যেমন অধিক জায়গার প্রয়োজন হয় না। আমরা গ্রামাঞ্চলে দেখে থাকি যারা আমরা মাশরুমের যে বিজ্ঞানসম্মত যে উৎপাদন ওটা জানি না, আমরা কি করে থাকি, থাকের উপরে বা মাটিতে মাশরুমের ব্যাগগুলোকে আমরা রেখে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে রাখাটা উচিত নয়। কারণ মাশরুমের ব্যাগটা করার পরে আপনি যদি মাটিতে রাখেন, তাহলে ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ইঁদুর আছে, হ্যাঁ, ও মাশরুমের ব্যাগটাকে ফুটো করে ওটাকে নষ্ট করে দেবে, যার জন্য ওটাকে বিজ্ঞানসম্মতভাবে রাখতে হবে। ওটা কীভাবে, অনেকে হয়তো কিছু জানে যে আমরা বাড়ি ঘরে যেভাবে মাশরুমটাকে ব্যাগটাকে ঝুলিয়ে রাখি, আমরা প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামাঞ্চলে দেখে থাকি একটা মাশরুম ব্যাগকে ঝুলিয়ে রাখেও, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ঝুলানোর যে দড়িটা বা
0: আগে আমরা গ্রামের ভাষায় কিন্তু শিখে বলতাম,
1: একটা বা দুটোর বেশি রাখতো না ওরা, যার জন্য গ্রামাঞ্চলে মানুষ কিভাবে যে একটা দুটোই হয়তো বা রাখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম নয়। আমি যদি ঘরের যে উচ্চতাটা মোটামুটি 12-15 ফিট উচ্চতা রাখি, তাহলে যে সূর্যালোকটা ওটার ঘরের ভিতরে যে পরিবেশটাকে ওটাকে বেশি উষ্ণ করতে পারে না, যার জন্য ঠান্ডা ভাব বজায় থাকে, আর্দ্রতা ভাব বজায় থাকে। তারপর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমি যদি এখানে 5-8টা শিকেতে, আপনি যেটা বললেন, হ্যাঁ, দড়ি দিয়ে বেঁধে আমি ঝুলিয়ে রাখি, তাহলে আমার প্রতি ইউনিট এরিয়াতে 8টা ঝুলাতে পারছি।
0: আচ্ছা।
1: আগে কি করতো, 1টা বা 2টা ঝুলাতো, যার জন্যে আমার উৎপাদনটা কিন্তু আমি বাড়াতে পারছি।
0: শিকের ব্যাপারটা হচ্ছে অল্প জায়গাতে অধিক উৎপাদন করার কিন্তু একটা প্রসেস,
1: হ্যাঁ,
0: একটা পদ্ধতি,
1: হ্যাঁ।
0: মানে আপনি বললেন ঘরের উচ্চতাটা যদি 12-15 ফুট হয়,
1: হ্যাঁ,
0: চালাটা হবে 15 ফুট উপরে,
1: 15 ফুট হবে,
0: তাহলে যখন চালাতে রৌদ্রটা পড়বে, তাহলে নিচ পর্যন্ত আসতে যে ভেকাম খালি জায়গাটা, সেটা ঘরের আবহাওয়াটা কিন্তু গরম কম হবে,
1: কম হবে।
0: এবার এই উচ্চতায় মাটি থেকে 12 ফুট পর্যন্ত যদি আমি শিকে বানিয়ে নিই, তাই না, সেখানে স্তরে স্তরে স্তরে আপনি বললেন

0: ছয় থেকে আটটা ব্যাগ কিন্তু আমি ঝুলাতে পারবো একটা শিখেতে,
1: একটা শিখেতে,
0: এই তো।
1: হ্যাঁ, আমাদের এরিয়া যতটুকু তার মধ্যে আমাদের উৎপাদনটাকে বাড়াতে হবে। হ্যাঁ, তো সেই দিশাতে যদি আপনি আটটা শিখেতে আপনি আটটা পলিপ্রোপিলিন ব্যাগের মধ্যে মাশরুমগুলাকে আপনি রাখুন, তাহলে সেম জায়গাতে অন্য কৃষক সাপোজ দু কেজি পেলো,
0: আচ্ছা
1: ওখান থেকে সাপোজ একটা ব্যাগে এক কেজি, তো দুটাতে শিখেতে দু কেজি পেলেন, এখানে আট কেজি পাচ্ছেন,
0: একটা জায়গাতে চার গুণ কিন্তু ফসল,
1: চার গুণ উৎপাদন বেড়ে গেছে।
0: হ্যাঁ ডক্টর দে, আপনি কিন্তু জায়গা সংকুলনের কথা বললেন। আমরা জানি শহর বা তার আশপাশ অঞ্চলেও এখন নতুন করে একটা ঘর তৈরি করতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা, আপনি সেটাকে জায়গাটাকে সংকুলনের জন্য পদ্ধতিটা দেখিয়ে দিলেন, আপনার কাছ থেকে আমরা একটা হিসেব নেব।
1: আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, কৃষকরা স্বল্প ব্যয়ে কিভাবে উৎপাদনটাও বাড়াতে পারে বা আয়টাও
0: বাড়াতে পারে।
1: হ্যাঁ, ছয় থেকে আট মিটার প্রস্থে থাকবে, দৈর্ঘ্যে মোটামুটি বিশ মিটার,
0: আচ্ছা ঘরটা,
1: ঘরটা খুঁটির জন্য, আর উপরে যদি পারা যায় ছন, যদি না পারা যায় আমরা উপরে আমরা বেড়া
0: দিয়ে, নারকেল পাতা হতে পারে,
1: পাতা হতে পারে। হ্যাঁ, বেড়ার নিচে আমাদের যে বিভিন্ন বিস্কিটের বক্স হতে পারে, এটা মানে হতে হবে
0: পেপার কার্টুন,
1: হ্যাঁ ভারী কার্টুন হতে হবে, ওইগুলো আমরা নিচে দিয়ে দেব। তার ফলে কি হবে, উপরে যে আপনার সূর্যালোকটা পড়বে অনেকটা কম ভেদ করে নিচে ঢুকতে পারবে,
0: মানে অর্থাৎ গরম কিন্তু ঘরের আবহাওয়াটা গরম কম হবে।
1: হ্যাঁ, এর উপরে একটা পলিথিনের চাদর দেওয়া থাকবে,
0: যাতে করে বাঁশের বেড়ার মধ্যে বৃষ্টি হলে কিন্তু ভেতরে কাগজের কার্টুনগুলো আছে ভিজে যাবে।
1: হ্যাঁ,
0: সেজন্য আপনি বললেন যে বাঁশের বেড়া দিয়ে যেটা চালা তৈরি করবে সেই চালার উপরে একটা পলিথিনের মোড়ক দিয়ে দেবে, যাতে করে বৃষ্টি হলেও ভেতরে জলটা
1: না ঢুকতে পারে। হ্যাঁ, তো আমি যেটা বলছি, মোটামুটি পাঁচ থেকে সাত বছর আপনাকে ওই ঘরে হাত দিতে হবে না আর।
0: আচ্ছা, ঠিক আছে, মানে এই ঘরটা তাহলে পাঁচ থেকে সাত বছর দীর্ঘায়ু হয়ে যায়।
1: হ্যাঁ হ্যাঁ, তারপর আপনার সাইড দিয়ে যদি আপনাদের অ্যাভেলেবেল থাকে, তো আপনি, আমরা থেজ গ্রাস বলে থাকি, মানে ছন, ছন ঘাস যেটা, হ্যাঁ ওটা দিয়ে আপনি সাইড দিয়ে আপনি বেড়া দিতে পারেন। যদি না থাকে তাহলে আপনি বেড়ার মতো করে, আমরা যে নর্মাল যে বেড়া বানাই বাঁশের বেড়া, ওটা দিয়ে আপনি দিতে পারেন। সাইড দিয়ে সেম আপনাকে একটা
0: পলিথিনের,
1: হ্যাঁ চাদর দিয়ে দিতে হবে, যার ফলে কি হয় যে বৃষ্টির যে জলটা ডাইরেক্ট হিট করতে পারছে না, ডাইরেক্ট ও বেড়ার সংস্পর্শে আসতে পারে না, যার জন্য ওটার দীর্ঘায়ু হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: তারপর ভিতরে ছয় ইঞ্চি, হ্যাঁ আপনার নদীর চরে যে বালু থাকে ওটাকে আমরা বিছিয়ে দিয়ে দেবো
0: মাটিতে,
1: মাটিতে,
0: আচ্ছা হ্যাঁ,
1: তো আর জলটা ছিটিয়ে দিয়ে দেবো, ঠিক আছে। আর ওটা দিয়ে দিলে আপনার কি হবে, ওই বালু থেকে জলটা আপনার
0: বাষ্পীভূত
1: হয়ে ওই ওয়েদারটাকে আপনাকে ঠান্ডা রাখবে।
0: আপনি বললেন ঘরটাকে তাহলে আমরা কি করে ঠান্ডা রাখবো,
1: হ্যাঁ
0: আপনি বললেন যে ম্যাজটা যেটা ফ্লোর আমরা বলি, সেই ম্যাজের মধ্যে আপনি চার ইঞ্চি বা ছয় ইঞ্চি বালি দিয়ে দিলেন,
1: হ্যাঁ স্তর দিয়ে দেব,
0: বালির একটা স্তর দিয়ে দিলেন, তাহলে কি হচ্ছে যখন জল দেবেন, এমনিতে নর্মাল মাটি হলে জল চুষে নিয়ে যাবে, আর বালি জলটাকে ধরে রাখবে, সেই জলটা আস্তে আস্তে বাষ্পীভবন হয়ে কিন্তু মাশরুমের মধ্যে উপরে উঠবে, মাশরুম গাছগুলো তার জলটা কিন্তু তার থেকে পেয়ে যাবে এই বাষ্প থেকে।
1: তারপর ঘরের যে ভিতরের দিকটা ওটাতে আপনি চটের যে ব্যাগ থাকে ওটা দিয়ে একটা আস্তরণ দিয়ে দেবেন,
0: আচ্ছা
1: মানে ছালার ছালার ব্যাগ, ব্যাগ দিয়ে। তো মাশরুম যখন চাষ করা শুরু করবেন তখন আপনি স্প্রেয়ার দিয়ে ওই যে
0: ব্যাগ যে ওয়ালটা আছে,
1: ওয়ালটা আছে
0: তার মধ্যে আমি চটের ব্যাগের চাদর জড়িয়ে দিলাম,
1: হ্যাঁ
0: তাই না,
1: ওটাকে
0: ভিজিয়ে দিলাম।
1: হ্যাঁ,
0: তাহলে নিচে বালিতে জল আছে,
1: হ্যাঁ
0: পাশে ওয়ালে কিন্তু চটে জল আছে,
1: হ্যাঁ
0: তার থেকে কিন্তু জলটা বাষ্পীভবন হয়ে মাশরুমগুলো পাচ্ছে, ওটা
1: মাশরুম পাচ্ছে, প্লাস ভিতরে যে আবহাওয়াটা ওটা
0: ঠান্ডা থাকবে,
1: হ্যাঁ আর্দ্রভাব বজায় রাখবে।
0: আচ্ছা,
1: তারপর যদি এই সিস্টেমে আমরা করতে পারি তাহলে আপনি মোটামুটি আপনি হাজার, 1000 আপনি ব্যাগ আপনি ঝুলিয়ে রাখতে পারবেন।
0: তাহলে আপনি বললেন
1: ছয় থেকে আট মিটার,
0: ছয় থেকে আট
1: থাকবে, আর লম্বায় থাকবে মোটামুটি বিশ মিটারের মতো।
0: আচ্ছা,
1: হ্যাঁ
0: একশো ষাট স্কোয়ার মিটার, একশো ষাট স্কোয়ার মিটারের মধ্যে আমি এক হাজারের মতো ব্যাগ কিন্তু আমি মাশরুম উৎপাদন করতে পারবো।
1: হ্যাঁ, আর এক হাজার ব্যাগ যেটা বলছি আমি, এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনি যদি চার থেকে পাঁচটা করে দিন তাহলে হাজারটা ব্যাগ হবে,
0: যদি ছয় থেকে আটটা হয়ে যায় তাহলে
1: আরো বেড়ে যাবে।
0: এবার একটা ব্যাগ থেকে একটা ব্যাগ যে আমি ঝুলাবো,
1: হ্যাঁ
0: তার দূরত্বটা কত হবে?
1: মোটামুটি আধা মিটারের মতো,
0: প্রায় দেড় ফুট,
1: হ্যাঁ প্রায় দেড় ফুটের
0: মতো হয়ে যায়, মানে যেন এক হাত দূরে দূরে কিন্তু ব্যাগগুলো থাকে এইভাবে সারিবদ্ধভাবে।
1: হ্যাঁ, তো আবার যদি আপনার

0: স্পেসটা একটা থেকে আরেকটা যে সারি থাকবে
1: হুম
0: ওটাও 0.6 থেকে 0.7 মিটার পর্যন্ত আপনি রাখতে পারেন।
1: আর 2 ফুট,
0: হ্যাঁ
1: এক
0: ঠিক
1: হাত
0: আছে,
1: থেকে একটু বেশি?
0: এক হাত থেকে একটু বেশি, হ্যাঁ ঠিক
1: আচ্ছা,
0: আছে।
1: এই দূরত্বে হলে প্রায় 1000 থেকে 1200 ব্যাগ কিন্তু আমার একটা ঘরে হয়ে যাচ্ছে,
0: ঘরে হয়ে যাচ্ছে।
1: এবার কৃষক বন্ধুরা তাতে কতটা লাভবান হবেন সেই একটা পরিসংখ্যান আমরা আজকে আপনার কাছ থেকে জেনে নেব। এবার ধরুন এই ঘরে
0: হুম
1: উনি 1000 থেকে 1200 ব্যাগ, আমি কম করে ধরলাম 1000 ব্যাগ উনি
0: হুম
1: করলেন,
0: হুম
1: তাই না?
0: হুম
1: এবার 1000 ব্যাগের জন্য কত টাকা পরিমাণের বীজ,
0: হুম
1: সিড, যেটা
0: হুম
1: মাশরুম সিড,
0: হুম
1: সেটা ওনাকে ব্যবহার করতে
0: হ্যাঁ,
1: হবে?
0: তো ওটা আমি একটু ওই চাষের যে পদ্ধতিটা ওটা একটু বললে মনে হয়
1: হুম হুম
0: ভালো ছিল।
1: বলুন বলুন।
0: হ্যাঁ, আমি একটু চাষের পদ্ধতিটা একটু একটু ধরিয়ে
1: হুম
0: দিচ্ছি। প্রথমে আমার চাষ যে পদ্ধতি, যেটা
1: হুম
0: আমাদেরকে যে খের, যেটা আমরা খড় বলে থাকি, ধানের
1: হ্যাঁ,
0: খড়,
1: ধানের খড়।
0: হ্যাঁ, ওটাকে আমাকে ভালো করে শনাক্তকরণ করে নিতে হবে।
1: আচ্ছা
0: যেমন কিছু সতর্কতা আপনাকে এখানে অবলম্বন করতে হবে। প্রথম হচ্ছে যে খেরটা নেবেন,
1: হুম
0: এটা যাতে কালো, চিটা চিটা
1: হুম
0: বা পচে যাওয়া বা সবুজ রঙের না হয় লক্ষ্য রাখতে হবে। আপনাদেরকে সোনালি বর্ণের যে খেরটা,
1: হুম
0: হ্যাঁ, যেটা পুরা পেকে গেছে, ওটাকে আপনাকে নিতে হবে।
1: পাকা ধান গাছের খড় হতে হবে,
0: হ্যাঁ
1: শুকনো হতে হবে,
0: হ্যাঁ
1: সেই খড়টাকে আপনি বাছাই করে নেবেন,
0: নিতে হ্যাঁ নিতে
1: এবার
0: হবে।
1: নিয়ে উনি কেটে নেবেন পিস পিস করে।
0: হ্যাঁ, এখানে আমি আরেকটা আরেকটা জিনিস বলতে চাই। খেরটাকে নেওয়ার পরে আমরা তো খেরটাকে পুরো বছর ব্যবহার করি।
1: হুম
0: হ্যাঁ, তো শীতকালে আমরা একটু বেশি ব্যবহার করি,
1: হুম
0: অন্য গরমের সময় আমরা করতে পারি। ও যেটা আমি বলেছি যে আপনি যদি সাইডে আস্তরণ দিয়ে ভিতরে যে আর্দ্রতা ভাবটা বজায় রাখেন, তাহলে উৎপাদনটা একটু কম কম হবে,
1: হুম
0: কিন্তু পুরো বছর আপনি উৎপাদনটা করতে পারেন।
1: আচ্ছা
0: তো যার কারণে খেরটাকে আপনি ভালো করে শুকিয়ে
1: হুম
0: আপনাকে চটের ব্যাগের মধ্যে করে আপনি ভালো জায়গাতে রেখে দিতে হবে।
1: আচ্ছা
0: হ্যাঁ, মানে পরে ইউজ
1: হুম
0: ব্যবহার
1: হুম
0: করার জন্য। তো এখন যখন ব্যবহার করবেন, তখন খেরটাকে আপনি কী করবেন, ভালো করে শুকিয়ে প্রথমে ঠান্ডা জল দিয়ে
1: হুম
0: খেরটাকে
1: ধুয়ে নেব।
0: ধুয়ে নেবেন। ঠিক আছে, তো ধুয়ে নেওয়ার জন্য ওটা মোটামুটি আপনার 12 থেকে 18 ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হয়।
1: আচ্ছা
0: রাখার পর খেরটাকে 2-3 বার নতুন জল ব্যবহার করে ওটাকে ধুয়ে নেবেন।
1: হুম
0: ধুয়ে নেওয়ার পরে আপনি গরম জল, হ্যাঁ, এখানে আবার একটু আমি বলতে চাই, আপনি দুটা পদ্ধতিতে আপনি করতে পারেন।
1: হুম
0: প্রথমতে জৈবিক উপায়ে,
1: আচ্ছা
0: দ্বিতীয় হচ্ছে রাসায়নিক উপায়ে।
1: হুম
0: তো আমি প্রথমে জৈবিক উপায়ে যেটা ওটাই বলছি।
1: আচ্ছা
0: তো জৈবিক উপায়ে করার জন্য প্রথমে আপনাকে গরম জল করতে হবে।
1: হুম
0: তো আপনি মোটামুটি 6 থেকে 8 লিটার এমন একটা ডেকের মধ্যে,
1: হুম
0: আপনি পাত্রের মধ্যে জলটাকে আমি গরম করবেন। যখন জলটা বয়েল হতে শুরু করবে,
1: হুম
0: তৎক্ষণাৎ আপনি জলটাকে নামিয়ে নেবেন,
1: আচ্ছা
0: বয়েল হতে দেবেন না।
1: আচ্ছা আচ্ছা
0: নামিয়ে ওটাকে বড় গামলা বা কোনো ইয়েতে রাখবেন।
1: হুম
0: রাখার পরে আপনি যে ওই ভিজা খেরটা,
1: হুম
0: হ্যাঁ, ওটাকে আপনি ওখানে 30 মিনিট চুবিয়ে রাখবেন।
1: আচ্ছা
0: সেই সঙ্গে আপনি আরেকটা পাত্রে 6 থেকে 8 লিটারের আবার আপনি ওটাকে বয়েল করার জন্য রেখে দেবেন।
1: হুম
0: তো ওটা 30 মিনিট রাখার পরে ওই যে জলটা থাকবে
1: হুম
0: ওটাকে আবার ওই যে গরম জলে ওটাকে আবার 30 মিনিট চুবাবেন।
1: হুম
0: এর মানে হচ্ছে দুবার 30 মিনিট করে, মানে হাল মানে গরম হতে শুরু করবে এমন জলে ওটাকে চুবিয়ে রাখবেন
1: অর্থাৎ আপনি
0: দুবার।
1: বলছেন গরম জলের
0: হুম,
1: মাধ্যমে আপনি সেই খড়টা
0: খেরটাকে,
1: আছে,
0: হ্যাঁ, শোধন
1: খড়টাকে
0: করবেন।
1: আপনি শোধন করে নেবেন,
0: হ্যাঁ, এটা
1: জীবাণুমুক্ত করে নেওয়া?
0: জীবাণুমুক্ত করবেন।
1: আচ্ছা
0: ঠিক আছে, প্রথমবার আপনা ওই জল দিয়ে যখন ইয়ে করলাম, ধুলাম, তখন কিছু আপনার
1: জীবাণু চলে
0: জীবাণু
1: গেল
0: চলে গেল,
1: বা
0: এইভাবে
1: আবর্জনা থাকলে সেটাও চলে গেল,
0: চলে গেল।
1: তার মধ্যে গরম জলে রাখার পরে কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেল,
0: হয়ে গেল,
1: তাতে যদি কোনো ব্যাকটেরিয়া বা কিছু থাকে
0: হুম,
1: সেগুলো নষ্ট হয়ে গেল
0: ছত্রাক,
1: গরম
0: হ্যাঁ
1: জলে,
0: হ্যাঁ, নষ্ট হয়ে গেল।
1: তাই না?
0: হ্যাঁ
1: এবার যদি এটাকে আমি রাসায়নিক পদ্ধতিতে করতে চাই,
0: হ্যাঁ, যদি রাসায়নিক পদ্ধতিতে করতে চান, তাহলে আমি গরম জলটা আমরা ব্যবহার করি না।
1: হুম
0: ওই যে
1: ঠান্ডা
0: আপনার
1: জলে
0: বারো
1: ভিজিয়ে
0: থেকে
1: রাখলাম
0: আঠারো
1: যেটা,
0: ঘন্টা যে ভিজিয়ে রাখলাম
1: হুম
0: খেরটাকে, হ্যাঁ, ওটাকে নিয়ে হয়তোবা ব্লিচিং পাউডার,
1: হুম
0: না হলে বেবিস্টন,
1: হুম
0: কার্বন ডাইঅক্সাইড আমরা
1: হুম
0: বলে থাকি,
1: সেটা
0: হ্যাঁ,
1: কতটুকু জলে কতটুকু পরিমাণ দেব?
0: এটা অ্যাকচুয়ালি আপনার যে খের থাকে,
1: হুম
0: হুম, এটা খেরের উপর ডিপেন্ড করবে
1: আচ্ছা
0: কতটুকু খের আপনি নিচ্ছেন।
1: হুম
0: নর্মালি আমরা 0.5 থেকে 1 গ্রাম নিয়ে থাকি,
1: আচ্ছা পার
0: হ্যাঁ,
1: লিটারে
0: পার লিটার জলে।
1: ঠিক
0: হ্যাঁ,
1: আছে,
0: তো
1: সেই মিশ্রণের
0: সেই
1: মধ্যে আমি
0: মিশ্রণের
1: চুবিয়ে নেব।
0: মধ্যে ওটাকে চুবিয়ে রাখবো,
1: আচ্ছা
0: মোটামুটি 5-10 মিনিট চুবিয়ে রাখলে
1: হুম
0: তারপরে ওটাকে শুকিয়ে নেব।
1: আচ্ছা
0: শুকানোর জন্য আপনাকে রোদ্রে শুকা, অনেক
1: যাবে না,
0: কৃষক ভাইরা দেখেছি রোদ্রে শুকাতে দেয়,
1: হুম
0: রোদ্রে না,
1: আচ্ছা
0: ওটাকে আমরা ঠান্ডা জায়গায়,
1: খোলা জায়গায় রেখে
0: খোলা
1: দেব,
0: খোলা জায়গায়,
1: ছায়াতে রাখবো,
0: হ্যাঁ, ছায়াতে ওটাকে
1: ছড়িয়ে দেব।
0: ছড়িয়ে দিতে হবে।
1: হুম
0: যদি সম্ভবপর হয় তাহলে আমরা যে পুরনো টিন হ্যাঁ থাকে বা পুরনো কাঠ বা এমন কিছু থাকে,
1: তার
0: ওটাকে
1: উপরে
0: আমরা স্লান
1: ছড়িয়ে,
0: করে রাখবো।
1: আচ্ছা
0: স্লান মানে হচ্ছে 45 ডিগ্রি করে ওটাকে আমরা যদি,
1: বাঁকা করে রাখলে
0: হ্যাঁ
1: মানে যে জলটা থাকবে সেই জলটা চুইয়ে চুইয়ে নিচে
0: চুয়ে
1: চলে
0: চুয়ে
1: যাবে।
0: অপসারিত হবে, তারপর আপনার যে

0: বায়ুমন্ডলে যে হাওয়া,
1: হুম
0: হ্যাঁ, ওটা তো জলটা অপসারিত হচ্ছে,
1: আচ্ছা
0: বাষ্পীভূত হচ্ছে।
1: আচ্ছা
0: তো
1: আচ্ছা
0: দুভাবে আপনি জলটাকে
1: নিতে পারি,
0: নিতে পারেন,
1: শুকিয়ে নিতে পারি।
0: শুকিয়ে নিতে পারেন। এখানে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে আপনি কখন বুঝবেন যে শুধুই তো খড় যেটা, ওটা আপনার ব্যাগ ভরার জন্য
1: হয়েছে,
0: উপযুক্ত হয়ে গেছে। ওটা আপনি দেখবেন যে মুট করে আপনি খেটটা নিলেন, দু হাতের তালুতে চাপ দেবেন,
1: আচ্ছা
0: চাপ দেওয়ার পরে দেখবেন যে জলটা কি মানে ড্রপ ড্রপ করে পড়ছে কিনা। যদি ড্রপ ড্রপ করে পড়ছে হয় তাহলে হয়নি,
1: শুকোয় নেই,
0: হ্যাঁ, আরো 1-2 ঘন্টা আপনাকে রাখতে হবে।
1: শুকিয়ে নিতে হবে,
0: যদি দেখবেন যে ড্রপ ড্রপ করে পড়ছে না, হাতের তালুতে কোয়াশার বিন্দুর আকারে পড়ে আছে,
1: ভিজা ভিজা
0: ভিজা
1: লাগছে,
0: ভিজা লাগছে, তাহলে মনে করবেন যে এটা এখন উপযুক্ত
1: তৈরি
0: হয়ে
1: হয়ে
0: গেছে।
1: গেছে।
0: তখন আপনি কি করবেন, আমাদের যে পলিপ্রোপিলিন ব্যাগ আছে,
1: হুম হুম
0: হ্যাঁ, যেটাতে আমরা মাশরুম করে থাকি, পলিপ্রোপিলিন ব্যাগে ওটারও বিভিন্ন সাইজ থাকে।
1: আচ্ছা
0: মোটামুটি আমি বলছি যে 3 থেকে 3.5 কেজি যে সাইজটা, ওটা আমি বলছি মোটামুটি আপনার 18 থেকে 24-এর একটা সাইজ আছে, ওটাতে
1: 18 বাই 24, 18 ইঞ্চি
0: 18x24
1: বাই 24 ইঞ্চি ব্যাগগুলো হয়।
0: ব্যাগগুলি হয়, হ্যাঁ, ছোটও আছে
1: হুম হুম
0: বড়ও আছে। তো মোটামুটি আমরা ওঠাতেই 3.5 কেজি বা 4 কেজি ওজনের খেটটাকে ওখানে
1: দিতে
0: রাখতে
1: পারি।
0: পারি। হুম, তো ওটাকে আমি নিলাম,
1: এবার সিটটা কি করে দেবো এই খড়ের মধ্যে?
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: খড়গুলো পিসটা কতটা হবে, কতটুকু
0: হ্যাঁ
1: ছোট ছোট পিস হবে?
0: হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা গ্রামাঞ্চলে দেখি খেটটাকে আমরা পিস করে আমরা ওটার ভিতরে
1: হুম
0: রাখি, কিন্তু আমরা দেখে দেখে থাকি খেটটাকে যদি নাও পিস করে থাকি তাহলেও কোনো প্রবলেম হচ্ছে না। তো আমি কৃষক ভাইদের বলবো যে খেটটাকে না পিস করে, হ্যাঁ, আমরা যদি মাশরুম উৎপাদনের জন্য জন্য ব্যবহার করি,
1: হ্যাঁ হ্যাঁ
0: তাহলে এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচাটা বাঁচিয়ে নিতে পারবো।
1: হুম
0: হ্যাঁ, তো যে ক্ষেত্রে আমি উৎপাদনটা প্রায় সেমই থাকবে,
1: আচ্ছা
0: সমপরিমাণে থাকবে, কিন্তু এক্ষেত্রে কৃষকের যে লেবার চার্জ,
1: হুম
0: হ্যাঁ হ্যাঁ, ওটা আমি সাশ্রয় করতে পারবো, কমিয়ে
1: আচ্ছা
0: নিতে
1: আচ্ছা
0: পারবো।
1: আচ্ছা
0: তো এটা ডাইরেক্ট কৃষকের পকেটে
1: হুম
0: থেকে যাচ্ছে,
1: হুম হুম কারণ এটা পিস পিস করতে গেলে অনেকটা সময় লাগবে,
0: অনেকটা
1: অনেকটা
0: সময়
1: শ্রম
0: লাগবে।
1: দিতে
0: হ্যাঁ,
1: হবে।
0: অনেকে হয়তো বা দাও বা বটনি দিয়ে করছে, অনেকে বা মেশিন দিয়ে করছে, তো যার জন্য শ্রমিক খরচটা যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমি শ্রমিক খরচটা কমিয়ে নিতে। তারপর ওটা যদি আমি পিস পিস না করে আমি প্রায় মোট অনুযায়ী, হ্যাঁ, যতটুকু আসে ওটা দিয়ে আমি কি করব, বাঁ হাতে পিপি ব্যাগ, হ্যাঁ, পলিপ্রোপিলিন ব্যাগ, ওটাকে বড় করে, হ্যাঁ, প্রথমে একটু ফুটো করে নেব।
1: আচ্ছা
0: হ্যাঁ, ফুটো করলে কি হবে, আমি যখন চাপ দেব, হ্যাঁ, তখন ওই যে ভিতরে যে হাওয়াগুলা ওগুলা বেরিয়ে যাবে ওখান দিয়ে,
1: আচ্ছা
0: না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর চারদিক দিয়ে ওই ব্যাগের ভিতরে দিয়ে ওটাকে আস্তে আস্তে চাপ দিতে থাকবো,
1: চেপে চেপে
0: যে
1: সেটাকে বসিয়ে দেবো।
0: হ্যাঁ হ্যাঁ, যাতে ঠাসা ঠাসা থাকে। তো ঠাসা ঠাসা থাকলে কি হবে, আপনার যে অনুসূত্র জালিকাগুলি এগুলি খুব দ্রুত হারে আপনার জ্বালাবে, যার ফলে আপনার পুরোটা অতি সত্বর মানে তাড়াতাড়ি সাদা হয়ে যাবে।
1: আচ্ছা
0: দেওয়ার পরে আমার যে মাশরুমের যে স্পনগুলো থাকে,
1: হুম
0: বীজগুলো থাকে, ওইগুলো আমি প্রথমে কি করব, ভালো করে 2 মুঠ দিয়ে, 2 হাতের তালু দিয়ে ওগুলাকে ছোট করে নেব,
1: হুম
0: ভেঙে ছোট ছোট করে, তারপর একটা থালাতে রাখবো। থালাতে রাখার পর সমপরিমাণে একটা 5টা ভাগ করে নেব,
1: আচ্ছা
0: হ্যাঁ, 5টা ভাগ, 5টা লেয়ারের জন্য, ঠিক আছে,
1: অর্থাৎ এক ব্যাগে আমি 5টা লেয়ার
0: পাঁচটা
1: দেবো,
0: লেয়ার
1: 5টা স্তর
0: করব,
1: দেবো।
0: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা
0: হ্যাঁ, নিয়ে নিলাম। তারপর ওখান থেকে একটা স্তর, আমি যে ওই পলিপ্রবলেম ব্যাগের মধ্যে যে একটা স্তর দিয়েছি খেরে,
1: হুম
0: ওটার উপর দিয়ে আমি যাতে বাইরে থেকে দেখা যায়, ভিতরে নয়, বাইরে
1: আচ্ছা
0: থেকে দেখা যায়, ওইভাবে আমি অল্প অল্প করে
1: চারদিকে
0: চারদিক দিয়ে
1: ছড়িয়ে দেবো।
0: সম পরিমাণে ছড়িয়ে দেব,
1: আচ্ছা আচ্ছা
0: ঠিক
1: আচ্ছা
0: আছে,
1: এই সারাউন্ডিং যেটা হবে গোলের মতো হবে
0: হ্যাঁ
1: ব্যাগটা,
0: হ্যাঁ,
1: তার
0: যাতে,
1: চারদিকটাই যেন বেরিয়ে যেতে পারে সেই
0: হ্যাঁ
1: রকম ভাবে,
0: হ্যাঁ, ভিতরে দেব
1: মাঝখানে
0: না,
1: দেব না।
0: মাঝখানে দেব না।
1: আচ্ছা
0: তারপর আবার দ্বিতীয় লেয়ার সমপরিমাণে দিলাম,
1: হুম
0: দেওয়ার পরে ওখান থেকে ওই যে 5 ভাগ থেকে 1 ভাগ ইউজ করে নিলাম,
1: হুম
0: এখন দ্বিতীয় ভাগ ব্যবহার করব।
1: তাহলে এই যে 3 কিলো 3.5 কিলো খড়ের ব্যাগটা,
0: হুম
1: যেটা 18 বাই 20 ইঞ্চির ব্যাগ,
0: হুম
1: 5টা স্তর আমরা করব,
0: হুম
1: সেখানে কত পরিমাণ বীজ আমরা ব্যবহার করব?
0: এখানে 150 গ্রামের, 150 থেকে 200 গ্রামের বীজ আমরা ব্যবহার করি,
1: 150 থেকে 200 গ্রামের একটা প্যাকেট থাকে,
0: হ্যাঁ,
1: সেই প্যাকেটটাকে
0: প্যাকেটটা
1: আমি বললেন আপনি ঝুরঝুরে করে নিয়ে
0: 5 ভাগে ভাগ
1: পাঁচ
0: করে
1: ভাগ করে নেব, পাঁচ
0: হুম
1: ভাগ করে একটা ব্যাগে 5টা স্তর দেব।
0: তো দেব। হুম
1: হ্যাঁ তাহলে এবার আমরা ব্যাগটা তৈরি করে নিলাম,
0: হ্যাঁ
1: এবার পরবর্তীকালে তাতে যে জলের ব্যবহারটা আমরা কি করে করবো, যাতে করে ময়েশ্চার অর্থাৎ সে ভিজা ভিজা থাকে
0: হ্যাঁ,
1: সে
0: এই
1: ব্যাপারটা।
0: ব্যাগটা আপনি যখন ঝুলিয়ে রাখবেন, হ্যাঁ, মোটামুটি আপনার এটা, এটাও আপনার বিভিন্ন প্রজাতি, হ্যাঁ, যে উপর ডিপেন্ড করবে। তো আমি মোটামুটি 7 থেকে 15 দিনের মধ্যে, হ্যাঁ, মাশরুমের পুরোটো ব্যাগ সাদা হয়ে যায়।
1: আচ্ছা
0: সাদা হওয়ার পরে আমরা কি করি, ওই যে ব্লেড দিয়ে, ভালো ব্লেড দিয়ে ওটাকে আবার আমরা নতুন ব্লেড, হ্যাঁ, ডেটল জলে একটু মানে ওটাকে শোধন করে নেব, তারপর ব্লেড দিয়ে এগুলোকে একটু একটু কেটে দেবো।
1: আচ্ছা,
0: ঠিক আছে, কেটে পুরোটা বের করবো না, কারণ পুরোটা বের করলে অনেকে বের করে নেয়, বের করলে আপনার জলের রিকোয়ারমেন্টটা একটু বেশি থাকে, যার জন্য আমরা একটু কেটে দিলে, হ্যাঁ, তারপরে
1: মাশরুমগুলো যখন সুবিধা মতো সেজন্য বেরিয়ে

0: বেড়ে
1: পারি।
0: যাবে। হ্যাঁ, তখন আমরা এই যে আমরা বললাম যে এক সপ্তাহ থেকে আপনার 18 দিন বা 20 দিনের মধ্যে পুরোটা
1: হুম
0: সাদা হয়ে যাবে,
1: হুম হুম
0: ওটাও আপনার ডিপেন্ড করবে স্পেসিসের উপরে।
1: হুম
0: হ্যাঁ, তাহলে বেরোনোর পরে আমরা যখন কেটে দিলাম, তারপর দিনে আপনার গরমের উপর ডিপেন্ড করবে,
1: আচ্ছা
0: যদি মোটামুটি গরম থাকে
1: হুম
0: তাহলে মোটামুটি সকাল দুপুর সন্ধে
1: হুম
0: তিন বেলা আপনাকে স্প্রে করতে হবে
1: আচ্ছা ব্যাগগুলোতে,
0: ব্যাগগুলোতে। স্প্রে করার পরে আপনার
1: আর যদি
0: মোটামুটি,
1: ঠান্ডা একটু বেশি থাকে তখন দুবেলা করলেই
0: হ্যাঁ
1: হবে,
0: হ্যাঁ, দুবেলা করলে
1: সকাল
0: হবে,
1: বিকেল।
0: সকাল বিকাল করলে হবে। তো তারপর মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে
1: আচ্ছা
0: আপনার কুড়িগুলি বের হওয়া শুরু হয়ে যায়। তো কুড়িগুলি বের হওয়ার পর মোটামুটি 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে, হ্যাঁ, ওটা হালকা হলুদ বর্ণে যখন হয়ে যায় মাশরুমগুলাকে, ওটা তোলার সময় হয়ে যায়।
1: হুম হুম হুম
0: তখন আমরা মাশরুমগুলা তোলার সময় কি করব, যে সামনের যে দুটা আঙুল ওটা দিয়ে ওটা যে গুড়া
1: হুম
0: গুড়া থাকবে ওটাকে জাস্ট একটু আমরা ইয়ে করব,
1: মুড়িয়ে দেবো।
0: মুড়িয়ে দেব, বাস মাশরুমগুলো উঠে আসবে।
1: আচ্ছা
0: আমরা দু হাত দিয়ে ধরে ওভাবে ইয়ে করবে না, তাহলে একটা কন্টামিনেশনের চান্স থাকে।
1: আচ্ছা আচ্ছা
0: যখন মাশরুম ঘরে ঢুকবেন,
1: হুম
0: আপনার ড্রেসগুলা মানে পরিষ্কার হতে হবে। আমি বলছি না নতুন,
1: জীবাণুমুক্ত হওয়া চাই,
0: জীবাণুমুক্ত
1: যাতে
0: হওয়া,
1: করে আপনার ঘরের ভেতরে কোনোভাবেই কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু ফাঙ্গাস যেন না ঢুকতে
0: না
1: পারে।
0: ঢুকতে পারে। আর মাশরুমের ঘরটা যাতে বাইরে থেকে কোনো হাওয়া বা ইয়ে কিছু ঢোকার কোনো চান্স না থাকে, পুরোটা প্যাক
1: পাখি
0: থাকতে
1: টাকি
0: হবে।
1: ঢুকে যেন
0: হ্যাঁ
1: বাসা না করতে পারে
0: হ্যাঁ,
1: সেদিকে নজর রাখতে হবে।
0: আর পুরোটো ঘর আপনাকে প্যাক করে নিতে হবে, না হলে কি হবে, কিছু কিছু ফ্লাই আছে, মাছি,
1: মাছি,
0: হ্যাঁ, সেগুলো একবার আপনার ঘরে ঢুকে গেলে আপনি পুরোটো বেডগুলোকে আপনাকে ডিসকার্ড করে নিতে হবে,
1: আচ্ছা
0: ঠিক আছে।
1: বুঝতে
0: বা
1: পারলাম।
0: বিভিন্ন ধরনের ছত্রাক আছে, হ্যাঁ, যেগুলো একবার যখন আপনার স্পোরটা বাতাসের সঙ্গে কোনো মাশরুম বেডে আক্রমণ করে নেবে, তখন আপনাকে
1: অন্য ব্যাগগুলোতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকবে
0: সম্ভাবনা থাকে,
1: এবং
0: কারণ
1: তাতে
0: এটা
1: ফসলটা নষ্ট
0: বাতাস
1: হয়ে
0: বাহিত।
1: যাওয়ার সম্ভাবনা থাকে।
0: হ্যাঁ
1: তা এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সতর্ক থেকে যদি কৃষক বন্ধু চাষ করেন,
0: হ্যাঁ
1: তাহলে এই যে 1000 থেকে 1200 ব্যাগ করলেন,
0: হ্যাঁ,
1: তাতে ওই কৃষক বন্ধু কতটা ফসল তুলতে পারবেন এবং কত তার রোজগার হতে পারে?
0: হ্যাঁ, যদি এইভাবে আপনি করতে পারেন, মোটামুটি আমরা একটা হিসাব অনুযায়ী একটা ব্যাগ মানে 3 থেকে 3.5 কেজির একটা ব্যাগ থাকে, ওটা থেকে মোটামুটি 3 কেজির মতো আপনি একটা
1: প্রতি
0: ব্যাগ
1: ব্যাগে
0: থেকে, হ্যাঁ
1: 3000 থেকে 4000 কিলো কিন্তু আমি এখানে মাশরুম উৎপাদন করতে
0: হ্যাঁ
1: পারি।
0: হ্যাঁ, তো
1: তার
0: আপনি,
1: বাজার মূল্য যদি আমি 150 টাকাও যদি পাইকারি হারে ধরি,
0: হ্যাঁ
1: প্রায় 6 লক্ষ টাকা,
0: হ্যাঁ, এখান থেকে পাবেন,
1: 6 লক্ষ টাকা,
0: হ্যাঁ,
1: তাই না?
0: একবারে, শুধু একবার নয়, আপনি 5 থেকে 6 বার প্রতি বছর করতে পারবেন,
1: 1 বছরে?
0: এক বছরে, কারণ 2 মাসে একটা সাইকেল শেষ হয়ে যায়। হ্যাঁ, আমি যদি ভালো করে করি, তো
1: আচ্ছা
0: 2 মাস হলে আপনি প্রত্যেক বছর 6 বার করতে পারবেন। তো
1: আচ্ছা
0: ছয় বার
1: আচ্ছা
0: যদি আপনি করে থাকেন, আপনি দেখুন অ্যাভারেজ আপনি
1: হুম হুম হুম
0: একবারে আপনি কতটা মানে আপনার ফায়দা হচ্ছে। কিন্তু যেমন ঘরটা বানাতে আপনার ম্যাক্সিমাম
1: হুম
0: 40,000 টাকার মতো যাবে, আমি
1: আচ্ছা
0: আমি যেই
1: ঘরটা তৈরি
0: ঘরটার
1: করতে
0: বলেছি,
1: হুম
0: হ্যাঁ, ঘরের সঙ্গে আপনি যদি মোটামুটি যে মাশরুমের
1: বীজ
0: স্পন বীজ
1: খড়
0: সবগুলি
1: এবং
0: মিলিয়ে,
1: শ্রম দিবস মিলিয়ে আরো
0: হ্যাঁ,
1: ধরুন
0: 40,000 আমরা মোটামুটি একটা ধরে ধরে নিচ্ছি, ঠিক আছে,
1: 40-40-80,
0: হ্যাঁ
1: সেটাকে আমি বাড়িয়ে 1 লক্ষ টাকা করলাম
0: হ্যাঁ করলাম,
1: পলিব্যাগটেক
0: হুম
1: নিয়ে,
0: হ্যাঁ
1: তাই না, সিড
0: হ্যাঁ
1: নিয়ে,
0: হ্যাঁ,
1: তাহলে
0: কিন্তু
1: এক লক্ষ
0: ১ লক্ষ
1: টাকা
0: টাকা
1: খরচা
0: যায় না,
1: করলে
0: হ্যাঁ, ১
1: কম
0: লক্ষ টাকা
1: করে
0: যাবে
1: ছয়
0: না,
1: লক্ষ টাকা কিন্তু উৎপাদন করা যাবে।
0: হ্যাঁ। তো আপনি দেখুন এটা কত অর্থকরী একটা আমাদের ছত্রাক।
1: উৎপল বাবু, আপনি আমাদের স্টুডিওতে এলেন, আপনার কাছ থেকে আমরা ঝিনুক মাশরুম উৎপাদন এই প্রসঙ্গে বিস্তারিত অনেক তথ্য জানতে পারলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ঝিনুক মাশরুম চাষ এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি ছিলেন রাজ্যের সিপাহীজলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ডক্টর উৎপল দে।
2: আকাশবাণী আগরতলা, ঘর গৃহস্থের আসরে এখন শুনবেন লোকগীতি, শিল্পী পূর্ণ দাস বাউল।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন পূর্ণদাস বাউল। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

সারিকাহাম যতদন আকাশবাণী আগরতলা তাবুক সেন জগ চিনি তিনি সারিক জোরানি ককবর গাওয়াই পান্ডা

0: ও বড় বকস করে খাবলে আকন ডাক্তার মিনে হো ভাই কাই অপতি পিঠি ক্লান খান মাকা ডাক্তার হিন্দুতে
1: আই নি তো তম এলজি
0: আ
1: বো ভাই
0: ও মায়া মায়ের মানে এলজি পিঠি সিবলে জং থিমান পিঠি ও মন ভাই ক্লান খান মাকা বো ডাক্তার তো তে
2: অনেক মুশকিল ফনা ক্লান খান মাকা বো
3: ইকো ইকো দাস মন নাইগরে দি আমা তাম জানি হই টংখা হুম
0: নাইগরে দি কলা খান রকে কলা নাইগরে দি নাইগরে দি
4: আচ্ছা ডাক্তার শম্ভু ডাক্তার বুমতি বখাবে ও বিঠিনে খারালা
5: ইন্সপেক্টর বাবু পয়তো খাই চক্রান্ত
4: ডন মাইন ডাক্তার বাবু নুন আবা আদরত প্রমাণ খাই দি আইন নত নুন তাবক থানা মা থাং নাই
5: থানা থানা কে বাতাম থাই নাই আবু তো নর নি যা আইন খলাই মানি তমা হ কাই অব মুতু নার কি অব আঙ্গাই বিতি মাই
4: নর কো কুথিনে তো লেনে খলাই দি পোস্টমর্টেম মা খলাই যান নুগরা বাবু
6: আদার বাবু
4: নুন বস সিমাই হিন্দি
6: আচ্ছা
4: ডাক্তার শম্ভু ডন মাইন প্লিজ লেট আস গো
6: আচ্ছা
4: বাবু নুব হাদি
6: আমা

আশিক জরা খনাবাইকা রামকৃষ্ণ জমাতিয়ানী খরংবাই রেসাবছাক রেচামুংরক আকাশবাণী আগরতলা বিনি আগলন পাইখ্যা তাবুক সারিক জরানী ককবরক আওয়াই পান্দা যতন হামবাই খুলম্বাইখ্যা

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, নাগরিক কেন্দ্রিক বিভিন্ন নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে শাসন ব্যবস্থা সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়ার মতো বিষয়গুলিকে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। নিউ চণ্ডীগড়ের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং তার ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো যৌথভাবে এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দুই নেতা সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করেন। উভয় পক্ষ

0: রাজনৈতিক বিষয়, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ ও স্বাস্থ্যসেবা, ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, সংযোগ, মহাকাশ, শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে আদান প্রদান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়েও মত বিনিময় করেন। আঞ্চলিক এবং বহুজাতিক মঞ্চগুলিতে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর জয়শঙ্কর এবং সুগিয়নো দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন এবং অদূর ভবিষ্যতে পারস্পরিক দিক থেকে সুবিধাজনক তারিখে পরবর্তী যৌথ কমিশনের বৈঠক আয়োজন করতে সম্মত হয়েছেন। এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেন যে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সাম্প্রতিক বছরগুলিতে শক্তিশালী অগ্রগতি লাভ করেছে। রাজনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সহযোগিতা, সামুদ্রিক ও নৌপরিবহন, বাণিজ্য, ফিনটেক, স্বাস্থ্য, ওষুধ শিল্প, সার, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক আদান প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া উভয় নেতাই আঞ্চলিক পরিস্থিতি, বহুপাক্ষিক সমন্বয় জোরদার করা এবং ভারত আসিয়ান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সীমান্ত এলাকা নিয়ে বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে শ্রী শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিগত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দিয়েছেন।
1: স্মার্ট ফেন্সিং কা কনসেপ্ট আর চতুষ্কোণীয় সুরক্ষা গ্রিড কা কনসেপ্ট ये आने वाले दिनों में सीमा की सुरक्षा करने वाले हर सीएपीएफ का, चाहे आईटीबीपी हो, चाहे एसएसबी हो, चाहे असम राइफल हो, चाहे बीएसएफ, उसका कार्य संस्कृति बने, इसके लिए हमने शुरुआत की है।
0: শ্রী শাহ বলেছেন, মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক পাচারে জড়িতদের কঠোরভাবে মোকাবিলা করতে হবে। সীমান্ত জেলাগুলিতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলির দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। শ্রী শাহ কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের এবং কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটিকে জাল মুদ্রার উপর একটি সমীক্ষা চালানোর নির্দেশ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও আগ্নেয়াস্ত্রের বিপদ মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করার উপর গুরুত্ব দিয়েছেন। এই শিবিরগুলিতে প্রহরী, স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার গত 12 বছরে ভারতকে আত্মবিশ্বাসে ভরপুর একটি উচ্চাকাঙ্ক্ষী রাষ্ট্রে পরিণত করেছে, যেখানে উদ্ভাবনকে উৎসাহিত করা হয়। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর সিং বলেন, শাসন ব্যবস্থার সংস্কার, প্রযুক্তিকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক কেন্দ্রিক নীতি গ্রহণ করায় দেশবাসী ভবিষ্যতের নানা সম্ভাবনা এখন অন্যভাবে দেখছেন। ভারতের মহাকাশ অর্থনীতির বর্তমান মূল্য প্রায় 900 কোটি মার্কিন ডলার, আগামী 7 থেকে 8 বছরে তা বৃদ্ধি পেয়ে প্রায় $4,500 কোটি পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সরকার আজ জানিয়েছে যে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভারতীয় পরিবারগুলি বিশ্বের অন্যতম দেশ যেখানে কম দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে উল্লেখ করেছে যে প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম এবং মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার মতো উন্নত অর্থনীতির দেশগুলির তুলনায় তা অনেক কম। এদিকে রান্নার গ্যাসের দাম 29 টাকা বেড়েছে। গৃহস্থের জন্য ব্যবহারযোগ্য 14 কিলো 200 গ্রামের সিলিন্ডারের জন্য এই দাম বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এর ফলে দিল্লিতে রান্নার গ্যাসের দাম 913 টাকা থেকে বেড়ে দাঁড়ালো 942 টাকা, কলকাতায় দর পৌঁছে গেছে 968 টাকায়। এবছর সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন নিয়ে অভিযোগ জানানোর শেষ দিন আজ। সিবিএসইর পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে তাদের পোর্টাল আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এই সময়ের মধ্যে যাবতীয় বিষয়ে আবেদন করার জন্য শিক্ষার্থীদের জানিয়েছে সিবিএসই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হওয়ায় মেজর অভিলাষা বরাককে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মান মেজর বরাকের অননুকরণীয় সেবা এবং রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা প্রচেষ্টায় ভারতের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি স্বরূপ। মেজর বরাকের এই সম্মান অগণিত তরুণ ভারতীয়, বিশেষ করে দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা বলেও তিনি উল্লেখ করেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিবাহিনী UNIFIL এর অধীনে কমান্ডার এবং জেন্ডার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আগামীকাল চণ্ডীগড়ে হরিয়ানা বিধানসভায় দ্বিতীয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়া রিজিয়ন জোন 2 উত্তরাঞ্চলীয় সম্মেলনের উদ্বোধন

0: করবেন। দুদিনের এই সম্মেলনের মূল ভাবনা ভবিষ্যতের চ্যালেঞ্জ এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য অর্জনে সচেতন সমাজ ও বিধায়কদের ভূমিকা। হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ সম্মেলনে সমাপ্তি ভাষণ দেবেন। উপভোক্তা বিষয়ক দপ্তরের ই আকৃতি প্ল্যাটফর্মটি ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফর ই গভর্নেন্স 2026-এ ডিজিটাল রূপান্তরের জন্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি প্রক্রিয়া পুনর্গঠন ক্যাটাগরি 1-এর অধীনে রৌপ্য পুরস্কারে ভূষিত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর এই পুরস্কারটি প্রদান করে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই স্বীকৃতি প্রযুক্তিচালিত নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের মাধ্যমে উপভোক্তা অভিযোগ নিষ্পত্তির রূপান্তরে ই জাগৃতির ভূমিকাকে পুনর্নিশ্চিত করে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ শিলিগুড়িতে একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। দায়িত্ব গ্রহণের পর উত্তরবঙ্গে এটি তার প্রথম সরকারি সফর। বৈঠকে পৌর বিষয়ক কাজকর্ম, নারী ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, বিপর্যয় মোকাবিলা, স্বাস্থ্য ব্যবস্থা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়ণ নিয়ে আলোচনা করা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল জানান, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, কালিম্পং এবং শিলিগুড়িকে শীঘ্রই 5টি হিমালয়ান পার্বত্য শহর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহরলাল এই শহরগুলির উন্নয়নে তার সমর্থনের কথা জানিয়েছেন।
1: নতুন করে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল জি বলেছেন, 5টা হিল সিটি ডেভেলপ করা হবে, হিমালয়ান হিল সিটি, এমনি হিল সিটি নয়। সেখানে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পং এন্ড শিলিগুড়ি, এই 5টা সিটিকে হিমালয়ান হিল সিটি হিসেবে নতুনভাবে ডেভেলপ করা হবে।
0: মন্ত্রী জানান, শহরের পরিকাঠামো পরিচ্ছন্নতার উন্নতির জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী মাসের 1 তারিখ থেকে শুধুমাত্র নির্দিষ্ট এলাকাতেই গাড়ি পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে এবং বেআইনি পার্কিংয়ের জন্য জরিমানা করা হবে বলে তিনি ঘোষণা করেন। ইসরায়েল নিয়ন্ত্রিত ওয়েস্ট ব্যাংকে আজ একদল দুষ্কৃতী পরপর কয়েকটি হামলা চালালে একজন নিহত এবং 5 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, একজন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য হামলাকারীদের খোঁজে স্থল ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। আপতকালীন পরিষেবা সংস্থার ম্যাগেন ডেভিড অ্যাডাম জানান, কোখাব ইয়ার শহরের কাছে একটি গ্যাস স্টেশনে গোলাগুলির ঘটনার থেকে প্রথম খবর আসে। এর কিছুক্ষণ পরেই কর্তৃপক্ষ পশ্চিম তীরের সুর নাতান, সুর ইজাক এবং ইসরায়েলি বসতি সাল ইতের কাছে আরও গোলাগুলির খবর পায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসরের ফলে আগামী 2 থেকে 3 দিন দেশজুড়ে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর ও মধ্য ভারতের কিছু অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে আগামী 2 থেকে 3 দিন। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার কিছু অংশ, দক্ষিণ পশ্চিম ও উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সম্প্রচার সংস্থা অল ইন্ডিয়া রেডিওর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার উদ্যোগে আজ সকালে কলকাতা ময়দানে বাস্কেটবল তাঁবু থেকে আকাশবাণী ভবন পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে আর 4 পানের বিরতির আগে ভারত 8 উইকেটে 564 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। অধিনায়ক শুভমন গিল 126, ঋষভ পন্ত 81 রান করেন। এরপর আফগানিস্তান প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 5 উইকেটে 113 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ 8ম ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তর্জাতিক সীমান্ত বরাবর আর্থিক লেনদেন ও সম্পত্তির বিষয়ে কড়া নজর রাখার আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা অভিযানের অঙ্গ হিসেবে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও কিশোর জমাতিয়া তিনি কক্তমা বুবাক রকংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাখা হাকতরনি বিশিং ত্রিপুরাও নপুইলা আরে আমচায়ের স্বরাষ্ট্র কক সংলাই নকনি সিসিটিভি মডেল চল খাইজাগান ফাক তার হাকতরনি রায়দা চায়াতেই হাফাইনাই রকম কেবেঙ্গি ত্রিপুরা পুলিশ হাস্তিনি যত জেলা ও স্পেশাল টাস্কফোর্সনি যাইখে সামুং তাঙ্গি দঙ্গ ত্রিপুরা।

0: cricket association by naikol chak bri rokne oroni cricket batai mungo tini thongmung kai bri engkha hasteo tini ni simi watui mol hapkha কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাকা হা কতরনি বিশিং ত্রিপুরা নপুইলা আরে আমচাইয় স্বরাষ্ট্র কক চংলাই নকনি সিসিটিভি মডেল চল খাই যাগান অবনি লগে বিএসএফ নি বেবা ক্যামেরা কটালকু খাইয়ে হাংকর নাইকল সংবাই কিরং রাজাগান লাইথং ফাশাল আগরতলা বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ার নি ইয়াফং হাবানক সংসাজাক পান্ডাও ব অকক শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ হাস্তে নি হায়ং আরে আমচাইয় রং পয়সা ইয়াফার লাইমানি নক টাংমানি তাই জাগা পাই ফালমা সাকা মকল কাইনা বাকি দাগিখা অতাল থানায় সালবাও আগতলা বিএসএফ নি ত্রিপুরা ফ্রন্টিয়ার নি টাংন কতর সংসাচাক পান্ডা ব অ দাগিমুং রেখা স্বরাষ্ট্রমন্ত্রী আরে আমচায় থানায় বিশিকবাগ জাগানি রেকর্ড আমজকনানি ব দাগিখা পান্ডা ব শাখা আরে আমচায় ফেকজাকনাই মানাই তাই একটাল ইয়াং আয়াং খাইমানো কেবেঙ্গি উরাম উরাম রুটুকনা নাঙ্গানা তাই ফেকজাকনাই মানাই ফালনাই রকনো কেবেঙ্গি ইয়াপ্রি রমনানি নাঙ্গানা স্বরাষ্ট্রমন্ত্রী তাইব শাখা আরে নি জেলারগ রাঙ্গি থিতি খাইনানি পজা হাস্তে রকনিব তঙ্গো আবনরগে কালেক্টর তাই জি এস টি তাংফাং রকন ফরংনানি দাগিখা ফেকজাকনাই মানে তাই একটাল কাসুথানী আরে আমচাইনি লোক রকন ফরংন বাকে শিবির সংসানা নাঙ্গানা তাই অ শিবির রগ আমচাইনি পুলিশ তাই বিএসএফ রকন মানজাগ্রানা নাঙ্গানা পান্ডাব স্বরাষ্ট্র মন্ত্রী খুরসাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি তৈফাং বাই কেন্দ্র হায়ং আরিও কারাক নাইমথাং থিতি খাইমানী তাই আরে আমচাইনি হামখ্রাই তাই নাইমথাংনি বাকি কেন্দ্র তাই হাস্তে মঠারকনি বিশিং থানসাকে সামুং তাংনানী কক রাজাক তিনি হায়ং চাথাইনাই মথাং সাল বিশি নৈসাই শিশুকুনি সিমি বিশি ব্রুম ব্রুম জোনতালনি সালসনি সালমারিও জাতিসংঘনি চাথাই তাই হুকবার মথা তাই হায়ং সাখা মথা বাই সাকলাইজাক অ সালনো হায়ং গনাঙ্গী পালাইজাগৈ দঙ্গো অবনারৈকি কেন্দ্রনি সাকামতাই নকুং হামখ্রাই মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা কাহাম কৰংথিনাংনি বাকৈ নাই মথাং গনাং তাই সামুং কাহামনি ফাইসিং হাফাংনি সমাই তাংমানি কক সাইফিরখা তিনি হায়ং চাথাই নাই মথাং সাল ল সোশ্যাল মিডিয়াতাই তৈ ব লুকুরকন সামুং কাহাম সানা বাকি তাই সাকাম গনাং বাই থাংসুক জাক ভারত নামৈতি সানা বাকি কবখা কেন্দ্র হাফাং হা কতর ডিজিটাল সাকাম বেক্রেপ কাইসা সামতি সানা বাকি কক জাক সাকাম তাই নকুং হামখ্রাই মন্ত্রী ইয়াকসু অনপ্রিয়া পেটেল তিনি আকাশবাণী আদং বাই মালাইপুর ব অকক শাখা বতৈব শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ভারত চকুচি রাজাকনি গবাং বাইথাং সাক বাইথাংনি আয়ুষ্মান ভারত হেড একাউন্ট এবা আবা সিনে মংবলাই স্নামখা তাই সারা রাজাকনি গবাং ডিজিটাল মেডিকেল রেকর্ড ও আবা সিনে মংবলাই কৃং রাজাকা হুকবার খাইনাই রকনি রাঙ্গিনি নাই মথাংতা আজিমুং রুসুকনা বাকে কেন্দ্র হাফাং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চল খাইখা এনডিএ হাফাং বিসিসি নই হামারি লামা অ তাংবুতাং কামিনী রং থংন তৈব ফান গনাং খাইথানী মজম কাহাম পজানাউই তংখা অবন তৈ চিনি আদংনি ককথম বুসাব কাইসা
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি বিশিং হা কতনি চিকন তাই কচার হুকবার খাইনাই রকন বিশিবক হক দক সাই রাংনি চুবাচু দাদাক সিদাক বরকনি ব্যাং অ্যাকাউন্টও রিজাগো বিশিবক খিপি কাইথামো ও রাং ইয়াফার জাগো আবাই হুকবার খাইনাই রক বুঝলই সারন খবই জুদা জুদা হুকবার বাইগদাল যাক মানি পাইনেও চুবাচু মানো তাং সেবরক যাক স্রাই স্রাই সেবনি বিশিংতৈ অ রাং হুকবার খাইনাই রকন ইয়াফার জাকমা বাই হামসামুং মানি তঙ্গ হুকবার খাইনাই রক হাপাংনি অচেতন হুকবার খাইনাই রকন রাং থংতৈ চুকজাক খাই মানে লগে লগে হা কতনি হুকবানি বাবাইন তৈব ক্রাক খাই দঙ্গ ককতমা খতলনি সুমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: তাকলাইনি সিবিএসসি নি রংরিয়ামচি নি আমজকমুনি পোর্টাল খাতারি বিও নি বাকি কয়মংবুলাই জমরানি তিনি পাইথাক সাল সিবিএসসি নি সোশ্যাল মিডিয়া পোস্ট কাইসা সাক জাক্ষা অ পোর্টাল তিনি হর দীপরজরা খুলকজাক দঙ্গানা বিসকাং রং বিসিও হাস্তে হাফাংনি নৈশিচুকু ডিগ্রি কলেজ রগ গ্রেজুয়েট বেরেমো বটিনি বাকি কয়মংবুলাইয়া চাকনানি জরা তাইব সালনি ফলকজাকা কুচুগ্রং নাইকুনি দাগিফাং অনিমেশ দেব বর্মা সাকা অ জুনতালনি সাল চুকুনি হরনি দামচি নৈজরা বটিনি বাকি অনলাইন তৈ কয়মংবুলাই রানানি ইয়াসাক জাগানা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককটমা আওয়াই খাইজাগৈ দঙ্গো আকাশবাণী কক্তমা আপডেট মানানো বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইদি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনকারীব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মানানি হিনকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা ফাতার হা কতর নিরাইদা চায়তী হাফ ফাইনাই রকন কেবেঙ্গি ত্রিপুরা পুলিশ হাস্তিনি জত্ত জেলাও স্পেশাল টাস্কফোর্সনি ইয়াক তৈ যাই যাইকে সামুং তাঙ্গি তঙ্গু কিসা দেরাজাক আমচাই

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্র মন্ত্রকের সিসিটিভি মডেল চালু করা হবে। পাশাপাশি বিএসএফ এর সমস্ত ক্যামেরা আধুনিকীকরণ করে জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা হবে। গত শুক্রবার আগরতলার বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে তিনি রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় আর্থিক লেনদেন, ভবন নির্মাণ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের উপর কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি সীমান্ত এলাকায় গত 5 বছরের জমির রেকর্ড পরীক্ষা করারও নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, সীমান্তে মাদক ও তার অস্ত্রপাচারের বিরুদ্ধে ঘন ঘন অভিযান চালাতে হবে এবং মাদক পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত জেলাগুলোতে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা রাজ্যগুলোর দায়িত্ব। সেই পরিপ্রেক্ষিতে তিনি কালেক্টর এবং জিএসটি কর্মকর্তাদের প্রশিক্ষণের নির্দেশ দেন। মাদক ও আগ্নেয়াস্ত্রের মোকাবিলায় সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণের জন্য শিবিরের আয়োজন করতে এবং শিবিরগুলোতে স্থানীয় পুলিশ এবং বিএসএফ কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন ও সুরক্ষার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাধনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের সমস্ত জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। সংবেদনশীল এলাকাগুলোতে নিয়মিত তল্লাশি ও অভিযান চলছে এবং অনুপ্রবেশকারী ও দালালদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ত্রিপুরা পুলিশ গত বছরে 537 জন বাংলাদেশি নাগরিক, 29 জন রোহিঙ্গা, কয়েকজন বিদেশি নাগরিক এবং 161 জন দালালকে গ্রেপ্তার করেছে। তাছাড়া 628 জন অবৈধ অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। আজ বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 2019 সাল থেকে প্রতি বছর 7ই জুন তারিখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত এই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হয়। এ উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ সুস্থ ভবিষ্যতের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্যের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে তিনি নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে এবং একটি সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়তে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি উন্নত স্বাস্থ্যের জন্য রান্নার তেলের ব্যবহার 10% কমানো এবং সুষম খাদ্য গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার পুনরায় উল্লেখ করেন। এবছর বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসের মূল ভাবনা, সমস্যা থেকে সমাধান, সর্বত্র নিরাপদ খাদ্য, যা পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে। কৃষকদের আর্থিক সুরক্ষা ও আয় বৃদ্ধি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এনডিএ সরকারের 12 বছরের উন্নয়ন যাত্রায় এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই নিয়ে আমাদের প্রতিনিধি রাহুল লোধের একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর 6,000 টাকা করে আর্থিক সহায়তা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। বছরে 3টি কিস্তিতে এই অর্থ প্রদান করা হয়, যা কৃষকদের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সহায়ক হয়। প্রযুক্তি নির্ভর স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে এই অর্থ

0: সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ফলে উপকৃত হচ্ছেন কৃষকরা। সরকারের এই উদ্যোগ কৃষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। আকাশবাণী সংবাদ, আগরতলা।
1: চলতি বছরের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টালে উত্তর পুনঃমূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা CBSE একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে পোর্টালটি আজ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। এ খবর আপনারা শুনছেন।

OpenAIR অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে AIR নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন AIR অফিসিয়ালি। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা অ্যাক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানিয়েছেন, আগামী 9 জুন রাত 12টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র গ্রহণ করা হবে। কেন্দ্রীয় সরকার দেশে একটি ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আজ আকাশবাণীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন। মন্ত্রী আরও বলেন যে আয়ুষ্মান ডিজিটাল ভারত মিশনের অধীনে দেশে 90 কোটিরও বেশি স্বতন্ত্র আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা পরিচয়পত্র তৈরি হয়েছে এবং 100 কোটিরও বেশি ডিজিটাল মেডিকেল রেকর্ড এই আভা আইডিগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের জেলা স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বিশ্ব সাইকেল দিবস উদযাপন এবং সানডেজ অন সাইকেল র্যালির সূচনা করেন। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান উপলক্ষে স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী রায় বিশ্ব সাইকেল দিবসের উদযাপনের তাৎপর্য বিস্তারিত উল্লেখ করেন। বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা অমিত কুমার যাদব প্রমুখ। বাইসাইকেল র্যালিটি কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ নলছড় শাখার উদ্যোগে আজ নলছড় দশমীঘাট কমিউনিটি হলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস প্রমুখ। শিবিরে মোট 56 জন স্বেচ্ছায় রক্তদান করেন। প্রাণিসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস আজ ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন বিলাসপুর গ্রামে কীর্তনিয়া দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে এই বাদ্যযন্ত্র প্রদান করা হয়। কৃষকদের কাছ থেকে এই বছরও সরকারি সহায়ক মূল্যে ধান কেনার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা। আজ সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর আগরতলা সাংবাদিক সম্মেলনে এই দাবির কথা উল্লেখ করেন। তিনি বলেন, গতকাল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির বৈঠকে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। সাবরুমের জলেফা কমিউনিটি হলে আজ বিজেপি সাবরুম মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় প্রমুখ উপস্থিত ছিলেন। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে পরিবেশপ্রেমী সংস্থা গো গ্রিন প্লাসের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানে তাঁর বক্তব্যে আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সিপিআইএমের উদ্যোগে আজ দক্ষিণ জেলার বীরচন্দ্রনগর বাজারে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন বিধায়ক সুধন দাস দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়ের উদ্যোগে নজরুল জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে আজ এবং আগামীকাল নজরুল গীতির ওপরে কর্মশালা আয়োজিত হচ্ছে। আগরতলা প্রেসক্লাবে এই কর্মশালা পরিচালনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়। আগামীকাল সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ও এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 4টি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় বিদ্যাসাগর ক্রিকেট কোচিং সেন্টার 90 রানে ইউনাইটেড ফ্রেন্ডসকে, MBB স্টেডিয়ামে এগিয়ে চলে সংঘ 10 উইকেটে রামনগর স্পোর্টিং ক্লাবকে, তালতলা মাঠে আগরতলা কোচিং সেন্টার 7 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের PTA মাঠে মৌচাক ক্লাব 133 রানে মডার্ন ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। আগরতলা আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সমগ্র রাজ্যে এবং আসাম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার কিছু অংশে প্রবেশ করেছে। উল্লেখ্য, এবছর মৌসুমী বায়ু এ রাজ্যে নির্ধারিত তারিখের 2 দিন পরে প্রবেশ করল। এদিকে আগামী 24 ঘণ্টায় সিপাহীজলা, দক্ষিণ ত্রিপুরা ও খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 8.4 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মধ্যে সর্বপ্রথম ত্রিপুরা সীমান্তে স্বরাষ্ট্রমন্ত্রকের CCTV মডেল চালু করা হবে। অবৈধ অনুপ্রবেশ রোধে ত্রিপুরা পুলিশ রাজ্যের

সংশ্লিষ্ট জেলায় স্পেশাল টাস্ক ফোর্সের মাধ্যমে সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা নাগরিকদের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং সুস্থ ও আত্মনির্ভরশীল ভারত গড়ার আহ্বান জানিয়েছেন। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের 29টি সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরের ভর্তির আবেদনপত্র গ্রহণের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। রাজ্যে আজ বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী আগরতলা পরিবেশ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ, এবছরের বিশ্ব পরিবেশ দিবসের ভাবনায় প্রকৃতির পথে জলবায়ুর জন্য, আগামীর জন্য, বলছেন অমিতাভ সাহা।

সারা বিশ্বে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ রক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি উদযাপন করা হয়। এর সূচনা হয় 1972 সালে সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন কনফারেন্স অন দি হিউম্যান এনভায়রনমেন্ট সম্মেলনের মাধ্যমে। এই সম্মেলনে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আন্তর্জাতিক স্বীকৃতি পায়। এরপর 1972 সালের 15ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করা হয়। বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে এই দিবস পালিত হয়। প্রতি বছর একটি থিম বা প্রতিপাদ্য দিয়ে মূল অনুষ্ঠানটি একটি আয়োজক দেশে সম্পন্ন হয়। 2026 সালের আয়োজক দেশ হল আজারবাইজান। অনুষ্ঠানটি দেশের রাজধানী বাকু শহরে অনুষ্ঠিত হবে। আয়োজক দেশকে প্রধানত সহায়তা করে ইউনাইটেড এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা। প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় যুক্তরাষ্ট্রে 1974 সালে, যার মূল প্রতিপাদ্য ছিল অনলি ওয়ান আর্থ, অর্থাৎ শুধুমাত্র একটি পৃথিবী, যার মাধ্যমে বোঝানো হয়েছিল যে মানুষের বাসযোগ্য পৃথিবী একটাই, তাই প্রকৃতি ধ্বংস, বন উজাড়, দূষণ ও প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করা জরুরি। পৃথিবীকে রক্ষা করা না গেলে মানব সভ্যতার অস্তিত্ব বিপদের মুখে পড়বে। এবছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ প্রকৃতির পথে জলবায়ুর জন্য আগামীর জন্য। এই প্রতিপাদ্যের প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে গভীর তাৎপর্য ও মানবজাতির প্রতি গুরুত্বপূর্ণ বার্তা। প্রকৃতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক। গাছ আমাদের নিঃস্বার্থভাবে অক্সিজেন দেয়, নদী জীবন বহন করে, সূর্য প্রতিদিন নতুন শক্তির উৎস হয়ে ওঠে, এবং পৃথিবীর জীব একে অপরের সঙ্গে ভারসাম্য বজায় রেখে টিকে থাকে। প্রকৃতির এই সহাবস্থান, ধৈর্য ও পুনর্জন্মের ক্ষমতা মানুষকে পরিবেশ রক্ষার অনুপ্রেরণা দেয়। কিন্তু আধুনিক সভ্যতার উন্নয়নের পথে মানুষ ভুলে গেছে প্রকৃতি থেকে পাওয়া শিক্ষাকে। প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিনিয়ত। প্রকৃতি দিন দিন হারিয়ে ফেলছে তার ধারণ ক্ষমতা। তার ইঙ্গিত পাওয়া যায় আবহাওয়া তথা জলবায়ু পরিবর্তনের মাধ্যমে। বর্তমানে পৃথিবীতে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম প্রধান বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। কোনো এক জায়গার বছরের পর বছর ধরে আবহাওয়ার যে গড়পড়তা ধরন, তাকেই বলা হয় জলবায়ু। আর জলবায়ু পরিবর্তন বলতে 30 বছর বা তার বেশি সময়ের কোনো জায়গার গড় জলবায়ুর দীর্ঘমেয়াদী পরিবর্তন বোঝায়। জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে দুভাগে ভাগ করা গেল। প্রাকৃতিক কারণগুলির উপর প্রত্যক্ষভাবে কিছু করার থাকে না বললেই চলে। তবে জলবায়ু পরিবর্তন মূলত মনুষ্য সৃষ্ট। জলবায়ু পরিবর্তনের উপর পর্যবেক্ষণ বা সমীক্ষার জন্য আন্তর্জাতিক স্তরে আন্তঃরাষ্ট্রীয় এক বিশেষজ্ঞ দল বা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC এর রিপোর্টে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানানো হয়েছে, বায়ুমণ্ডলের উষ্ণতার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন ঘটেছে তা মূলত মনুষ্যসৃষ্ট। এখন দেখা যাক মনুষ্যসৃষ্ট জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলো। পরিবেশের প্রাকৃতিক

উপাদানগুলো হলো মাটি, জল, বায়ু ইত্যাদি। এগুলোর ভৌত, রাসায়নিক ও জৈব পরিবর্তনকে দূষণ বলি। কয়লা, পেট্রোল, ডিজেল ও প্রাকৃতিক গ্যাস শিল্প কারখানা, যানবাহন ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বহুল পরিমাণে ব্যবহারের ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। রাসায়নিক ও সার শিল্প হতে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে নাইট্রাইস অক্সাইড ও উৎপন্ন হয়। রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার থেকে নির্গত গ্যাসও বায়ু দূষণের জন্য দায়ী। মানুষের বিলাসবহুল জীবনযাত্রার জন্য অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে জীবাশ্ম জ্বালানির পরিমাণ 1950 সালের প্রায় 5 গুণ। বিশ্বের যে দেশগুলি অতিমাত্রায় কার্বন ডাইঅক্সাইড নির্গত করে তাদের ক্রম চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, কানাডা ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের জন্য বায়ু দূষণ সবথেকে ভয়ানক। মাটি প্রাকৃতিকভাবে সূর্যের রশ্মিতে উত্তপ্ত হয়। পৃথিবীর পৃষ্ঠ যেখানে এই সূর্যরশ্মি পৌঁছায় তা উষ্ণ হয়। এই শক্তির কিছু অংশ পৃথিবীতে প্রতিফলিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডল প্রতিফলিত রশ্মি শোষণ করে, কারণ বায়ুমণ্ডলে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ও অন্যান্য গ্যাসসমূহ। এদের গ্রিন হাউস গ্যাস বলে। বায়ুমণ্ডলের এই সূর্যের রশ্মি শোষণ করাকে গ্রিন হাউস প্রভাব বলে। বায়ু দূষণের ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। এই আবরণটি আরও ঘন হওয়ার আরও শক্তি শোষণ করছে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। একে বৈশ্বিক উষ্ণায়ন বলে। আর জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ বৈশ্বিক উষ্ণায়ন। আবার গাছপালা শালক সংশ্লেষের মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। বন কাটা বা পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্জ্য ব্যবস্থার ত্রুটির ফলে, আবর্জনার জৈব পচনের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস মিথেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। মানুষ যখন জীবাশ্ম জ্বালানি পোড়াতে শুরু করল, তখন থেকে আজ পর্যন্ত বায়ুমণ্ডলের অন্যতম গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 50%। গত 20 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে প্রায় 3 সেন্টিমিটার। এই উচ্চতা বৃদ্ধির ফলে আশঙ্কা করা হচ্ছে 2050 সালের মধ্যে বিশ্বের প্রায় 20 কোটি মানুষ বাচ্চুচ্যুতির শিকার হবে। আবার 1970 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 15,000 প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে। আগে যে মাপের বিপর্যয় প্রতি 10 বছরে একবার হতো, তা এখন প্রায় প্রতি বছর হচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয়গুলো ভূমিকম্প বাদে প্রত্যক্ষভাবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও জলবায়ুর পরিবর্তন যে বিষয়গুলোর উপর প্রভাব ফেলবে তা হলো এক, কৃষিকাজ। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের এক সমীক্ষায় জানা গেছে, আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের জন্য ধানের উৎপাদন 2050 সালের মধ্যে 20% কমবে এবং 2080 সালের মধ্যে কমবে 47%। গম উৎপাদন 2050 সালের মধ্যে কমবে 19.3% এবং 2080 সালের মধ্যে 40%। ভুট্টা উৎপাদন 2050 সালের মধ্যে কমবে 18% এবং 2080 সালের মধ্যে কমবে 23%। 2. বিশুদ্ধ পানীয় জলের অভাব। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরার ফলে পানীয় জলের প্রাথমিক উৎস নদী ও হ্রদ শুকিয়ে যাচ্ছে, ফলে দেখা দিচ্ছে পানীয় জলের সংকট। 3. স্বাস্থ্য। জলবায়ু পরিবর্তন মানুষের স্বাস্থ্যের উপর সরাসরি বিরূপ প্রভাব ফেলে, যেমন তাপ সম্পর্কিত রোগ ও বিভিন্ন সংক্রমণ রোগ। 4. পর্যটনের পতন। চরম আবহাওয়া ভ্রমণকারীদের জন্য আদর্শ নয়, ফলে জলবায়ু পরিবর্তনে যে চরম আবহাওয়া সৃষ্টি হচ্ছে তাতে পর্যটন স্থল আকর্ষণ হারাচ্ছে। 5. বাস্তুতন্ত্রে বৈচিত্র্যের অভাব। প্রতিটি ইকোসিস্টেমের মধ্যে বিদ্যমান প্রাণীদের মধ্যে পারস্পরিক নির্ভরতা বর্তমান, আমরা এর বাইরে নয়। জলবায়ু পরিবর্তনে বৈচিত্র্যের অভাব ঘটছে, কারণ বাস্তুতন্ত্রে কিছু উদ্ভিদ ও প্রাণী হারিয়ে যাচ্ছে। সবশেষে একথা অবশ্যই বলতে হবে, জলবায়ু পরিবর্তনের মূল কারণ মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক দ্রুত বদলে যাচ্ছে। আজ মানুষ প্রকৃতির উপর প্রভুত্ব করছে, কিন্তু মানুষ ও প্রকৃতির সম্পর্ক প্রভু ভৃত্যের নয়। আজ সেই সময় এসছে যখন প্রকৃতির নিয়মগুলো বুঝে নিয়ে সহ অবস্থানের নীতিতে শ্রদ্ধা রেখে প্রকৃতির সঙ্গে মানুষের মৃত্যুতামূলক দ্বন্দ্বের মধ্যে দিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার পরিবেশের ভারসাম্য রক্ষার প্রশ্নে আগের থেকে এখন অনেক বেশি মনোযোগী। তবে

সমস্যা এত জটিল এবং সামাজিক সমস্যা জড়িত, কেবলমাত্র আইন করে বেশি কিছু করা যাবে না। তাই প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আমাদের ছোট ছোট প্রয়াস জলবায়ু পরিবর্তন রোধে বিশেষ অবদান রাখতে পারে।

পরিবেশ ভাবনা অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ ছিল এবছরের পরিবেশ বিশ্ব পরিবেশ দিবসের ভাবনায় প্রকৃতির পথে জলবায়ুর জন্য আগামীর জন্য, বললেন অমিতাভ সাহা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন চাঁদ বিকা চাঁদ ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি।

গানটি শুনলেন গুরুদত্ত এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে পিয়াসা ছায়াছবি থেকে। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন গীতা দত্ত এবং সহশিল্পীবৃন্দ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কৌতুক নকশা, প্রথমে মামা ভাগ্নের লড়াই, পরে স্কুলের পড়া। অংশগ্রহণে নবদ্বীপ হালদার ও অন্যান্যরা। রসে বসে অনুষ্ঠানে

0: গিন্নি উনুন ধরল?
1: হ্যাঁ গো ধরেছি।
0: চট করে উনুনটা আমার কাছে এনে একটু চিন চাপা দিয়ে দাও দেখে, আর পাঁটাটাকে এনে উনুনের পাশে বেঁধে দাও। দেখো না কি রকম হয়, মামা এলো বলে মামা গরম আকার গরম হয়ে যেত জানো, কিছু খসানো দরকার তো, নইলে ভাগ্নে চলবে কি করে?
2: ভাগ্নে আছো? ভাগ্নে আরে এই কোন কোন শীতের মধ্যে উদুঙ্গায় একটা পাঁটা নিয়ে বাইরে বসে আছিস, তা কি বা করবি গরিব মানুষ।
0: আর ব্যাপার করতে হবে না, মামাকে প্রণাম কর।
2: সে কি পাঁটায় প্রণাম করবি কি রে?
0: মামা ওইটা কোনো আমার গার্জেন, খালি গায়ে বসে আছি কি সাথে, কাছে এসো না, পাঁটা কিরকম গরম দিচ্ছে দেখো।
2: দেখি দেখি
0: নিতে পারবে মামা, অত দাম তো তুমি দিতে পারবে না।
2: কি বললি, আমি দিতে পারবো না? কত টাকা শুনি?
0: 500 টাকা ও সন্ন্যাসীর বেঁধে দেওয়া দাম।
2: আচ্ছা 500 টাকাই দিচ্ছি, দাও পাঁটা।
0: দেখো গরম যদি না দেয় চাপড়াতে বলো, যত চাপড়াবে ততই ভোর ভোর ভোর ভোর করে গরম বেরবে।
2: ও গরম আমি ঠিক বার করে নেবো, চললো।

0: কাকাই গরম দেয়, সে কথা তো তুমি আমায় বলনি।
1: সব কথা কি আর তোমার মেয়ের ছেলেকে বলা যায়? শোনো, মামা বাড়ি এলো বলে খাতায় ওই যে দুটো এক রঙা গোলাপ পায়ের আছে না, ওর একটা আমাকে দাও, কিন্তু বার করে আমি বেরিয়ে যাচ্ছি।
0: আর একটার কি হবে?
1: আর একটার কি হবে? মামা যখন আমাকে এসে খুঁজবে তখন ওইটাকে ছেড়ে দিয়ে আমাকে ডেকে আনতে বলবে।
2: ভাগ্নে ভাগ্নে
1: ওই একে বোঝাতে আমি চললো।
2: কোথায় ভাগ্নে?
0: পাঁটাটার কি হলো?
3: পাঁটা সেদ্ধ হয়ে গেল। পাঁটার কি হলো? চাপড়ে চাপড়ে পাঁটা দপা রপা হয়ে গেল, তবু গরম দিলে না গা। বলি কোথায় ভাগ্নে?
0: ওই পায়রাটাকে ছেড়ে দাও, ডেকে নিয়ে আসবে।
3: পায়রাই ডেকে নিয়ে আসবে?
0: ছেড়ে দিয়ে দেখো না।
3: আচ্ছা দিলুম ছেড়ে।
1: মামা ডাকছে, মামা ডাকছে।
3: পায়রা তোকে ডেকে নিয়ে এলো?
1: হ্যাঁ গি, ঘাড় দুলিয়ে দুলিয়ে বললো মামা ডাকছে, মামা ডাকছে, বাবা বা কম কম, বাবা বা কম কম।
3: এরকম করে বললে?
1: বলবে না, ওকে জুতের পারবো, ওই তো আমার সব খবর খবর আনা নেওয়া করে।
3: তাহলে তো ভালোই হয়েছে, তোর মামির বাক্যের চোটে চাকর বামুন তো তিন দিনের বেশি টেকে থাকতে পারে না। মাসের মধ্যে 15 দিন ছেলেগুলো না খেয়ে স্কুলে চলে যায়। তাহলে পায়রাটাকে দিয়ে তো খবর খবর দেওয়া যাবে।
1: শুধু খবর দেওয়া কেন, কি কি রান্না হয়েছে সব লিস্ট করে ওর পায়ে বেঁধে দিলে আর দেখতে হবে না।
3: ঠিক বলেছিস, কত দাম বল?
1: ও 1000-এর কমে ছাড়বো না।
3: আচ্ছা এই 1000 টাকাই নে, আমি চললু।
0: হ্যাঁ গা, পায়রা তোমাকে ডেকে নিয়ে এলো, আর আমি কতদিন ধরে বলছি আমার বাপের বাড়ি একটা খবর এনে দাও গো।
1: এই মরিয়াতে সে পায়রা নয় গো,
0: আমি কোনো কথাই শুনবো না। আমার বাপের বাড়ি
1: করো, মামা বাড়ি এসে পড়লো।
2: কোথায় ভাগ্নে?
3: পায়রাকে ছেড়ে দিতি সেই যে নিম গাছের ডালে গিয়ে বসলো, আর নামে না, ঢিল মেরে মেরে হাতের নড়া ব্যথা হয়ে গেল, খাবারের লিস্টি পর্যন্ত পায়ে ঝুলছে, আর তোর ঘরে আগুন দিয়ে তবে ছাড়বে।
1: বাবা সত্যি সত্যি আগুন দিতে দেবো?
3: আমি কোনো কথা শুনবো না।
1: মামা বাড়ি আছ? মামা গো।
4: কে কে ডাকে?
1: তোমার ভাগ্নে গো, চট করে একবার তোমার দাঁড়িপাল্লাটা দাও তো মামা।
4: দাঁড়িপাল্লায় কি হবে রে?
1: ও এক বস্তা টাকা ওজন করতে হবে।
4: টাকা এক বস্তা? সে কি রে?
1: আর বলো কেন মামা, আমার সময়টা খারাপ হয়েছে।
4: ওরে অত কথা শুনতে চাই না রে বাবা, টাকা কোথায় পেলি বল?
1: ওই যে ঘর পোড়ার ব্যাপার।
4: ঘর পোড়ার ব্যাপার মানে?
1: তুমি আমার ঘরখানা পুড়িয়ে দিয়ে এলে তো?
4: হ্যাঁ।
1: তারপরে দেখি কোথা থেকে একদল পাইক বরকন্দাজ এসে হাজির।
4: আমাকে ধরতে এসেছিল বুঝি?
1: আমি তো তাই মনে করেছিলাম, সে দেখি আমাকে ধরে নিয়ে গেল।
4: তোকে ধরলে বেশ হয়েছে, তারপর নিয়ে গিয়ে উত্তম মধ্যম দিলে তো?
1: তাহলে তো বেঁচে যেতাম, নিয়ে গিয়ে যা সব হচ্ছে তার করলে।
4: ও করবি জানি তা, কি কি অত্যাচার করলে?
1: ওটা থেকে ইয়াপ বড় একতলা সন্দেশ এনে বললে এগুলো খেতেই হবে।
4: তুই খাসনি তো?
1: ওরে বাবা, না খেলে উপায় ছিল? বললে অন্তত জয়হীন সন্দেশটা খেতেই হবে, নইলে মেয়েরে পিঠে চামড়া খুলে ফেলাব।
4: ওরে বাবা, সন্দেশ খাওয়ানোর কথা আমি শুনতে চাই না।
1: আর শোনোই না, খাওয়া হয়ে যাওয়ার পর বললে ঘর পোড়া কয়লা সব আমাদের কাছে বিক্রি করতে হবে।
4: কেন কেন?
1: কি জানি বাবু, রাজরাজরার ব্যাপার।
4: তুই কি করলি?
1: আমাকে কিছুই করতে হলো না, ওরা নিজেরাই এসে এক গাড়ি বোঝাই কয়লা নিয়ে গেল, আর আমাকে এক বস্তা টাকা দিয়ে গেল।
4: গাড়ি পিছু এক বস্তা টাকা?
1: হ্যাঁ, তাতে তো দাঁড়িপাল্লাটা নিতে এলো, কে বসে বসে অত টাকা গুনবে বলো?
4: হ্যাঁ রে, এখনো কিনছে কয়লা?
1: কিনছে মানে? পাশে দুটো গ্রাম তো শ্মশান হয়ে গেল, নোকে একদিক থেকে ঘরে আগুন লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে রাজবাড়ির নোকেরা টাকা দিয়ে কয়লা নিয়ে যাচ্ছে।
4: কি করে টের পাচ্ছে?
1: আগুনের হলকা দেখে কেরোসিনের ঝাপটা মেরে দেশলাই জ্বেলে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে আগুনের হলকা
4: বটে।
1: মামা, আমার অনেক উপকারই তো তুমি করলে, আর একটি উপকার করতে হবে। তুমি ঘুম হয়ে গেলে কেন মামা?
4: কি বলবি বল, আমার এখন মেজাজ ঠিক নেই।
1: আমার আর দুখানা ঘরে যদি কষ্ট করে আগুন দিয়ে দাও।
4: আমার খেয়ে দিয়ে কাজ নেই, ওর ঘরে আগুন দিতে যাবো কেন? আমার ঘর নেই, আমার নিজের ছখানা ঘরে আজ আগুন দেবো, 6 বস্তা টাকা পাবো।
1: সে তো বটে, আমার মুখা হাঁটবে, কে ছেড়ে দেয় বলো? তবে আগুন দেবার আগে বাবির যদি একটা অনুরোধ রাখবে।
4: আবার কি বলবি?
1: মামা গো, আমার বউকে যদি দয়া করে ঠেঙিয়ে মেরে দিয়ে আসো।
4: হ্যাঁ, তাহলে খুব ভালো হয় আর কি, মামাকে জেল খাটানোর সুবিধে হয়।
1: কি যে বলো তুমি, রাজবাড়িতে কি লিস্টি টাঙিয়ে দিয়েছে জানো না তো?
4: কি দিয়েছে?
1: নিকেছে যে অপঘাতের মরা এনে দিতে পারলে 500 টাকা, ঠেঙিয়ে মারা 20,000 টাকা, হাত মরা 10,000। সেই জন্যই তো বলছি আমার বউকে যদি মেরে দিয়ে আসতে।
4: কেন, আমার নিজের বউ নেই যে তোর বউকে মারতে যাব? ঠিক হয়েছে, ঘরে আগুন দিয়ে আজ ঘর শুদ্ধ সকলকে এক ধাপ থেকে মারবো।
1: ঠেঙিয়ে মারা লাভ বেশি।
4: ও ঠেঙিয়েই মারবো।
1: মামা গো, ও গো মামা, মরবার আগে জানো আমাকে আর মরা করে দাও, 10,000 টাকা পাবো।
4: ওরে আমার কে রে? কেন, আমি আর মার হতে জানি না, এই কপাল ঠুকলু, এই ঠুকলু, এই ঠুকলু, এই ঠুকলু।
1: তুমি ঠুকে দাও, আমার হলে আমি বলবো।
4: ঠুকলু ঠুকলু।

0: ঘঞ্চে মঞ্চে হাবলা কাবলা যদো মদো গোবরা ঘনসা ভন্ডা রসকে পচা চোখেই দেখতে পাচ্ছি বলছি গোলমাল করছিস হতভাগার দল থাম ওরে ভন্ডা কাল স্কুলে আসিস কেন রে
1: আঙ্কি কাল আমার মুখ দিয়ে ধোঁয়া বেরুচ্ছিল
0: চিলি বুঝি
1: আঙ্কি না স্যার সে তো আপনার টিঙানি খেয়ে ছেড়ে দিয়েছি
0: বেশ করে তো তাহলে
1: মা বললেন তোর পেটে আগুন লেগেছে স্কুলে যাসনি
0: বটে আরে মনটা তুই কাল আসিস নি কেন রে
2: কাল তো আপনার সঙ্গে হাততলায় দেখা হয়েছে
0: ও তুমি শুধু দেখা করতে আসো পড়তে আসো না হিরে বন্ধা কিছু বলবি
1: পৃথিবীর আকার কিরূপ স্যার
0: ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টুকে নে পৃথিবীর আকার চতুষ্কোণ যথা ঈশান অগ্নি নৈঋত বায়ু
3: পন্ডিত মশাই একটা ট্রান্সলেশন বলে দিন না
0: কি ট্রান্সলেশন বাবা
3: আজকাল হাতিবাগান বাজারে ছ মাসের কুচো চিংড়িতে একটা বড় পরিবার ভালো রূপে চলে যায়
0: ওরে বাবা টুকে নে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টুডে টুমরো এলিফ্যান্ট গার্ডেন মার্কেটে সিক্স অ্যান্ড স্মল লবস্টার A big wife goes well.
3: আচ্ছা পন্ডিত মশাই তার বংশে বাতি দিতে কেউ নেই ইংরেজি কি
0: এসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোর্ট থেকে খুঁজে বার করছে নেটুকে নে দেয়ার ইজ নো ওয়ান গিভ ক্যান্ডেল ইন ইস ব্যাম্বু এই মনটা ইংরেজিতে চিমনি বানান
2: করিমনি
0: এই মরিয়া তো সিএইচ আর এমনি চিমনি ওকে হাঁটুর নিচে গটিম দিয়ে নল ডাউন করে দাও
1: ডিম্ব কোন লিঙ্গ স্যার
0: ইম্পর্টেন্ট কোশ্চেন ডিমের ভেতর মেল হবে কি ফিমেল হবে কে জানে রে বাবা নেটুকে নেটুকে নে উভয় লিঙ্গ
3: পন্ডিত মশাই ঘুড়িতে লাট খাচ্ছে ইংরেজি কি
0: খুব ঘুড়ি ওড়ানো হয় বুঝে তোকে নে ইম্পর্টেন্ট কোশ্চেন দি কাইট ইজ ইটিং দাবার না এই তুই বানান কর ফটকে
2: ফটকে আর পা গেছে আটকে ফটকে
0: বটে আচ্ছা বানান কর রুক্মিণী
2: রুক্মিণী
0: রুক্মিণীতে সরিয়া কর থেকে বেলি
2: বুড়া থেকে আউড়ে নিচ্ছি
0: আউড়ে নেওয়াচ্ছি ওকে ঠ্যাং তুলে হ্যান্ড আপ অন দি বেঞ্চ করে দাও এই শোন একটা খবর শোন তোরা সবাই কাল ফর্সা জামা কাপড় পরে পিট ফাট হয়ে আসবি কাল ইন্সপেক্টর সাহেব আসছে
1: আচ্ছা স্যার তাই ইংরেজিতে প্রশ্ন করবে আমরা কি করব
0: আমি সব ম্যানেজ করে নেব সে তোদের ভাবতে হবে না বাবার কাছে 21 বছর ঠেঙানি কেয়ে তবে ইংরেজিতে দখল হয়েছে আমার চা কায় কোনে বেটা যা এখন ছুটি সব বাড়ি যা বাড়ি যা বাড়ি চুপ চুপ ইন্সপেক্টর সাহেব এসে গেছে গুড মর্নিং স্যার
4: গুড মর্নিং এ তো কোন ছাত্র কেন
0: এ বলি রে বাবা হত বাবা ছেলেরা ভয়ে সব আছেনি স্যার ইয়েস্টারডে ইঙ্ক পূজা ছিল কিনা তাহলে তো এম কি পূজা বলতুম কালী পুজো কালী পুজো
4: আচ্ছা পন্ডিত তুমি বাংলা বলো আমি বাংলা বুঝতে পারি
0: বাট স্যার মাই ইংলিশ কামস মোর অর্থাৎ আমার ইংরেজিটাই বেশি আছে Others near 21 years English learn kina.
4: You are a big fool.
0: Slowly, slowly tell sir chiller na sune pale.
4: Apni ki rokom porachen amake shonan.
0: All right, sir.

0: গণেশ, বলো তো ছাপ্পান্ন কড়ায় কত গন্ডা?
1: পণ্ডিত মশাই, ঢালাই করা না পেটা করা?
0: দাঁড়া সাহেব, চলে যাক, তোকে মেরে আরো ধোলাই করে ছাড়বো।
2: ধোলাই কে হয়?
0: ও মানে ইয়ে, মানে ইয়ে কি বলি রে বাবা, এই মানে ক্লথ ওয়াশিং এর কথা হচ্ছে স্যার। আচ্ছা ভোঁদা, বলতো ভূতপূর্ব হেডমাস্টার মানে কি?
3: পারবো না তো স্যার।
0: ঢুকে নাও, যে হেডমাস্টার পূর্বে ভূত ছিলেন।
2: ননসেন্স।
0: এই মরিয়েছে ভোঁদা, তুমি বলো বাবা, আমি তোমায় হারে হারে চিনি ইংরেজি কি?
3: হারে হারে ইংরেজি কি স্যার?
0: বন টু বন।
3: আর চিনি?
0: চিনির ইংরেজি জানো না? সুগার। ঢুকে নাও, আই সুবারি বন টু বন।
2: আচ্ছা পণ্ডিত, গুড বাই।
0: গুড বাই। দেখলেন তো স্যার, আমার লার্নিং এর রান, মানে বিদ্যের দৌড়, 21 ইয়ার্স ইংলিশ লার্নিং ফাদার।
2: স্যার একটা কথা বলবো।
0: একশো বার বলবে।
2: আপনাকে বিগ ফুল বললেন কেন?
0: বিগ ফুল মানে বড় ফুল। বিলেতে কি সাহেব, নিজের বাগান থেকে যেটি সবচেয়ে বড় ফুল আমার জন্য উপহার পাঠাবেন। আমার পড়ানোর কায়দা শুনে সাহেবের তাক লেগে গেছে।
2: আরে হা হা করে হেসে উঠলেন কেন?
0: খুশি হয়ে, এত খুশি হয়েছে যে আর সামলাতে পারেননি। এরপরেও যদি ডিসমিস না করে তো নিজের চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। এমনি বেকায়দায় ফেলে দিয়েছি মাতাদনকে যে ডিসমিস না করে যায়।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন যন্ত্রসঙ্গীতের আসরে দোতারা, শিল্পী সুবল চন্দ্র দাস।

এতক্ষণ শুনলেন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দোতারা, শিল্পী ছিলেন সুবল চন্দ্র দাস। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

0: the rulers.
1: R.O.B. Pussycats.

রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী দেবব্রত বিশ্বাস। 7:45 অভিজ্ঞাপন, যুববাণী সকাল 8:40 দেশবন্দনা শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:10, 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছায়াছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, 12:30 ককবরক অনুষ্ঠান খেরেংবার, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুরে 1:40 লোকগীতি শুনবেন শিল্পী স্বপ্না চক্রবর্তী, 1:50 নজরুলগীতির শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 চাকমা গানের শিল্পী অর্পিতা চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গদ্য হু ডিড প্যাট্রিক্স হ্যাজ ওয়ার্ক থেকে পাঠ দেবেন বর্দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী দাস, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে রাজ্যে পেঁয়াজ চাষের সম্ভাবনা এই প্রসঙ্গে ডাক্তার তপন কুমার মাইতির সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে শুনবেন লোকগীতি শিল্পী পূর্ণদাস বাউল, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন সাধনা সরগমের কণ্ঠে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুব্রত দেবনাথ, রাত 9:30 আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক ও বিশেষ অনুষ্ঠান শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, শুনবেন আকাশবাণী গ্যাংটকের প্রযোজনা, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি, আবহাওয়া দপ্তর থেকে আগরতলার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায়। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35°C এবং 26°C। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 35.5°C এবং 27.1°C। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 57%। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:01 হয়ে 45 সেকেন্ড।